অধিবেশন। স্টুডিওর খড়িতে এখন সময় ভোর 5:58 হয়ে 36 সেকেন্ড। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।

আকাশবাণী কৈলাসহর। আজ বৃহস্পতিবার 25 আষাঢ় 1948 শতাব্দ, 31 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 16 জুলাই 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের

যুধিষ্ঠির কহিলেন, হে পিতামহ, মনুষ্য ধর্মপথে অবস্থান করিতে বাসনা করিলে কিরূপ কার্যের অনুষ্ঠান করিবে? সত্য ও মিথ্যা সমস্ত জগৎকে আবৃত করিয়া রাখিয়াছে। ধর্মার্থী ব্যক্তির ও উভয়ের মধ্যে কোনটিকে আশ্রয় করা উচিত? সত্য কি, মিথ্যাই বা কি? সনাতন ধর্ম কাহাকে বলে এবং কোন সময়ে সত্য আর কোন সময়ে বা মিথ্যা বাক্য প্রয়োগ করিতে হয়,

ভীষ্ম কহিলেন, বৎস যুধিষ্ঠির, সত্যবাক্য প্রয়োগ সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, সত্যের তুল্য উৎকৃষ্ট আর কিছুই নাই। এক্ষণে আমি সমুদয় লোকের দুর্গেয় বিষয় কীর্তন করিতেছি, শ্রবণ করো।

যথার্থ ধর্ম স্থির করা দুঃসাধ্য। প্রাণীগণের অভ্যুদয়, ক্লেশ ও নিবারণ ও পরিত্রাণের নিমিত্তই ধর্মের সৃষ্টি হইয়াছে। অতএব যাহার দ্বারা প্রজাগণ অভ্যুদয়শালী, ক্লেশবিহীন এবং পরিত্রাণ প্রাপ্ত হয়, তাহাই যথার্থ ধর্ম।

যুধিষ্ঠির কহিলেন, হে পিতামহ, ধর্মপথ অতি সুবিস্তীর্ণ এবং বহু শাখা সংকর, অতএব এক্ষণে আপনার মতে কোন ধর্মের অনুশীলন করা উচিত এবং কোন কার্যের অনুষ্ঠান করিলে ইহলোক এবং পরলোকে পরম ধর্মলাভ।

0: ভীষ্ম কহিলেন, হে ধর্মরাজ, আমার মতে পিতা মাতা অন্যান্য গুরুজনের সেবাই পরম ধর্ম। ইহা অনুষ্ঠান করিলে মানবগণ দিব্য লোক এবং মহান কীর্তিলাভে সমর্থ হয়। তাহাদের অনভিপ্রেত কার্য করা কদাপি বিধেয় নহে। তাহারা যাহা অনুমতি করেন তাহাই শ্রেষ্ঠ ধর্ম, সন্দেহ নাই।
1: অমৃতবাণীটা এতক্ষণ শুনছিলেন মহাভারতের শান্তি পর্ব থেকে পাঠ, আকাশবাণী কৈলাসহর। এবারে শুনুন দেশাত্মবোধক গান।

এতক্ষণ মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলা শহর। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এবারে জানিয়ে দিচ্ছি আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

সুপ্রভাত অনুষ্ঠান রয়েছে সকাল 7টায়। 7টা বেজে 10 মিনিটে বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন ভক্তিমূলক গান ভক্তিসুধা অনুষ্ঠানে। সকাল 7টা বেজে 25 মিনিটে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7টা বেজে 35 এবং সকাল 7টা বেজে 40 মিনিটে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7টা বেজে 45 মিনিটে। দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে সকাল 8টা এবং 8টা বেজে 15 মিনিটে। সকাল 8টা বেজে 30 মিনিটে উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্রের রিলে করে শোনানো হবে। বাংলা আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে সকাল 8টা বেজে 40 মিনিটে। সকাল 9টায় দিল্লি কেন্দ্রে হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। এরপরে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। বেলা 11টায় রয়েছে লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। 12টা বেজে 5 মিনিটে সপ্তসুর অনুষ্ঠান, শুনবেন উত্তর পূর্বাঞ্চলের গান। হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান বেলা 12টা বেজে 30 মিনিটে। দুপুর 1টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ সম্প্রচারিত হবে। বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠান ছায়াগীতি প্রচারিত হবে দুপুর 1টা বেজে 5 মিনিটে। 1টা বেজে 30 মিনিটে রয়েছে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

মাতৃবন্দনা অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান দুপুর 1:40। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে দুপুর 2:00। 2:15 ছোটদের গানের অনুষ্ঠান। মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান দুপুর 2:30। বিকেল 3:00 দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। এরপরে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। ঘর গৃহস্থির অনুষ্ঠান শুনবেন সন্ধে 6:30 কিষাণবাণী অনুষ্ঠান। রাত 7:00 আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। রাত 7:35 প্রথমে রয়েছে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ রাত 7:45 এবং 7:55 রিলে করে শোনানো হবে। অনুভব অনুষ্ঠান শুনবেন রাত 8:10। মিক্স মেলোডিজ অনুষ্ঠানে বাংলা এবং হিন্দি গান শুনবেন রাত 8:30। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রাত 9:00, 9:15 আধুনিক গান। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান রয়েছে রাত 9:30। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ সম্প্রচারিত হবে রাত 10:10 রবীন্দ্রসঙ্গীত। রাত 10:20 দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 10:30 আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী কৈলাসহর সুপ্রভাত অনুষ্ঠান। প্রথমে রয়েছে ইতিহাসে আজকের দিন। আজ জগন্নাথ দেবের রথযাত্রা। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নানা আনন্দ উৎসাহের মধ্যে এই দিনটি পালন করা হচ্ছে। আজ বিশ্ব সর্প দিবস। 1935 সালের 16 জুলাই বিশ্বের প্রথম পার্কিং মিটার ওকলাহোমা সিটির ওকলাহোমাতে স্থাপন করা হয়। 1622 সালে মোহাম্মদ হিজরত শুরু হয়, যা ইসলামী বর্ষপঞ্জির সূচনা করে। 1377 সালের আজকের দিনে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় রিচার্ডের রাজ্যাভিষেক হয়। 1790 সালে 16 জুলাই রেসিডেন্স অ্যাক্ট স্বাক্ষরিত হওয়ার পর ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী হিসাবে প্রতিষ্ঠা করা হয়। 1965 সালে ফ্রান্স ও ইতালিকে সংযোগকারী মন্ট ব্ল্যাঙ্ক টানেলটি চালু হয় আজকের দিনে। পূর্ব ভারতে স্কুলে পরিবেশন করা দুপুরের খাবার খেয়ে 27 জন শিশুর মৃত্যু হয় এবং 25 জন শিশু হাসপাতালে ভর্তি হয় আজকের দিনে 2013 সালে। 2019 সালে আজকের দিনে ভারতের মুম্বাইয়ে একটি 100 বছরের পুরনো ভবন ধসে পড়ে, এতে অন্তত 10 জন নিহত এবং আরও অনেকে আটকা পড়েন। 1946 সালে প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা সফলভাবে বিস্ফোরিত হয় আজকের দিনে। অ্যামি পুরস্কার বিজয়ী অভিনেতা ও প্রযোজক, যিনি স্যাটারডে নাইট লাইফ, অ্যানকারম্যান্ট এলফ এর মতো কাজের জন্য পরিচিত, উইল ফ্যারেল জন্মগ্রহণ করেন 1967 সালের আজকের দিনে। 1858 সালে ফ্রান্সের লুদ্রে বার্নাডের সুবিরুষের কাছে পুণ্যবতী কুমারী মেরির শেষ আবির্ভাব। ক্যালিফোর্নিয়ায় প্রথম ক্যাথলিক মিশন উৎসর্গকৃত হয় আজকের দিনে 1769 সালে। জ্যাডি স্যালিঞ্জারের একমাত্র পূর্ণাঙ্গ উপন্যাস

ক্যাচার ইন দ্য রাই প্রকাশিত হয় ১৯৫১ সালের আজকের দিনে। ১৯৯০ সালের ১৬ই জুলাই ফিলিপাইনের লুজন দ্বীপে ৭.৭ মাত্রার ভূমিকম্পে ১,০০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল। বলিউডের বিখ্যাত অভিনেত্রী ক্যাটরিনা ক্যাফের জন্ম হয়েছিল আজকের দিনে ১৯৮৩ সালে। ভারতীয় চলচ্চিত্রের বিখ্যাত নির্দেশক, লেখক ও অভিনেতা নীরজ ভোরা জন্মগ্রহণ করেছিলেন ১৯৬৩ সালের আজকের দিনে। আমেরিকান নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিঞ্জার রজার্স জন্মগ্রহণ করেন আজকের দিনে ১৯১১ সালে। ১৯৫৫ সালের আজকের দিনে ক্যালিফোর্নিয়ার আনাইহাইমে চালু হয়েছিল ডিজনিল্যান্ড। শুনলেন ইতিহাসে আজকের দিন। এবারে সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনামে প্রথমে রয়েছে কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার শিরোনাম। ইংল্যান্ডের দর্পচূর্ণ দুরন্ত মেসির সৌজন্যে ফাইনালে আর্জেন্টিনা। বার্ধক্য ভাতার উপভোক্তা বৃদ্ধি, দেশের প্রথম পরমাণু কেন্দ্রের তথ্য ফাঁস, ১৯,০০০ ফাইল ডার্ক ওয়েবে। বিদ্রোহী ব্লকে মদন কেষ্টই বেইমানদের জন্য মমতা ক্ষমা প্রার্থী। অনশনরত সোনামকে নিয়ে বাড়ছে উদ্বেগ, এভাবে আর দুদিন বাঁচতে পারেন দায়ের মামলা। আজ রথযাত্রার দিনে নিম্নচাপের অধিক প্রভাব, দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা। রথযাত্রায় পুরীতে কড়া নিরাপত্তা, ভিড় সামাল দিতে বিশেষ পদক্ষেপ। আজ দীঘায় রথযাত্রার ভিড় নিয়ন্ত্রণেই চ্যালেঞ্জ প্রশাসনের। পরিষেবা দিতে নয়া উদ্যোগ তেল সংস্থার, এবার বুকিংয়ের ১০ মিনিটে পৌঁছে যাবে গ্যাস সিলিন্ডার। কলকাতা থেকে দিল্লি, চেন্নাই সহ নয়া ৪টি রুটে বিলাসবহুল বাস চালু, উদ্বোধনে পরিবহন মন্ত্রী অর্জুন ও সাংসদ শ্রমিক। বীজ উৎপাদনে পৃথক ইউনিট তৈরি হবে ফুড পার্ক, জানালেন দিলীপ। গৌড়ী মঠ রথে জগন্নাথ রূপে পুজো পান রাধাকৃষ্ণ। বারুইপুরে বিজেপির পরাজিত প্রার্থীর বিরুদ্ধে বহু অভিযোগ, বহিষ্কারের দাবি। ব্যাংক প্রতারণা, মানস রায় গ্রেপ্তার হতেই হাওড়ায় ক্ষোভে ফেটে পড়লেন বাসিন্দারা। স্বামীজির পাড়ায় ২০০ বছরের মন্দির, রথে ওঠেন না জগন্নাথ। দীঘার রথযাত্রায় এবার মূল আকর্ষণ পুরী থেকে আসা রাজমুকুট, সাজছে মন্দির। আজ তমুলকে মহাপ্রভু মন্দির ও মেচেদায় ইস্কনের রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী। হেতমপুর রাজবাড়ির পিতলের রথ দেখতে ভিড় জমায় বীরভূমবাসী। কমিউনিটি হলে ভাড়ার টাকা ও আত্মসাত তৃণমূলের, তদন্তের দাবি করলেন বিধায়ক। রাজ্যে দল বদলুদের সামিল করাতে চাইছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। আইআরসিটিসির নতুন পোর্টালের বিটা ভার্সন চালু করল রেল মন্ত্রক। ই-20 পেট্রোল নিয়ে গাদকারির টার্গেট, ৪ ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে মামলা দায়ের। সরকারের সমালোচনা মানে দেশদ্রোহ নয়, জানালো কোর্ট। মুসলমান জানার পরে ভারতীয় কর্মীর ওপর হামলা আমেরিকায়। মার্কিন হামলায় ছারখার ইরানের গ্রেটার টুনপ দ্বীপ। হরমুজের হামলায়

মৃত্যু ভারতীয় নাবিকের ইরানের উপরাষ্ট্রদূতকে তলব নয়াদিল্লির। ভারতের সঙ্গে ব্রিটেনের মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর, দাম কমবে বহু পণ্যের। নেপালের প্রধানমন্ত্রীর ইস্তফা দাবি। অশান্ত হরমুজ। আরব আমির শাহের ট্যাঙ্কারে হামলা, নিহত এক ভারতীয় নাবিক, আশঙ্কাজনক আরও আট। ফাইনালের মাঠ নিয়ে বিতর্ক। দিদিয়ের দেশের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন ফরাসি শিবিরে। 2010 বিশ্বকাপের স্মৃতি ফেরানোর লক্ষ্য ফুয়েন্তের। স্বপ্নভঙ্গের মঞ্চে নীরব প্রতিজ্ঞা এমবাপের। সিরিজ জয়ের হাতছানি টিম ইন্ডিয়ার সামনে। স্মার্টফোন উৎপাদনে 62,500 কোটির প্রকল্পে সাই মোদি মন্ত্রিসভার। রুশ তেল কিনতে ভারতের ওপর 100% শুল্ক, নয়া বিল মার্কিন কংগ্রেসে। রাজ্যকে 3.99 লক্ষ কোটির ঋণ দেওয়ার সম্ভাবনা রয়েছে নাবার্ড। ইথানল মিশ্রিত পেট্রোল ক্ষোভে ফুসছে গাড়ি ও বাইক চালকরা। দেশের বাণিজ্য ঘাটতি 6 মাসের সর্বোচ্চ। চীনের থেকে আমদানি বৃদ্ধি 28%। পড়ল টাকা শেয়ার বাজার, বাড়ল পাইকারি মুদ্রাস্ফীতি। শুনলেন বর্তমান পত্রিকার সংবাদ শিরোনাম। এবারে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার শিরোনাম। শুদ্ধ চিত্তে যে ভক্তরা দান করেননি তাদের প্রণামী চুরি হয়েছে রাম মন্দিরের কাণ্ডে, মন্তব্য উত্তরপ্রদেশের স্পিকারের। ফের তেলেঙ্গানা সরকারি ইঞ্জিনিয়ারের 100 কোটির সম্পত্তির হদিশ, খোঁজ মিলল বেশ কয়েকটি ফ্ল্যাট, জমি এবং বাংলোর। কুডানকুলম পরমাণু কেন্দ্রের 19,000 স্পর্শকাতর তথ্য ফাঁস, অনিল আম্বানির সংস্থার সাইবার হানার জেরে প্রশ্ন নিরাপত্তা। এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার তদন্ত শেষ হবে 6 সপ্তাহে, চূড়ান্ত রিপোর্ট কবে সুপ্রিম কোর্টে জানালো তদন্তকারী সংস্থা। নিখোঁজ পুত্র মৃত ভেবে ভুল দেহ নিয়ে গেল পরিবার, কয়েক ঘন্টা পরেই হেঁটে বাড়ি ঢুকলেন যুবক। হরমুজ প্রণালী পেরিয়ে গিয়েছি চিন্তা করোনা, জাহাজে ইরানের হামলার আগে বাড়িতে মেসেজ ভারতীয় নাবিকের, তারপরে মৃত্যু। নয়ডার বহুতলে আগুন, ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু দুজনের, আবাসনে আটকা পড়েছিল 50টি পরিবার। প্রধান বিচারপতির নামে গালিগালাজ, আদালতে কাগজ ছুড়ে তোলপাড়, সুপ্রিম কোর্ট রেহাই দিলে ও গ্রেফতার সেই যুবক। রথের আগে প্রস্তুতি পুরীতে, আসন পুনর্বিন্যাস বিলে সমর্থন জানাতে পারে শরদের এনসিপি, অপেক্ষা কেন্দ্রের লিখিত প্রতিশ্রুতির ইঙ্গিত সুপ্রিয়া সুলের। E20 পেট্রোল না কিনলে বেশি খরচ হবে ক্রেতাদের, ফের সওয়াল গডকরির, কি বলেছেন ছেলেদের ইথানল ব্যবসা নিয়ে। ফের মণিপুর অশান্ত, অসম রাইফেলসের শিবিরে পাথর নিয়ে হামলা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, শূন্যে গুলি বাহিনীর। মনে হচ্ছিল ওরা মেরে ফেলবে, 10 জন মিলে আমাদের তাড়া করে, ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা নাসিকে হেনস্থার শিকার তরুণীর। আপনার মেয়েকে মেরে পুঁতে দিয়েছি, শাশুড়িকে ফোন, যুবকের পণের টাকা না পেয়ে বিয়ের 45 দিনের মধ্যে স্ত্রীকে খুন। সোনম ওয়াংচুকে জোর করে খাওয়াতে হবে, নিয়ে যাওয়া হোক হাসপাতালে, অনশনের 18তম দিনে আদালতে মামলা।

এই কারণে অবৈধভাবে নেপালে যাচ্ছিলেন উত্তরপ্রদেশ সীমান্তে ধৃত মার্কিন নাগরিকের বয়ানে একাধিক অসঙ্গতি তদন্তে পুলিশ। মহাকাশে পাড়ি দিলেন নাসার ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর অনিল। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন 8 মাস। ভারতের উপর 100% পর্যন্ত শুল্ক চাপাতে পারেন ট্রাম্প। আনতে চলেছে নয়া বিল, নজরে আরও ও 4 দেশ। ইথানল মিশ্রিত পেট্রোলে মাইলেজ কমছে শুনেই পরিবহন মন্ত্রী গডকরি বলেন, আমি আপনি এটা মাপতে পারব না। নিরস্ত্র জামায়াতে নির্বিচারে গুলি, পাক অধিকৃত কাশ্মীরে নিহত অন্তত 6 জন, আন্তর্জাতিক হস্তক্ষেপ চাইল ভারত। সংবেদনশীল বিষয়, ভোজশালা তত্ত্বে আপাতত নামাজ পাঠে না সুপ্রিম কোর্টের, পাশে বিকল্প জায়গা দেওয়ার নির্দেশ। আর্জেন্টিনা দেখিয়ে দিল তারা শুধুই মেসির নির্ভর নয়, ম্যাচ নিয়ন্ত্রণ করলেও ইংল্যান্ড ডুবল কোচ টুখেলের ভুল পরিকল্পনায়। ফকল্যান্ড আমাদেরই লেখা ব্যানার নিয়ে উল্লাস আর্জেন্টিনার ফুটবলারদের। ইংল্যান্ডকে হারিয়ে বিতর্কে মেসিরা। বিশ্বকাপ ফাইনালে মেসিরা রবিতে বিশ্বজয়ের লড়াই স্পেনের সঙ্গে, আর্জেন্টিনায় 7 মিনিটের ঝড় সামলাতে পারল না ইংল্যান্ড। 7 মিনিটের ঝড়ে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, পিছিয়ে থেকেও কীভাবে লড়াইয়ে ফিরলেন মেসিরা। অবসরের 1 সপ্তাহ পরেই আবার 22 গজে ফেরার সিদ্ধান্ত স্টোকসের, খেলবেন ছোটবেলার ক্লাবের হয়ে। শুনলেন সংবাদ শিরোনাম, এবারে আবহাওয়ার বার্তা।

আগামী 19 জুলাই সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 থেকে 34 এবং 25 থেকে 26 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 10 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 97% এবং 64% হতে পারে। কৃষিতে আবহাওয়ার সতর্কতা, সম্ভাব্য প্রভাব এবং তার প্রতিকার। ভারী বৃষ্টিপাতের ফলে নিচু জমিতে জল দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওইসব এলাকার কৃষকদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। নিচু জমির পুকুরগুলির চারদিকে জাল দিয়ে ঘিরে দিতে হবে, যাতে করে উপচে পুকুরের মাছ জলের সাথে বাইরে বেরিয়ে না যায়। আগামী 2 দিন গবাদি প্রাণী ঘরে বেঁধে রাখুন এবং পর্যাপ্ত খাওয়ার জল এবং খাবারের ব্যবস্থা করতে হবে। জমিতে সার এবং ঔষধ প্রয়োগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পিছিয়ে দিতে হবে। রাজ্যের কম বেশি প্রায় সব জায়গাতেই বিগত কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে, যার ফলে নিচু এলাকায় অনেক জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমন ধানের বীজ তলায় জল দাঁড়িয়ে গেলে এবং দীর্ঘমেয়াদী হলে প্রতিকূল পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। তাছাড়া সদ্য রোপণ করা চারা ও বন্যার জলে ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে আউশ ধানের পরিস্থিতি এখনও মোটামুটি স্বাভাবিক। কোথাও কোথাও বন্যা পরিস্থিতি সৃষ্টি হলেও তা এখনও ব্যাপক নয়। সামগ্রিকভাবে আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টিপাত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। জমিতে জমে থাকা জল বের করে দেওয়ার জন্য অবিলম্বে জমির আল খুলে দিতে হবে, কারণ ধান গাছের পাশ কাটে

ছাড়ার পর্যায়ে তিন দিনের বেশি সময় ধরে ধান গাছ সম্পূর্ণ জলমগ্ন অবস্থায় থাকলে ফলন উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার সম্ভাবনা থাকে। ভারী বৃষ্টিপাত থেমে গেলে জমিতে মাত্র 2-3 সেন্টিমিটার গভীরতা বজায় রাখুন। এটি শিকড়কে মাটির সাথে দৃঢ়ভাবে আটকে রাখতে এবং আরও বেশি পাশ কাঠে গজাতে সাহায্য করে। ফুল ও ফল আসার সময় ঢেঁড়স শোষক পোকার আক্রমণ হতে পারে। আক্রমণ প্রতিরোধে কারবারলি 50 WP 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে অথবা ইমেডেঞ্চ প্রিট 0.3 মিলিমিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। আক্রমণের মাত্রা বেশি হলে বিভিন্ন প্রতিষেধক গুলে স্প্রে করতে হবে। এই সময় পোলট্রিতে কক্সিডাউসিস রোগ দেখা যেতে পারে। মুরগির ঘর শুকনো ও পরিষ্কার রাখতে হবে। প্রয়োজন বোধে ফিনাইল দিয়ে নির্দিষ্ট সময় পরপর ধুয়ে দিতে হবে। এই রোগ যথেষ্ট সংক্রামক, তাই আক্রান্ত মুরগি আলাদা করে রাখতে হবে। শুকরে এই সময় কৃমির আক্রমণ হতে পারে। কৃমিনাশক ওষুধ প্রয়োগ করুন এবং যথাসম্ভব ঘর পরিষ্কার রাখুন। শুনলেন সুপ্রভাত অনুষ্ঠান, আকাশবাণী কৈলাসহর। এবারে ভক্তিসুধা অনুষ্ঠান। ভক্তিসুধা অনুষ্ঠানে প্রথম গানখানি শুনুন মহেশ রঞ্জন সোমের কণ্ঠে।

0: ভক্তিশ্রদ্ধা অনুষ্ঠানে ভক্তিমূলক গান শুনলেন আকাশবাণী কৈলা শহর। এখন কলকাতা এবং আগরতলা কেন্দ্রের সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: 500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পের অনুমোদন দিয়েছে। পাশাপাশি 62,000 কোটি টাকার মোবাইল ফোন উৎপাদন প্রকল্পের অনুমোদন মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের যাত্রার সূচনা করবেন। এটি হরিয়ানার জিন্দ থেকে সোনিপাতের মধ্যে চলবে। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই $14 কোটি অর্থমূল্যের পণ্য সামগ্রী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি হয়েছে। আজ প্রভু জগন্নাথদেবের রথযাত্রা। শ্রীক্ষেত্র পুরী সহ দেশের বিভিন্ন স্থানে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শনকে সঙ্গী করে মহাসমারোহে উদযাপিত হচ্ছে রথযাত্রা উৎসব। বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে গতরাতে রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পের অনুমোদন দিয়েছে। ভারতের সেমিকন্ডাক্টর ডিজাইন ও উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে গতকাল মন্ত্রিসভা বৈঠকের পর নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। পাশাপাশি মন্ত্রিসভা 62,500 কোটি টাকার ব্যয়ে মোবাইল ফোন উৎপাদন প্রকল্পেরও অনুমোদন দিয়েছে। শ্রী বৈষ্ণব জানান, এই প্রকল্প আগামী 5 বছর ধরে বাস্তবায়িত হবে। তিনি জানান যে এই প্রকল্পের আওতায় দেশে মোবাইল ফোন উৎপাদনের ক্ষেত্রে যোগ্য বিক্রয়ের উপর 2.25% থেকে 5% পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে। এর মাধ্যমে প্রায় 60,000 মানুষের জন্য প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টিরও আশা করা হচ্ছে।
2: मोबाइल फोन मैन्युफैक्चरिंग इसमें 62,500 करोड़ रुपीस का लेआउट हुआ है। आप सब जानते हैं कि इन

0: 10 वर्षों में मैसिव चेंज आया इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग में, 7 गुना मैन्युफैक्चरिंग बढ़ी, प्रोडक्शन बढ़ा और 11 गुना एक्सपोर्ट बढ़ा 2014 के कंपैरिजन में। और भारत जो मोबाइल फोन इंपोर्टर था आज नेट एक्सपोर्टर बन गया है और सेकेंड लार्जेस्ट मैन्युफैक्चरर बन गया है भारत मोबाइल फोन।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাব সফরে যাবেন। হরিয়ানার জিন্দ রেল স্টেশনে জিন্দ সনিপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের যাত্রার সূচনা করবেন তিনি। প্রধানমন্ত্রী একলব্য স্টেডিয়ামে প্রায় 14,700 কোটি টাকার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এরপর চণ্ডীগড়ে পৌঁছে স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ও সড়ক পরিকাঠামো সংক্রান্ত 6,600 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের কর্মসূচি রয়েছে তাঁর। জালন্ধারে শ্রী মোদী যোগাযোগ ব্যবস্থার উন্নতি, যাত্রী সুবিধার্থে 5,470 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় জলন্ধর ক্যান্টনমেন্ট সহ পুনর্নির্মিত 75টি রেল স্টেশনের উদ্বোধন করারও কথা রয়েছে তাঁর। নির্বাচন কমিশন পাঞ্জাব, কর্ণাটক, তেলেঙ্গানা এবং দিল্লিতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর এর সময়সীমা বাড়িয়েছে। দিল্লিতে খসড়া ভোটার তালিকায় 5ই আগস্টের পরিবর্তে 17ই আগস্ট প্রকাশিত হবে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজে 29শে জুলাইয়ের পরিবর্তে 8ই আগস্ট পর্যন্ত চলবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 19শে অক্টোবর। পাঞ্জাবে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করবেন 3রা আগস্ট পর্যন্ত। রাজ্যে খসড়া ভোটার তালিকা 31শে জুলাই পরিবর্তে 13ই আগস্ট প্রকাশিত হবে। চূড়ান্ত ভোটার তালিকা বার হবে 12ই অক্টোবর। তেলেঙ্গানায় খসড়া ভোটার তালিকা 10ই আগস্ট এবং চূড়ান্ত তালিকা 12ই অক্টোবর প্রকাশিত হবে। কর্ণাটকে খসড়া তালিকা 17ই আগস্ট এবং চূড়ান্ত তালিকা 19শে অক্টোবর প্রকাশিত হবে। 80তম স্বাধীনতা দিবসে উদযাপনের প্রস্তুতি উপলক্ষে আগামী 15ই আগস্ট দিল্লির লালকেল্লা বন্ধ থাকবে বলে জানিয়েছে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ। সরকারের দেওয়া বিশেষ অনুমতি যাদের থাকবে তারাই 15ই আগস্ট লালকেল্লা চত্বরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পারবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই 14 কোটি মার্কিন ডলার অর্থমূল্যে পণ্য সামগ্রী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি করা হয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বাণিজ্য শিল্প মন্ত্রকের সচিব রাজেশ আগরওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে বিকশিত ভারতের ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একে সর্ববৃহৎ বাণিজ্য চুক্তি বলে উল্লেখ করে শ্রী আগরওয়াল বলেন, দুপক্ষের কাছে এই চুক্তি বিরাট বাজারে দরজা খুলে দেবে। শুধুমাত্র পণ্য সামগ্রীর ক্ষেত্রে নয়, আগামী দিনে পরিষেবা ক্ষেত্রেও গতিপ্রাপ্ত হবে বলেই তিনি জানান। এই চুক্তির ফলে মূলত পাট, ইঞ্জিনিয়ারিং পণ্য, গাড়ির যন্ত্রাংশ, জুতো ও চামড়া জাতীয় সামগ্রী সহ একাধিক রপ্তানিযোগ্য পণ্য বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশ করতে পারবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতেন প্রসাদ গতকাল বেলজিয়ামে অনুষ্ঠিত 3য় ভারত ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য গোলটেবিল বৈঠকে অংশ নেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর এই বৈঠকে অনুষ্ঠিত আলোচনার প্রশংসা করেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন যে ভারত ও ইউরোপের মধ্যে অংশীদারিত্বে যে পারস্পরিক আস্থা ও স্বাচ্ছন্দ্যবোধ গড়ে উঠেছে, ভারত ও ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে তারও জোরদার হয়েছে।
2: As open societies and as market economies, India and the EU have a natural affinity. The rule of law and the sanctity of contracts are central to our thinking. When it comes to sensitive technologies, this is all the more important. The fact is that emerging technologies literally hold the potential to shape our lifestyle and future. India and the European Union have developed this trust with each other and now strive to take that into the business and technology domains.
1: কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল সামাজিক মাধ্যমের এক বার্তায় জানান যে এই আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে গভীর সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের যৌথ অঙ্গীকার প্রতিফলিত হয়েছে এবং একই সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্বের নতুন সুযোগগুলো চিহ্নিত করা হয়েছে। জ্বালানি নিরাপত্তা জোরদার করতে ভারত পরমাণু কর্মসূচি সম্প্রসারণ করছে। ভারতে বর্তমানে 7টি স্থানে প্রায় 9 গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন 24টি পরমাণু বিদ্যুৎ চুল্লি রয়েছে। এছাড়াও 8,000 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন

0: আরও 10টি চুল্লি নির্মাণের কাজ চলছে। এগুলির মধ্যে রয়েছে প্রেসারাইজড হেভি ওয়াটার রিয়্যাক্টার, বয়লিং ওয়াটার রিয়্যাক্টার এবং লাইট ওয়াটার রিয়্যাক্টার। প্রেসারাইজড হেভি ওয়াটার রিয়্যাক্টার চালানোর জন্য প্রাকৃতিক ইউরেনিয়াম জ্বালানি প্রয়োজন। গত সপ্তাহে মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্য ভারতে দীর্ঘমেয়াদী ইউরেনিয়াম আনার পথ সুগম হয়েছে। অস্ট্রেলিয়া পরমাণু বিদ্যুৎ চুল্লির কাজে ব্যবহৃত প্রয়োজনীয় ইউরেনিয়াম নিরবিচ্ছিন্নভাবে ভারতকে সরবরাহ করবে। শ্রীক্ষেত্র পুরী সহ দেশে বিভিন্ন স্থানে আজ শুরু হচ্ছে ভগবান জগন্নাথ সহোদর অগ্রজ বলভদ্র ভগিনী দেবী সুভদ্রার বিশ্ববিখ্যাত রথযাত্রা। বার্ষিক এই রথযাত্রা উৎসব চলাকালীন ভগবান জগন্নাথ ও সহোদর রথে চড়ে ভক্তদের দর্শন দেন এবং গুণ্ডিচা মন্দিরে যান। পুরী শ্রীমন্দির প্রশাসন উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পশ্চিমবঙ্গ মহাসমারোহে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। হুগলির মাহেশে 630 বছরের প্রাচীন রথযাত্রা, কোচবিহারের মদনমোহন মন্দিরের প্রসিদ্ধ ঐতিহ্যবাহী রথযাত্রা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হবে। মাহেশে রথের পাশাপাশি গুপ্তিপাড়া রথ, মহিষাদল রথ, ইস্কন মায়াপুর ও ইস্কন কলকাতার রথযাত্রাও উল্লেখযোগ্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মধ্য কলকাতার এলবার্ট রোডে ইস্কন মন্দিরে দুপুর 12টায় রথযাত্রার সূচনা করবেন। আজ থেকেই খুলে দেওয়া হবে কেরালামের শবরীমালা মন্দির। এদিন সন্ধ্যে থেকে 21 জুলাই পর্যন্ত মন্দির দর্শন করতে পুজো দিতে পারবেন ভক্তরা। অরুণাচল প্রদেশ, ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। অসম, মেঘালয়, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, সিকিম, উত্তরবঙ্গ, উত্তরাখণ্ড ভারী বৃষ্টির পূর্বাভাস। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দ্বিতীয় সেমিফাইনালে গত রাতে 2-1 গোলে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে দেয়। 55 মিনিটে ইংল্যান্ডের হয়ে প্রথম গোল করেন অ্যান্থনি গর্ডন। এরপর 85 মিনিটে আর্জেন্টিনার এনজো ফার্নান্ডেজ ও দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে লাউতারো মার্টিনেজ গোল করে দলকে জিতিয়ে দেন। 2টি গোলেই সহায়তা করেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ফাইনালে আর্জেন্টিনা রবিবার স্পেনের বিরুদ্ধে খেলবে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পের অনুমোদন দিয়েছে। পাশাপাশি 62,000 কোটি টাকার মোবাইল ফোন উৎপাদনের প্রকল্পের অনুমোদন মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের যাত্রার সূচনা করবেন। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরে।
1: ডিপার্টমেন্টের ভরসাও বিস্তারিত জানতে কাছাকাছি পোস্ট অফিসে গিয়ে আজই কথা বলুন বা লগ ইন করুন ইন্ডিয়া পোস্ট ডট গভ ডট ইন ওয়েবসাইটে।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সরিতা সিনহা। আজ রথযাত্রা উৎসব। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে রথযাত্রার প্রস্তুতি নেওয়া হয়েছে। আগরতলার জগন্নাথ জিও মন্দির, ইস্কন মন্দির, হরিকৃষ্ণ মন্দির থেকে সুসজ্জিত রথের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, রথযাত্রা ধর্মীয় ঐতিহ্য, সমৃদ্ধ সংস্কৃতি ও চিরন্তন মূল্যবোধের এক অনন্য প্রতীক। এই উৎসব ত্রিপুরার সামাজিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ব বোধের এক উজ্জ্বল নিদর্শন বলেও তিনি উল্লেখ করেন। এই উৎসবকে কেন্দ্র করে রাজ্যের সর্বস্তরের ভক্ত, রথযাত্রা আয়োজক কমিটি এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। একই সঙ্গে তিনি সকলে নিরাপদ ও নির্বিঘ্ন রথযাত্রা নিশ্চিত করতে জেলা প্রশাসন এবং ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের জারি করা নির্দেশিকা ও নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলার আবেদন জানিয়েছেন। রাজ্য পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজদীপ দেব জানিয়েছেন, আগরতলায় 8 জায়গা থেকে বিকেলে রথযাত্রা বেরোবে। প্রত্যেক রথযাত্রায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এজন্য বেলা 2 থেকে রাত 9 পর্যন্ত আগরতলায় বেশ কিছু রাস্তায় নো এন্ট্রি বসানো হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা উত্তরপ্রদেশের জাতীয় মহাসড়ক 19 এবং বারাণসী

রিং রোডের মধ্যে 47 কিলোমিটারেরও বেশি দীর্ঘ একটি 6 লেনের গ্রিনফিল্ড এলিভেটেড করিডোর নির্মাণ প্রকল্পে গতকাল অনুমোদন দিয়েছে। নয়াদিল্লিতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, এই প্রকল্পের মোট ব্যয় 14,400 কোটি টাকারও বেশি। প্রকল্পের আওতাধীন এলাকায় এর ফলে যাতায়াতের গড় সময় প্রায় 60 মিনিট থেকে কমে 20 মিনিটে নেমে আসবে। এছাড়া ভারতের সেমিকন্ডাক্টর ডিজাইন ও উৎপাদন ইকোসিস্টেমের উন্নয়নের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা 1,27,500 কোটি টাকার বাজেট বরাদ্দ সহ সেমিকন দ্বিতীয় পর্যায়ের কর্মসূচিতেও সম্মতি দিয়েছে বলে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানিয়েছেন। রাজ্য সরকারের দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় ধলাই জেলা হাসপাতালে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা চতুর্থ পর্যায়ের আওতায় ধলাই জেলার যুবক যুবতীদের জন্য জেরিয়াট্রিক কেয়ার গিভার প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। গতকাল কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত চৌধুরী ভার্চুয়ালি এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। এই কোর্সের লক্ষ্য হল স্বাস্থ্যসেবা খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং কর্মসংস্থান ও জীবিকা অর্জনের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। গ্রামীণ এলাকার জনগণের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করতে সমবায় দপ্তর ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। গতকাল শান্তিরবাজার প্রাথমিক কৃষি সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় তিনি এই আন্দোলনকে আরও গতিশীল করা, কৃষকদের আর্থিক উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার উপরও গুরুত্ব আরোপ করেন। সবকি ইয়োজনা সবকা বিকাশ, এই ভাবধারায় রাজ্যে পঞ্চায়েত ও ভিলেজ কমিটিতে চালু থাকা গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। এই পরিকল্পনাকে আরও জনকেন্দ্রিক ও অর্থবহ করতে ত্রিপুরা আইন বিশ্ববিদ্যালয় এগিয়ে এসেছে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটিতে পঞ্চায়েতের জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের সঙ্গে মত বিনিময়, তথ্য সংগ্রহ ইত্যাদির মাধ্যমে জন অংশগ্রহণমূলক কাজকর্ম যাচাই করছে বিশ্ববিদ্যালয়ের দল। ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের পূর্ব কাঞ্চনবাড়ি পঞ্চায়েতে আইন বিশ্ববিদ্যালয়ের 2 সদস্য প্রতিনিধি দল সার্বিক বিষয় খতিয়ে দেখেন। আগামী 24 জুলাই পর্যন্ত এই কর্মধারা চলবে। ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল। ম্যাচে প্রথম গোলটি করে ইংল্যান্ড 1-0 গোলে পিছিয়ে থাকা অবস্থায় প্রথমে অ্যাঞ্জো ফার্নান্ডেজ এবং পরে লাউতারো মার্টিনেজ 2টি গোল করে আর্জেন্টিনাকে জয় এনে দেন। ফাইনালে তারা স্পেনের মুখোমুখি হবে আগামী রবিবার। আজ দুপুর পর্যন্ত আকাশ সাধারণত মেঘলা থাকবে। উত্তর জেলায় অতি ভারী বর্ষণ সহ সারা রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পরিব বিপূর্ণা দেব বর্মা ভারত হাকতরতে ব্রিটেন বিশেঙ্গ কথা লাইজাক রং পুইসাতে বানিয়াক খালাইমং সিইটিএ মিয়ানিসিমি সামঙ্গ ফ্রাংজাখা আবুনি লগি হদানি নাইমথাং কক খালাইমং চলংখা আবুবাই ব্রিটেন ভারত হাকতরনি সামং তাংনাই রকনি সেবসাব বাঙ্গানো অ লাইবুমা গনাং কক খালাইমং হাকতর কাইনিনি বিশিং কথালাই সামং তাংমুঙ্গ তৈ বক্রাক অঙ্গি বাচাওয়ানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা রং পুইসাতে বানিয়াক খালাইমং সিইটিএ তাই হদানি নাইমথাং কক খালাইমং ভারত হাকতরতে ব্রিটেন বিশেঙ্গ কাইসা নাং কুকমা গনাং লাইবুমা কেন্দ্রনি বানিয়াতে শ্রামকর মন্ত্রী পীযুষ গোয়েলনি হদালাম কাইসান শেয়ার খ্লাই মোসাং মৌদী সাকা সিইটিএ ভারত হাকতনি হুকবার খ্লাইনাই সাকথানাইতে চিকন কসার মাজানি শ্রামকর সাকথানাই রকনি কতাল্লাম আচাইরিওয়ানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী খনা হরিয়ানা জিন নিসিমি হাকতনি পুইলা হাইড্রোজেন ট্রেন চেঙ্গিরিওয়ানো টংখর কাহাম গনাং অ ট্রেন জিন তাই সুনিপত নিবিশিঙ্গ লাইসুয়ানো তিনি রথযাত্রাতের আগরতলানো খবই হাস্তিনি জুদা জুদা ঠাইও রথযাত্রানি যুগালিমুং নাহার জাখা আগরতলানি জগন্নাথ জিউ মান্ডপ ইস্কন মান্ডপ হরেকৃষ্ণ মান্ডপ নিসিমি রথ চিঠিউই টিসা জাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তিনি লুকুরগ্ন রথ তেরনরগৈ খা কাহাম ইয়াফারকা খা কাহাম ইয়াফারমাবো মন্ত্রী অক্রা সাকা রথযাত্রা টংথারনি টংরাইদা চাসাজাক হুকুমুনি কথাং ফুনুকমারি অতের ত্রিপুরানি

0: হালাইমং থানচাতে বাইপচারি মারি ও তেরনগি হাস্তেনি বেবাক দিখিল নিবক্ত রথযাত্রা সংসাফাং কমিটি তেই তঙ্ক সংলুকু রকন খাকা হামিয়া ফারকাত ফেরাং মন্ত্রী রতনলাল নাথ আবনি লগিব বজতনি নাইম থাংতে তঙ্ক সাংতৈ রতের পাইনব হাঙ্কর নাইকল ফাংতে ত্রিপুরা হাস্তে চিং ফেরাং নাইক্রাইনি সাকলাইজাক দাগিমুং তৈ নাইম থাং রায়দা ক্রাক খাইয়ী মানিনা নব কবকমুং নারখা হাস্তে পুলিশনি খুকফাং লুকুমান জুমুং অফিসার রাজদীপ দেব সাকা আগরতলানি কাইজার থাইনি সিমি সারিগ অ রথ সজাগানো যত রথ সমাবন পুলিশনি মরকমুং তঙ্গানো আবনি বাকি দামনৈ নিসিমি হর দামচুকু জরা আগরতলানি কিচাশেগলামাবো নো এন্ট্রি রেজাক তঙ্গানো হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালু রথযাত্রা নরগৈ হাস্তেনি লুকুরকন খাকাহাম ইয়াফারকা খাকাহাম ইয়াফারমাও হাস্তেফা সাকা অ তের তংথারন চাজাক নাইতেই মতাইনি বিশিঙ্গ করা খালকনি মারি দিয়াই মুংতেই পৈতুক রাকনি বিশিংতেই কথা রথ রাজাখনি লামাতেই সজাকমানি বিশিংতেই থানচানি হালকন ক্রাক খাইয়ানো হদানি তংকচাং হামক্রাইনি বাকি থানচাকে সামং তাংনাও খাবাচারওয়ানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ও তালনি বুসকাং নৈচিদক শালমারি ককতিশালনি ফুং দামচিসাব আকাশবাণী মান কি বাত মান্দাও হাকতর তৈ বুই হাকতর নি লুকুরক বাই ককলাম সালাইয়ানো অবঙ্গানো মান কি বাত নি ফিল সারা থামচিদক বেরেমনি পান্দা মন্ত্রীবক্রক লুকুরকন বরকনি ওয়ান সকমা খাকামা কক মান কি বাত রহরনানি কবক্ষা মাই গভ ওপেন ফোরাম এবার নমো এপস লুকুরক ওয়ান সুক মুরকন রহরই মানবায়ানো মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী সমীপেশু খা কসং লুকুরক্তেই হাপাং তাংসংনি বিশিঙ্গ কাইসা নাংকুকমা গনাং ইয়াকলি গঙ্গৈ সামং তাঙ্গৈ তঙ্গহনৈ সাকা আবুবাই হাস্তিনি সাই সাই লুকুরক শাক নাইজাক মুং হদা হামক্রাইতেই জুদা জুদা শাক বাইথাংনি জঞ্জাল সকমর মুঙ্গ জরাতেই চুবাচু মানাই তঙ্গ মিয়া আগরতলাব মুখ্যমন্ত্রী সমীপেশুনি ফিল্ডস নীতি বেরেমন মানজাগৈ মন্ত্রী অক্রা অকক ন শাকা মুখ্যমন্ত্রী সমীপেশু পান্ডাব মন্ত্রী অক্রা মিয়া ভার্চুয়ালতেই কাঞ্চনপুরনি লুকুরক বাই বরকনি জঞ্জালনি কক ন সাইমান খা মন্ত্রী অক্রা মিয়া যোদ্ধা মুঙ্গৈ কাইশা কতাল ওয়েবসাইট নব চেঙ্গে রেখা সংসদনি অধিবেশন ব্রী খাতিমুং বিল পাস খাইনা সানী বুসকাং সালনৈ চিসাব দিল্লী যন্তর মন্তর গেরেপ লাইমুংনি সামুং বুতাং কবক্ষা বেবাক ভারতনি ব্রী কংগ্রেস ত্রিপুরা প্রদেশ ব্রী কংগ্রেসনি আদং খরক চিবানী বদল দলসা ও সামুং বুতাং মানজাগানো কামিয়ামজাইনি লুকুরকন রাংথংতৈ চুকজা খাইনাব তাংচ্রু নাইখুং সাকথারী সামুং তাঙ্গৈ তঙ্গহনৈ সাকা তাংচ্রু মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মিয়া শান্তির বাজার পুইলা বেরেমনি হুকবার তাংচ্রু সমিতি লিমিটেডনি বিশিনি কুথুম লাইমাব ব তাংচ্রু বাবাইন চবানো তৈব দশ হাজার খাইনা হুকবার খাইনাই রকন রাংথংতৈ হামক্রাই খাইনা তৈ কামি রাংথংন ক্রাক খাইনানো তৈব ফানবক্সিনৈ কক নারখা তাবুক হায়ুং কাপ ফুটবলনি ককতুমা ফুটবল হায়ুং কাপনি উলনৈ সেমিফাইনেল আর্জেন্টিনা ইংল্যান্ড মেচেনৈ ফাইনেল কাসাকা মেচ পুইলা গোল খাইকা ইংল্যান্ড সা বুকজা গোল বাই উকলগ তংজাক তংহালগ পুইলা এঞ্জু ফার্নান্ডেস তৈ উল লাউতারু মার্টিনেস গোল কাইনি রুই বদলন কপ্লাই খাইও ফাইনেল বরক স্পেন বাই থানো বুসকাং ককতিশাল তাবুক নবর তিবারনি ককতুমা তিনি দিবর জরা নখাকিচা সক মনাকজাক তঙ্গানো বুসকাং দামনৈ চিব্রৈয় সালচি হাঙ্কর তৈ হাস্তেনি বেবাক হাঙ্কর কিচানি সিমি বুং খর খরকে ওয়াতৈ ওয়াওয়ানো হনৈ হজাক মুংখলাইকা নবার তিবার নাইখং তিনি সালনি তুংমারি সাকাও থামচি থাম ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো তিনি আইচুগ খামানি তুংমারি তংমানি নৈচিবা দশমিক দশ ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমুং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানো সানজা দামচনি তামৈ সতি ব্রৈচিবাও
1: পর্যায়ক্রমে এতক্ষণ শুনলেন কলকাতা এবং আগরতলা কেন্দ্রের সংবাদ আকাশবাণী কৈলাসহর। এবারে রবীন্দ্রসঙ্গীত, আজকের শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা আছেন ছিলেন অরুন্ধতী হোম চৌধুরীর পরিবেশনায় রবীন্দ্রসঙ্গীত আকাশবাণী কৈল শহর। এখন দিল্লি কেন্দ্রে হিন্দি এবং ইংরেজি সংবাদ এবং এর পরে শিলং কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ

0: प्रस्तुतकर्ता रमेश गोखले।
1: आज के फनकार।

0: सुनना न भूलें प्रतिदिन सुबह और शाम 6:45 पर विविध भारती का कार्यक्रम संगीत सरिता।
1: এতক্ষণ বিবিধ ভারতীয় অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে 103.2 MHz এবং নিউজ অন এয়ার অনলাইনে।

আকাশবাণী কৈলা শহর, শুরু হচ্ছে রকমারি বাংলা গানের সরাসরি অনুরোধের আসর, শ্রোতাদের অংশগ্রহণের লাইভ ফোনই অনুষ্ঠান সুরের ভেলা। আপনার পছন্দের বাংলা গান শুনতে চেয়ে ফোন করবেন 03824295192 এই নাম্বারটি ডায়াল করে। শুরু হচ্ছে সুরের ভেলা।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ, সুরের ভেলা থেকে কথা বলছে, বলুন।
1: হ্যালো,
0: বলুন। হ্যালো,
1: হ্যাঁ নমস্কার,
0: নমস্কার।
1: আমি ধর্মনগর থেকে অবিনাশ চলি।
0: আচ্ছা,
1: হ্যাঁ দাদা, তো আজকে রথযাত্রা সকলকে শুভকামনা জানাচ্ছি। রথযাত্রা যেন সকল মঙ্গলভাবে কাটুক। আর
0: হ্যাঁ, অনুষ্ঠানের শুরুতেই আমি আপনার মাধ্যমে শ্রী শ্রী জগন্নাথ দেবের পূর্ণ রথযাত্রা আজকে সকলকে পূর্ণ রথের শুভেচ্ছা জানাচ্ছি। সুখ সাফল্য এবং অনাবিল আনন্দে আমাদের অগণিত শ্রোতা শুভানুদ্দায়ী সকলের জীবন ভরে উঠুক। এবারে বলুন আপনি।
1: হ্যাঁ হ্যাঁ, তো দাদা আজকে আপনি অনুষ্ঠানের শুরুতেই একটা রথযাত্রার গান আপনার পছন্দের মতো আপনার উপরে ছেড়ে দিচ্ছি, তো আপনি
0: এই তো বিপদ, রথযাত্রার গান সেরকম করে খুঁজতে গেলেই তো মুশকিল। যদি
1: আচ্ছা তাহলে অনুরাধা পড়ালের কণ্ঠে যে কোনো একটা ভক্তিগীতি শুনিয়ে দেন।
0: দেখছি আমি কি করা যায়।
1: হ্যাঁ হ্যাঁ, সেটা
0: রথের
1: আপনার উপর ছেড়ে দিচ্ছি, কারণ অনুষ্ঠানের শুরুটা যদি ভালো হয় তাহলে মনে করি যে অনুষ্ঠানটা আমরা সার্থক হয়ে যাবে। ঠিক আছে দাদা, ভালো থাকবেন, নমস্কার।
0: ঠিক আছে, ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্যে।
1: হ্যাঁ।

0: নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: আমি এই মুহূর্তে বলছি রাম কৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য।
0: হ্যাঁ,
1: আশা করি ভালোই আছেন। জয় জগন্নাথ। আজকে রথযাত্রা, তো রথযাত্রা উপলক্ষে সবাইকে, বিশেষ করে আমাদের শ্রোতা ভাই বোন বা আমাদের বাচিক শিল্পীরা শিল্পীরা যারা আছেন বা অ্যাসোসিয়েটেড যারা আছেন, সবাইকে রথ যাত্রার শুভকামনা। তো আজকে একটা গান

0: শুনতে চাই। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।
1: আচ্ছা,
0: আর খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। আসলে কি হয়, সুরের ভেলায় আপনার সাথে কথা বলার লোভ, যে লোভটা আমি সামলাতে পারি না। হ্যাঁ, খুব ভালো কথা বলেন, আওয়াজটাও ঠিকঠাক। মানে কয়জন শ্রোতা ভাই, মানে কয়জন বাচিক শিল্পীদের আওয়াজ, বিশেষ করে আপনার আওয়াজ, আমার অরূপ রতন চক্রবর্তী, কৌস্তুভ ভট্টাচার্য, খুব ভালো লাগে সত্যি। বা আমাদের নুরদা তো একটু একটু করে এগিয়ে যাচ্ছেন, ভাল লাগছে। যদিও একটু আওয়াজ ক্ষীণ আওয়াজ, তবুও ভাল লাগে। যাই হোক, সব মিলিয়ে কৈলাসহর একেবারে কি বলবো, হয়তো বা আমাদের কাছে এক চাঁদের হাট হয়ে উঠেছে। আর হ্যালো,
1: হ্যাঁ বলুন।
0: তো যাদের নিয়ে এবার গানটা শুনতে চাইছি, বিশেষ করে আমার অবিনাশ ভাই আছে, তারপর প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়, মিঠুন চক্রবর্তী, বিশ্বজিৎ পাল, তারপর সুমন মোহরি, তারপর আমাদের সজল দাস, সজল মালাকার, কার্তিক মালাকার, তারপর নামটা হলো দেবজিৎ দাস, আর আমাদের ওই অম্বালিকা ভট্টাচার্য, আর আমার সহধর্মিনী সুতভা ভট্টাচার্য। যাই হোক, সবাইকে নিয়ে গান শুনবো, আর ভালো থাকুন। জয় জগন্নাথ।
1: ঠিক আছে, ভালো থাকবেন আপনিও।

0: আমার কারসারা, আমি রাজেন চাকমাকে টাকা
1: হ্যাঁ বলুন।
0: আসলে তারা সকল কর্মের তাদের তাদের শুভকামনা করবো। আজকে আমি
1: শুভেচ্ছা
0: একটা
1: আপনাকে।
0: গান শুনবো, সেদিন আমার হচ্ছে অচেনা অতিথি গানে হচ্ছে আমি বলি না বলি মন্দা ভাবে এরকম গান শুনবো।
1: আমি বলি
0: আমি বলি না বলি মন্দা ভাবে এরকম গান আছে,
1: মন যা ভাবে। আচ্ছা
0: সেদিন আমার হচ্ছে অচেনা অতিথি আর কি।
1: আচ্ছা, অচেনা
0: শুনবো
1: অতিথি।
0: প্রথম তুমি শুনবে নমনের কে শুনবে অভিনাথ দাদা পিছবা দাস, আর শুনবে কলা জয়দীপকে, আর শুনবে ওনার দাদা বরুসুদ্ধর ধর, আর কমলাথকে শুনবে আমাদের কাবুর জীবন সবার সবাই
1: আচ্ছা ঠিক আছে।

0: নমস্কার, নমস্কার, বলুন।
1: নমস্কার স্যার, আমি রামচন্দ্রগড় থেকে অখিল দেব বলছি।
0: আচ্ছা, কি শুনবেন?
1: একটা লোকগীতি শুনবো, একবার বলরি মধুমাখা হরির নাম বলরি, এই গানটা।
0: দেখছি আমি এটা শোনানো যায় হবে কিনা, দেখছি আমি খুঁজে এটা শোনানো যায় কিনা। একবার বলো রে,
1: আর যদি এটা না হয় তো এই গাছটা দিয়ে দিবেন।
0: কোনটা?
1: যে সবাই আমায় বাউল বলে, বাউল হয়েছে পাল্লাম পুই।
0: আচ্ছা, আমি একটা পেয়েছি, এটা আপনার জন্য পাঠাচ্ছি, দেখুন শুনে এটা কিনা। পরীক্ষিত বালার কণ্ঠে আর কি।
1: নমস্কার, রাখি স্যার।
0: হ্যাঁ, নমস্কার।

0: নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: নমস্কার ম্যাডাম।
0: নমস্কার।
1: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে।
0: হ্যাঁ বলুন।
1: আর প্রথমে আপনাকে এবং এই মুহূর্তে যারা অনুষ্ঠান শুনছে সবাইকে নমস্কার জানাই। আর বিশেষ করে আজকে জগন্নাথ দেবের শুভ রথযাত্রা, সেই রথযাত্রা আপনাদের আমাদের সবার যাতে মঙ্গল হয়ে উঠে, শুভ হয়, ভালো হয়, এবং রথযাত্রার শুভেচ্ছা সবাইকে। আর আজকে আমাকে গান শুনিয়ে দিন রথযাত্রা উপলক্ষে। আমি একটি গান শুনতে চাই, অনুগ্রহতার কণ্ঠে শুনিয়ে দেবেন, হে গোবিন্দ রাখ চরণে।
0: আচ্ছা।
1: আর দেখুন, আসলে আমরা তো সবাই মানুষ, পৃথিবীতে এসেছি, আর সবার দৃষ্টিভঙ্গি কিন্তু সমান হয় না, আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি হয়, ঠিক না? তাই জন্য হয়তো বা আমাদের সবার চলতে হবে। আর জগন্নাথ দেবকে আমরা সবাই, উনার তিনি তো জগতের নাথ, আমাদেরকে তিনি দেখবেন, আর উনার প্রতি আমাদের যে দায়িত্ব রয়েছে, উনাকে পুজো করা বা সেবা করা, সেইগুলো আমাদের করতে হবে। আর আমি সেটাই ঈশ্বরকে ডাকি, যাতে খুব সুন্দরভাবে যাতে রথযাত্রা সবার হয়। কারণ দেখুন, রথযাত্রা উৎসব এলে একটা কথা মনে পড়ে কি জানেন, বিশেষ করে ত্রিপুরা রাজ্যের যে মানে একটি ঘটনা হয়েছিল কুমারঘাটে, সত্যি মানে সেই অনুষ্ঠানটা, মানে এই যখন রথযাত্রা আসে তখন যেন শরীরের মধ্যে একটা শিহরণ ওঠে এই ঘটনাটা, ঠিক না দাদা?
0: হ্যাঁ হ্যাঁ, সেটাই।
1: মানে আজকে আমার মনে পড়েছে বিষয়, সকালবেলা যে আজকে তো রথযাত্রা, আর এমন একটি ঘটনা আমরা দেখছিলাম কুমারঘাটে, সত্যি মানে সেটা কি বলবো, যাতে জগন্নাথ দেব আমাদের সবাইকে রক্ষা করে, যাতে আমরা ঠিকঠাক ভাবে চলি। আর কিছুটা আমাদের উপর নির্ভর করে দেবে, আমরা দেখুন এমন যান্ত্রিক হয়েছি, এমন হয়েছি আমরা, মানে রথটাকে সাজিয়ে তোলার জন্য মানে অনেক কিছু ব্যবহার
0: করছি,
1: ভাবে জগন্নাথ দেবকে আপনারা রথের মানে রথে বসি, আপনারা দড়ি স্থান দিয়ে চালান, আর চেষ্টা করেন সুন্দরভাবে, যাতে অন্য কোনো ভাবে যাবেন না, প্রয়োজন নেই, আমরা নিয়ম মেনে চলি, আমরা আমরা রক্ত পাই, যাতে সেটা আসলে দেখুন অন্যভাবে চলে জগন্নাথ দেব তিনি কিন্তু সহ্য করতে পারেন সেটি দাদা।
2: ধন্যবাদ। নমস্কার।

0: নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন?
1: হ্যালো স্যার, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: আমি ফুলতলা থেকে শ্রাবণ সিনহা বলছি।
0: হ্যাঁ হ্যাঁ বলুন, কি শুনবেন?
1: আপনাদের সবাইকে এবং সকল শ্রোতা বন্ধুদেরকে রথযাত্রার অনেক অনেক শুভকামনা।
0: হ্যাঁ, শুভেচ্ছা আপনাকেও।
1: আর আজকে আমি রথযাত্রা উপলক্ষে আপনাদের পছন্দ মতো গান শুনবো।
0: রথের গান তো শুরুতেই অবিনাশ বাবুর পছন্দে শোনালাম একটা, আর কি শোনানো যায় আমি দেখতে হবে আমাকে।
1: আজকে আমি আমার পছন্দের গান শুনবো না, আমি আপনাদের পছন্দের মতন গান শুনবো।
0: আচ্ছা, রথের গান দেখছি আমি, আরেকটা শোনানো যায় কিনা আপনাকে। তো এই ফাঁকে আপনার কি জানা নেই রথের কোনো গান?
1: না, রথের গান এই মুহূর্তে মনে পড়ছে না।
0: আচ্ছা, না আমি খুঁজতে খুঁজতে আপনি কিছু শোনাতে পারেন, কিন্তু আমার তো একটা সময় লাগবে খুঁজতে, দেখি পাওয়া যায় কিনা।
1: আচ্ছা ঠিক আছে, আমি আছি লাইনে।
0: হ্যাঁ আপনি কিছু শোনান ভক্তিগীতি বা কিছু একটা আজকের এই পূর্ণ আবহে।
1: হ্যাঁ, ভক্তিগীতি অবশ্যই শোনা যায়, সমস্যা নেই। তো যদি রথযাত্রা উপলক্ষে যদি গান না পাওয়া যায়, তাহলে শ্রেয়া ঘোষালের কণ্ঠে যে কোনো একটি ভক্তিমূলক গান শুনিয়ে দেবেন।
0: আমি বলছি আজকের এই যে ভক্তি মানে ভক্তিভাবের যে আবহ পূর্ণ রথযাত্রাতে চলছে, আমি এটা আপনাকে বলছি আর কি, যে আপনি কিছু শোনান দুলাইন আমাদেরকে, যেহেতু আপনি গান করেন।
1: আমি আমি শোনাবো।
0: হ্যাঁ আপনি শোনান দুলাইন, শোনান, আমি দেখছি আপনাকে কি শোনানো যায়, রথযাত্রার গান টান পাওয়া যায় কিনা।
1: আচ্ছা ঠিক আছে, নাহলে এই গানটা শোনাতে পারবেন?
0: এই
1: শ্রেয়া ঘোষালের কণ্ঠে।
0: হ্যাঁ

0: হ্যালো,
1: দারুণ গাইলেন আপনি, এটাই আপনাকে শোনাবো। কারণ আপনাকে শোনানোর জন্য রথযাত্রার বিশেষ কোনো গান আমি এই মুহূর্তে ঠিক পাচ্ছি না। প্রথমে শুনিয়েছিলাম ইমন চক্রবর্তীর
0: ঠিক আছে
1: কণ্ঠে,
0: স্যার।
1: হ্যাঁ
0: আর
1: এটা শোনাবো।
0: শ্রোতাদেরকে নিয়ে আকাশবাণীর আপনারা সবাই শুনবেন, আর সকল শ্রোতা বন্ধুদেরকে নিয়ে শুনবো।
1: আচ্ছা, আমি ওই শোনাচ্ছি, আপনি যেটা শোনালেন গে শ্রেয়া ঘোষালের কণ্ঠে, ওইটাই পাঠিয়ে দিচ্ছি আপনার জন্য আর কি।
0: ওকে ওকে, ঠিক
1: ঠিক
0: আছে,
1: আছে, ভালো থাকবেন আপনি।
0: নমস্কার,
1: নমস্কার,
0: ভালো থাকুন সবাই।
1: হ্যাঁ হ্যাঁ।

0: হ্যালো
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, বলুন।
1: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘর আমি কথা বলছি।
0: হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যালো,
1: গানের অনুরোধ করছি।
0: হ্যাঁ বলুন, কি শোনাবো আজকে?
1: গানটা হচ্ছে গোষ্ঠ গোপাল দাসের কণ্ঠে, আজকে তোর শুভ রথযাত্রা,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: রথযাত্রা উপলক্ষে গানটি শুনতে চাইছি, গোষ্ঠ গোপাল দাসের কণ্ঠে।
0: আমি
1: আমি যাবো না রথের
0: রথের
1: মেলাতে।
0: মেলাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি কি যাবেন রথের মেলাতে?
1: রথ রথ তো সময় সামনেই হয়,
0: আচ্ছা আচ্ছা,
1: বিকেলের দিকে যাব।
0: না তাই? ঠিক আছে, আমি
1: আর এই গানটা,
0: হ্যাঁ বলুন।
1: এই গানটা দাদা কি হবে?
0: হ্যাঁ হবে, আমি শোনাচ্ছি আপনাকে, এটা পেয়েছি আমি, এটা
1: আর এই গানটা
0: শোনাচ্ছি।
1: যাদের কিনে শুনবো, বাদল খটিয়াল, দেবজিৎ দাস, প্রেমজিৎ চক্রবর্তী, বুল্টি দিদিভাই, সঙ্গীতা দিদিভাই এবং কণিকা দিদিভাই, দেবজিৎ দাস আর বিশ্বজিৎ পাল, অনুপ ভট্টাচার্য এবং এর মধ্যে যারা শুনছেন সকল বন্ধুগণ শুনবো।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সকলের জন্য পাঠাচ্ছি। তবে
1: হ্যাঁ, নমস্কার দাদা, ভালো থাকুন।
0: হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।

0: নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: নমস্কার নেবেন?
0: নমস্কার,
1: আমি কথা বলছি কাছাড় জেলা থেকে, জওহরলাল বর্মন।
0: হ্যাঁ হ্যাঁ,
1: আর প্রথমে জানাচ্ছি ভগবান জগন্নাথ দেবীর শুভ রথযাত্রা উপলক্ষে আপনাদের আমাদের অগণিত শ্রোতা বন্ধুদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।
0: শুভেচ্ছা আপনাকেও।
1: আজকে আমাকে মন্দিরা ছায়াছবি থেকে একটি গান শুনিয়ে দেবেন, অনুপমা দেশপাণ্ডের কণ্ঠে, জয় গোবিন্দ হরি জয় নন্দলাল। সেই গানটি লিখেছেন সঙ্গীত জগতের মহান গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, আর সেই গানটিতে সুর দিয়ে সাজিয়েছেন

0: বিশ্বজগতের মহান সুরকার বাপ্পী লাহিড়ীজি, সেই গানটি শুনতে চাইছি সবাইকে নিয়ে।
1: আচ্ছা, মন্দিরা ছবি থেকে
0: গানটি হবে স্যার?
1: হ্যাঁ হ্যাঁ, শোনাতে পারবো।
0: সেই গানটি শুনিয়ে দিবেন, আর বিশেষ করে আপনাকে আন্তরিক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এই আপনার উপস্থাপনায়। হ্যালো অনুরোধ অনুষ্ঠানটি আমার কাছে দারুণ ভালো লাগার একটি অনুষ্ঠান। আপনি যখন অনুষ্ঠানে আসেন, হ্যালো অনুরোধ অনুষ্ঠানে নিয়ে আসেন, তখন অনুষ্ঠানের শুরুতে আপনি খুব সুন্দর করে অনুষ্ঠানটি সাজিয়ে গুছিয়ে শুরু করেন। তারপর অনুষ্ঠানের পরিশেষে যখন অনুষ্ঠান সমাপ্তি হয়, তখন আপনি খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি সমাপ্ত করেন, তাই ভালো লাগে। ওই সেই অনুষ্ঠানটি কে উপস্থাপনা করেছেন বা আপনার সহকারী কে কে ছিলেন বা এই হ্যালো অনুরোধে কে কে বা কোন কোন শ্রোতারা আজ অংশগ্রহণ করেছেন, সবাইয়ের নাম বা অনুষ্ঠানটি পরিপূর্ণভাবে এত সুন্দর করে আপনি উপস্থাপনা করেন বা সমাপ্ত করেন, তাই দারুণ ভালো লাগে স্যার আপনার উপস্থাপনায় হ্যালো অনুরোধ অনুষ্ঠানটি, তাই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।
1: আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আপনার এই যে মানে অভিব্যক্তি শুনবার জন্য। আমি যেরকম করে অনুষ্ঠানটাকে বিশ্লেষণ করেছেন, ধন্যবাদ। আমি চেষ্টা করি যতটা পারা যায় করার, এবং শ্রোতা বন্ধুদের নাম বলার যে বিষয়টা আপনি বললেন, এটা প্রত্যেক দিন বলা যায় না, কিন্তু উপস্থাপনায় কে ছিলেন এবং কারিগরি সহযোগিতা কে করেছেন এটা বলতে হয়। এটা শুরু থেকে এই নিয়ম চলে আসছে আর কি, যখন শুরু হয়েছিল এটা মেনটেন করার চেষ্টা করি কি
0: মানে আমাদের সার্থক হয়ে উঠে সেই অনুষ্ঠানটা শোনার।
1: যাই হোক, চেষ্টা করি আমার তরফ থেকে। ভালো থাকবেন
0: আপনারা সবাই।
1: হ্যাঁ, আপনিও ভালো থাকবেন।
0: হ্যাঁ ঠিক আছে, রাখছি।
1: হ্যাঁ।

0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যাঁ বলুন, কে বলছেন?
0: দক্ষিণবঙ্গ হাওড়া জেলা মহাকাল থেকে অসিত বলছি।
1: আচ্ছা বলুন অসিত বাবু। হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ ভালো আছি। আমাকে একটা আশা বুঝলে,
1: হ্যাঁ
0: চোখের আলো ছবি একটা গান শোনাবেন।
1: চোখের আলো,
0: হ্যাঁ গানটা বলবো?
1: হ্যাঁ বলুন, গান তো বলতে হবেই। লাইন
0: জাদু জাদু কে বলো দেখবে জাদু,
1: জাদু জাদু
0: কে বলো দেখবে জাদু।
1: আচ্ছা
0: এটা লালন ঘরামি ও আপনাকে,
1: ঠিক আছে। রথের মেলা হচ্ছে ওখানে আপনাদের ওখানে?
0: হ্যাঁ হ্যাঁ আমার পাশে একদম পাশে মেলা আছে, একদম বাড়ির পাশে।
1: দারুন, রথের আনন্দে মেতে উঠুন, গান শুনুন।
0: আপনি ভালো থাকবেন।
1: ঠিক আছে, আপনি ভালো থাকবেন, ফোন করবেন আবারও।

0: নমস্কার।
1: হ্যালো,
0: বলুন। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন আপনি।
1: হ্যালো,
0: হ্যালো,
1: হ্যালো,
0: কথা বলুন।
1: আমি পিন্টু চিনা ফুলতলা থেকে।
0: হ্যাঁ বলুন, আপনি কি শুনবেন বলুন।
1: গান শুনতে চাই স্যার।
0: কোন গানটা? বিয়ের ফুলের কোন গানটা শোনাবো? কোন গানটা?
1: যতই করবা না, যতই কর না না না, বিয়ের আর ফুল হবে তো স্যার? আমার কাছে আছে নমস্কার আর সবিতা বৌদি আর আচুর্যনাথ, সমিতা বৌদি, পাঞ্জাবু দা আর বরুণ সুতোদর আর বুলসিদার আর শ্যামলিতি নাথ, সবাই মিলে গান শুনবো।
0: ঠিক আছে, সবাই মিলে শুনতে থাকুন।
1: শুনবেন?
0: হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।

শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় ইতিমধ্যেই ফুরিয়ে গেছে। সুরের ভেলা আজ পর্যন্তই। যারা ফোন করেছেন ধন্যবাদ, যারা করতে পারেননি চেষ্টা করেছেন অথবা শুনেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই আগামী কোনো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে কথা হয়ে যাবে গানে গানে। রথযাত্রা আমাদের সকলের জীবনে বয়ে আনুক সুখ।

প্রফুল্ল এবং ইতিবাচক তার এক আবহ। সবাই রথের মেলার আনন্দে, আধ্যাত্মিক আনন্দে এবং মানসিক আনন্দে, সমস্ত কিছু মিলিয়ে সামগ্রিক আনন্দে মেতে উঠুন। সৌভ্রাতৃত্বের বন্ধনে সুদৃঢ় হয়ে উঠুক রথযাত্রার এই আবহ। এই আশাবাদ ব্যক্ত করে আবারও পুণ্যরথের শুভেচ্ছা জানিয়ে জগন্নাথ দেবী জগন্নাথদেব বলভদ্র সুভদ্রা দেবী প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী অনুষ্ঠানে আবারও আমরা কোথায় গানে শুরু আপনাদের সঙ্গে নিয়ে ফিরে আসব। নমস্কার।

এতক্ষণ শুনছিলেন লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা, আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জ এবং নিউজ অন এআইআর অনলাইনে।

আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। 12:05 শুনবেন সপ্তসুর উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতের অনুষ্ঠান, 12:30 হিন্দি ছবির গান। একটায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:05 ছায়াগীতি শুনবেন বাংলা ছবির গান অনুষ্ঠানে। 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:40 দেশাত্মবোধক গানের অনুষ্ঠান মাতৃবন্দনা। 2:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 2:15 শুনবেন ছড়ার গান। 2:30 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 3:00 হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ রিলে করা হবে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে। এরপর আবারও বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সন্ধ্যে 6:00 শুনবেন কৃষক ভাইদের জন্য অনুষ্ঠান ঘর গৃহস্থী। আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে রাত 7:00। 7:35 কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্র থেকে ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ যথাক্রমে 7:45 এবং 7:55 রিলে করে শোনানো হবে।

রাত 8:10 আইন অধিকার অনুষ্ঠান, 1:30 মিক্স মেলোডিস মিশ্রকানের অনুষ্ঠান, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 9:15 শুনবেন আধুনিক গান, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, 10:10 রবীন্দ্রসঙ্গীত বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে 10:20। 10:30 পরবর্তী দিনের অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি জানিয়ে দেওয়া হবে এবং 10:35 অধিবেশনের সমাপ্তি। শুনলেন আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে আকাশবাণী কৈলাসহর।

আকাশবাণী কৈলা শহর, এবারে শুরু হচ্ছে উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতের অনুষ্ঠান শব্দসুর। এতে আজকে শুনবেন আসাম রাজ্যের গান।

ডক্টর পূর্বাঞ্চলীয় সঙ্গীতের অনুষ্ঠান সপ্তসুরে এতক্ষণ শুনছিলেন আসাম রাজ্যের গান, আকাশবাণী কৈলাসহর। এবারে শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে আজকে শুনবেন সালাখি ছবি থেকে নেওয়া বিভিন্ন গান। প্রথম গানখানি একসঙ্গে গিয়েছেন শ্বেতা শেট্টি, অভিজিৎ এবং অন্যান্যরা।

চিত্র হিন্দি ছবির গান শুনছেন, শুনছেন সালাকি ছবি থেকে নেয়া গান। এ গানখানে শুনছিলেন শ্বেতা শেঠি এবং অন্যান্যদের কণ্ঠে। এবারের গানখানি একসঙ্গে গেয়েছেন বিনোদ রাঠুর, চিত্রা এবং সহশিল্পীরা।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে শুনছেন সালাকি ছবি থেকে নেয়া গান। গানখানে শুনছিলেন উদিত নারায়ণ এবং চিত্রা দ্বৈত কণ্ঠে। এবারের গানখানি একসঙ্গে গিয়েছেন হেমা সরদেশাই, ললিত সেন এবং সহশিল্পীরা।

বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। ছায়াগীতি অনুষ্ঠানে শুনবেন অমর কণ্টক ছবির গান। প্রথম গানখানি একসঙ্গে গেয়ে

সুদর সুর ভিড়ে নকল সুখে সুরের সুর ভিড়ে নকল সুখে যেন আজ মন

Baby.

ছায়াগীতিতে আমার কণ্ঠ ছবির গান শুনছেন, পরপর দুখানি গান শুনলেন আশা ভোসলের কণ্ঠে, এবারে শিল্পী কিশোর কুমার।

আকাশবাণী কুইলা শহর। অল্প কিছুক্ষণের মধ্যে রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বলেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন সমস্যা মোকাবিলায় বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে নিবিড় সহযোগিতা প্রয়োজন। বয়স্ক বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বন্দীদের দ্রুত বা মেয়াদ শেষ হওয়ার আগে মুক্তির জন্য একটি পূর্ণাঙ্গ নীতি তৈরি ও রূপায়ণের নির্দেশ সুপ্রিম কোর্টের। দেশজুড়ে চিরাচরিত ধর্মীয় প্রথা ও আচার মেনে আজ জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হচ্ছে। হরমুজ প্রণালীতে জাহাজগুলির সুরক্ষার লক্ষ্যে ইরানের ওপর হামলার দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা তেহরানের নেই। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা স্পেন, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে ফ্রান্স ইংল্যান্ড। জাপান ওপেন সুপার 750 ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু। আসছি বিস্তারিত খবরে। জাতীয়

0: নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সহ বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে আরও নিবিড় সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেছেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত বিমস্টেকভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা প্রধানদের পঞ্চম বৈঠকে তিনি আজ বলেন, আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার ফলে সব দেশই অর্থনৈতিক সংকটের সম্মুখীন। বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা, যৌথ স্বার্থে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করা অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন। এছাড়াও তিনি এই গোষ্ঠীর অর্থনৈতিক গুরুত্বের কথা তুলে ধরে বলেন, বিমস্টেক ভারত মহাসাগরীয় অঞ্চলের সম্মিলিত জিডিপি প্রায় $5 লক্ষ কোটি। নিরাপত্তা সংক্রান্ত নতুন সমস্যাগুলি মোকাবিলায় এবং আঞ্চলিক উন্নয়ন প্রসারে সদস্য দেশগুলির মধ্যে আরও জোরালো সহযোগিতার উপর জোর দেন তিনি। সন্ত্রাসবাদ, আন্তঃসীমান্ত অপরাধ, সাইবার হুমকি এবং সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত সমস্যা মোকাবিলায় সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, নতুন ও উদীয়মান সমস্যা মোকাবিলায় যৌথভাবে কাজ করতে বিমস্টেকভুক্ত দেশগুলি প্রস্তুত।
1: BIMSTEC's long-standing goals of regional security, connectivity, capacity building and economic security should continue to drive our collective efforts. For India, BIMSTEC represents our vision of neighborhood first, our commitment to Act East policy and the Mahasagar vision, which stands for mutual and holistic advancement for security and growth across regions.
0: বয়স্ক বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বন্দীদের দ্রুত বা মেয়াদ শেষ হওয়ার আগে মুক্তির জন্য একটি পূর্ণাঙ্গ নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সারাদেশে এক্ষেত্রে একটি অভিন্ন পদ্ধতি নিশ্চিত করার লক্ষ্যে আদালত আগামী 3 মাসের মধ্যে এই নীতি তৈরি করে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশের জন্য সব রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে। বয়স্ক ও গুরুতর অসুস্থ বন্দীদের মুক্তির জন্য একটি মানবিক ও অভিন্ন কাঠামো তৈরির দাবিতে দায়ের করা জনস্বার্থ মামলার শুনানিতে দুই বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার বেঞ্চ সংবিধানের 142 অনুচ্ছেদের আওতায় তাদের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই নির্দেশ জারি করে। স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত বা মেয়াদপূর্ব মুক্তির আবেদন বিবেচনার পুরো প্রক্রিয়াটিকে ই প্রিজন্স পোর্টালের সঙ্গে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানার জিন্দ রেলওয়ে স্টেশন থেকে দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের যাত্রার সূচনা করবেন। জিন্দ ও সোনিপাতের মধ্যে এই ট্রেনটি হাইড্রোজেন জ্বালানির সাহায্যে চলবে। এই প্রক্রিয়ায় উপজাত হিসেবে কোনো কার্বন নিঃসরণ ঘটবে না। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আধুনিক পরিকাঠামো উন্নত সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। নতুন দিল্লিতে বর্ডার রোড অর্গানাইজেশনের প্রযুক্তি বিষয়ক এক সম্মেলনে তিনি বলেন, একটি দেশের পরিকাঠামোর ওপরেই সে দেশের সভ্যতার পরিচয় দাঁড়িয়ে থাকে।
2: उसी देश का फ्यूचर भी सबसे अधिक मजबूत होगा। पिछले 10-12 वर्षों में हमने गांव-गांव, शहर-शहर, पहाड़, पर्वत, नदी सबको आपस में जोड़ने का एक मिशन चलाया। और यह जुड़ाव केवल रोड ट्रांसपोर्ट तक सीमित नहीं रहा, हमने सड़क से, रेल से, हवाई मार्ग से और डिजिटल इंफ्रास्ट्रक्चर के माध्यम से सबको जोड़ने यानी हर प्रकार की कनेक्टिविटी प्रदान करने पर विशेष बल दिया है। हमने इंश्योर किया दूर दराज के किसी भी क्षेत्र में रहने वाला कोई भी नागरिक मेन स्ट्रीम से कटा हुआ महसूस न करे। हमने ऐसा इसलिए किया क्योंकि हमने कनेक्टिविटी को सिविलाइजेशन के डेवलपमेंट का एक अनिवार्य अंग माना।
0: যাত্রী সুবিধার্থে ও টিকিট বুকিং প্রক্রিয়াকে আরও সহজ করতে IRCTC ওয়েবসাইটের নতুন সংস্করণ এনেছে ভারতীয় রেল। নতুন এই সাইটটিতে 4টি পরিবর্তন করা হয়েছে। অপ্রয়োজনীয় ক্যাপচা, পপ আপস, ফ্ল্যাশিং গ্রাফিক্স এখানে দেখা যাবে না। সব শ্রেণী কত আসন খালি রয়েছে তা দেখতে পাবেন যাত্রীরা। টিকিট বুক করার নিয়মও সহজ করা হয়েছে। যাত্রীদের তথ্য সংরক্ষণের ব্যবস্থাও থাকছে এখানে। সাইটটি হল www.irctc.co.in/eticket/। কেন্দ্রীয় সরকার পেট্রোল, ডিজেল এবং এভিয়েশন টার্বাইন ফুয়েল ETF এর রফতানির ওপর বিশেষ অতিরিক্ত আবগারি শুল্কের হার সংশোধন করেছে। সংশোধিত হার অনুযায়ী ডিজেল রফতানির ওপর শুল্ক বাড়িয়ে প্রতি লিটারে 15.5 টাকা এবং ETF রফতানির ওপর শুল্ক বাড়িয়ে প্রতি লিটারে 14.5 টাকা করা হয়েছে। অন্যদিকে পেট্রোল রফতানির ওপর শুল্ক কমিয়ে প্রতি লিটারে 2.5 টাকা করা হয়েছে। এই সংশোধিত হার আজ থেকেই কার্যকর হয়েছে। তবে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য নির্ধারিত পেট্রোল ও ডিজেলের আবগারি শুল্কে কোনো পরিবর্তন হয়নি। পশ্চিম এশিয়ার সংকটের প্রেক্ষিতে দেশে পেট্রোলিয়াম পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে চলতি বছরের 27 মার্চ এই বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক চালু করা হয়েছিল। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দেশজুড়ে চিরাচরিত ধর্মীয় প্রথা ও আচার মেনে আজ জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হচ্ছে। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শনকে সঙ্গী করে মহাসমারোহে চলবে এই রথযাত্রা উৎসব। ঐতিহ্যবাহী সুপ্রাচীন শ্রীক্ষেত্র

পুরীর রথের পাশাপাশি পশ্চিমবঙ্গেও মহাসমারোহে পালিত হচ্ছে এই উৎসব। ঐতিহ্য মেনে হুগলির মাহেশ গুপ্তিপাড়ায় শুরু হয়েছে রথযাত্রা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মধ্য কলকাতার অ্যালবার্ট রোডে ইসকন মন্দিরে রথযাত্রা উদযাপনে অংশ নেন। সন্ত্রাসবাদে অর্থ সহায়তা এবং বেআইনি আর্থিক লেনদেনের তদন্তে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার একাধিক জায়গায় আজ ইডি এবং উত্তরপ্রদেশের অ্যান্টি টেরার স্কোয়াড এটিএস তল্লাশি চালাচ্ছে। খারিজি মাদ্রাসায় গিয়ে নথিপত্র খতিয়ে দেখছেন এটিএস এর আধিকারিকরা। এই মাদ্রাসার সঙ্গে যুক্ত স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা আবদুল্লাহ গাজীর ছেলেকে জেরা করা হচ্ছে। গাজী নিজে পলাতক। জানা গেছে, গাজী উত্তরপ্রদেশের একটি মাদ্রাসা থেকে শিক্ষালাভের পর এনজিও চালাতেন। তার অ্যাকাউন্টে ঢোকা প্রচুর পরিমাণ অর্থের উৎস খুঁজতেই এই অভিযান। একই সঙ্গে হারোয়া এবং বাদুরিয়াতেও ইডি তল্লাশি চালাচ্ছে। একটি বেসরকারি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় বেআইনি আর্থিক লেনদেনে জড়িত থাকার অভিযোগে ট্রাস্টের কর্ণধার আব্দুস সামাদের জামাই এর আগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার হয়েছিলেন। অন্যদিকে ওই জেলার বাগদার গাঙ্গুলিয়ায় বিক্রম রায় নামে এক ব্যক্তির নামে পৌঁছেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। হরমুজ প্রণালীতে জাহাজগুলির সুরক্ষার লক্ষ্যে ইরানের ওপর নতুন করে হামলা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেদেশের সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল তারা ইরানের ওপর দ্বিতীয় দফার হামলা চালিয়েছে। হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলিকে লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে তেহরানের ক্ষমতা কমিয়ে আনতেই এই হামলা। অন্যদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা তেহরানের নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি নাফটোগাজের প্রধান সের্গেই কোরেৎস্কির পক্ষে সমর্থনের আহ্বান জানিয়েছেন। চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী ইউলিয়া জভিরিডেনকো ইস্তফা দেন। সেদেশের সংসদ গত মঙ্গলবার তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছে। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

0: ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দ্বিতীয় সেমিফাইনালে গত রাতে 2-1 গোলে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে দেয়। 55 মিনিটে ইংল্যান্ডের হয়ে প্রথম গোল করেন অ্যান্থনি গর্ডন। এরপর 85 মিনিটে আর্জেন্টিনার এনজো ফার্নান্ডেজ ও দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে লাউতারো মার্টিনেস গোল করে দলকে জিতিয়ে দেন। দুটি গোলেই সহায়তা করেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ফাইনালে আর্জেন্টিনা রবিবার স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। স্পেনের সামনে দ্বিতীয়বার খেতাব জয়ের হাতছানি। অন্যদিকে খেতাব ধরে রাখতে মরিয়া গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ জিততে তারা পরপর দুবার বিশ্বকাপ জেতা তৃতীয় দল হবে। এর আগে ইতালি 1934 ও 1938 এবং ব্রাজিল 1958 ও 1962 সালে পরপর দুবার বিশ্বকাপ জেতে। এছাড়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার ফ্রান্স ইংল্যান্ডের মুখোমুখি হবে। মিয়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। জাপান ওপেন সুপার 750 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু আজ বিশ্ব র্যাঙ্কিংয়ের 5 নম্বর খেলোয়াড় চীনের হান ইউকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। দ্বিতীয় রাউন্ডের এই ম্যাচে চীনা খেলোয়াড়কে 21-16, 21-14 সেটে হারিয়ে দেন সিন্ধু। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বলেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন সমস্যা মোকাবিলায় বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে নিবিড় সহযোগিতা প্রয়োজন। বয়স্ক বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বন্দীদের দ্রুত বা মেয়াদ শেষ হওয়ার আগে মুক্তির জন্য একটি পূর্ণাঙ্গ নীতি তৈরি ও রূপায়ণের নির্দেশ সুপ্রিম কোর্টের। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা স্পেন, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে ফ্রান্স ও ইংল্যান্ড। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, এবারে শুরু হচ্ছে মাতৃবন্দনা, দেশাত্মবোধক গানের অনুষ্ঠান, শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান সংক্রান্ত একটি ঘোষণা। আজ রাত 8:05 আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে জনগণনা 2027 উপলক্ষে রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী ইন্দ্রসেনা নাল্লু রেড্ডির রাজ্যবাসীর উদ্দেশ্যে একটি আবেদন। এই অনুষ্ঠানটি আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আজ রাত ঠিক 8:05 রিলে করে শোনানো হবে। ঘোষণাটি শুনলেন আপনারা, শুনছেন মাতৃবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান।

মাতৃবন্দনা অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে এতক্ষণ শুনছিলেন দেশাত্মবোধক গান। আকাশবাণী কৈলাসহর এখন ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে।

দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন ছড়ার গান।

শ্রোতা বন্ধুরা, ছড়ার গান শুনছিলেন। আমাদের অনুষ্ঠান সংক্রান্ত একটি ঘোষণা, আজ রাত 8:05 আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী ইন্দ্রসেনা নাল্লু রেড্ডির রাজ্যবাসীর উদ্দেশ্যে জনগণনা 2027 উপলক্ষে একটি বার্তা। অনুষ্ঠান সংক্রান্ত ঘোষণাটি শুনলেন, শুনছেন ছড়ার গান।

0: এতক্ষণ ছড়ার গান শুনছিলেন আকাশবাণী কৈলাসহর। এখন বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: ভারতীয় রাষ্ট্রীয় সেবা দেশ কি সুরিলি ধড়কন।

এতক্ষণ মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে

এতক্ষণ মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

আকাশবাণী কৈলাসহর জানিয়ে দিচ্ছে চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে ছটায় ঘর গৃহস্থী, রাত সাতটায় আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককব্রক অনুষ্ঠান, কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনবেন রাত 7:35। আগরতলা কেন্দ্রের ককব্রক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন যথাক্রমে রাত 7:45 এবং রাত 7:55। রাত 8:05 শুনবেন জনগণনা 2027 এর প্রাক মুহূর্তে ত্রিপুরার মহামান্য রাজ্যপাল শ্রী ইন্দ্র সেনা রেড্ডি কর্তৃক প্রদত্ত বেতার ভাষণ। অনুষ্ঠানটি আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। এরপরেই রয়েছে আইন অধিকার, মিক্স মেলোডিজ রাত 8:30। রাত 9টায় দিল্লি কেন্দ্রের রাত 9টার ইংরেজি সংবাদ, 9:15 বাংলা আধুনিক গান, শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান রাত 9:30। রাত 10টায় শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 10:10 রবীন্দ্রসঙ্গীত, বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রাত 10:20। রাত 10:30 শুনবেন পরবর্তী দিনের অনুষ্ঠান সূচি, আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, সেই সঙ্গে আমাদের আজকের সারাদিনের অনুষ্ঠানের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর, পরবর্তী ঘোষণা একটু পরেই।

0: ঘর গৃহস্থির আসরে আমরা আজকে আইছি। দাদা, এটা কোন জায়গাতে আইছি আমরা?
1: এটা আমার তো শান্তিপুর গ্রাম।
0: আর দাদার নামটা কিটা?
1: আমার নাম নীলমণি দেবনাথ।
0: আচ্ছা, তো মধ্য শান্তিপুর তোলে এটা কিটা? আপনার কিটা শান্তিপুর পঞ্চায়েতের আন্ডারে নেই?
1: শান্তিপুর পঞ্চায়েত।
0: আচ্ছা, কিন্তু দেখা যাচ্ছে রাস্তার বাম পাশে উইলো শান্তিপুর পঞ্চায়েত আন্ডারে, আর ডাইন পাশে যে তাকে এরা বুঝতে পারা সম্ভব না। আচ্ছা, তো দাদা আপনার ক্ষেত কিছু লোক কত বছর ধরে আসুন চাষবাস করলা?
1: বৎসর দিন যাব
0: বৎসর
1: বাবাটা করতে করতে।
0: আচ্ছা আচ্ছা, তো এখন আপনার সবজি হিসাবে আপনার কিটা আছে কোনজন দিকে?
1: এখন সবজি হিসাবে বৃষ্টির কারণে ভেন্ডি, রামাস, শালকুমোর এগুলা নষ্ট হয়ে গেছে। মরিচকে তো প্রায় নষ্ট হয়ে গেছে, অল্প স্বল্প আছে ফুকমরিচ কয়েকটা গাছ, আর কচু একটা আছে।
0: তো এর মানে আপনার কচু যেটা, এটা তো বেশ বড় জায়গার মধ্যে লইয়ে আপনি করছেন, তো এটা আপনি কবে থেকে এটা মানে রয়েছেন বা কবে থেকে আপনি বেচা শুরু করছেন?
1: এটা কয়েক মাস আগ থেকে আমি লাগাইছি, শীত সিজনের আগেই লাগাইছি।
0: শীত সিজনের আগেই লাগাইছেন, তো মোটামুটি 4-5 মাস তো হয়ে গেছে। হ্যাঁ, 4-5 মাস তো হয়ে যাব। তো এমনি আপনি এই যে লতা যে আপনি লাগাইছেন, এটা কি তাহলে লতাই হইব নি না আপনার কচু উঁচু বাড়াইব, মুড়া কচু উঁচু বাড়াইব?
1: না, মুড়া কচু তেমন বাড়িত না, এটা লতাই বাড়িব বেশি। এটাই
0: তো, এটা এই লতার মধ্যে এটা কিন্তু এটা তো জাত আছে আপনার, দেখলাম এটা সাদা রং কালো রঙের লাগে, এটা কিন্তু কৃষ্ণ কচুর ওই লতা নেই?
1: এখানে কৃষ্ণ কচু আছে কয়েকটা ছাড়া, আর রেখি কচু।
0: রেখি কচু, তো এটা শুধু লতাই আইব?
1: লতাই আইব।
0: আচ্ছা, তো আপনার কত বছর আমার মানে কতদিন ধরে আপনি এই লতাটা বিক্রি করলা?
1: ওই যা 2.5-3 মাস
0: ধরে লতা আপনি বিক্রি করলা। তো এই যে লতা যে আপনার যে বিক্রি যে করলা, তো মোটামুটি আর কতদিন পর্যন্ত আপনি নিতে পারবো এটা?
1: প্রায় লতা গাছের মধ্যে অগ্রান মাস
0: যেহেতু আপনার অগ্রান মাস পর্যন্ত আপনার যাইব, তো এই যে এতদিন পর্যন্ত যে আপনার যাইব, ফলনটা কি তো কমবো নি না মোটামুটি সমানই থাকবো?
1: ফলন যত শীতের মরশুম আইব তখন কিছুটা কমবো।
0: কমবো, আচ্ছা। তো এটাতে এই যে অতিরিক্ত যখন বৃষ্টি হইতেছে, এই বৃষ্টিতে আপনার লতা বাড়িতে কোনো অসুবিধা হন নি?
1: না, লতা বাড়িতে কোনো অসুবিধা হন না।
0: তো এমনি এটার মধ্যে সার হিসেবে আপনার কিতা প্রয়োগ করছেন?
1: না, আমি তেমন কোনো সার দিছি না। এটা গোবর অল্প দিছিলাম, আর নতুন ক্ষেত যেহেতু এটার মধ্যে বিশেষ কিছু দিতে লাগছে না।
0: দিতে লাগছে না,
1: না।
0: তো এই এই জায়গাটার মধ্যে আপনার আগে কিটা ধান লাগাই?
1: ধান খেতে হইতো।
0: আপনি ধান বাদ দিলেন এখানে?
1: ধান বাদ দিছি বানরের কারণে, আর ধান খেত একবার করলে পরে শুধু খাওয়ারই হয় কিন্তু টাকা বাইর হয় না।
0: আচ্ছা আচ্ছা,
1: তো প্রতিনিয়ত বা প্রতিদিন টাকা কিছু পাওয়ার জন্য কচু খেত করছি।
0: আচ্ছা আচ্ছা, মানে আপনার ধান হইলে তো আপনার একবারই আপনার? আচ্ছা, এই হিসাবে আপনি এই জায়গাটার মধ্যে কিন্তু আপনি সবসময় কিন্তু লতাই লাগাইবানি না? এটা ঘুরে
1: না, এটা ঘুরাইতে লাগবো এক জায়গাতে 2 বছর বা 3 বছরের বেশি হইতো না, এরপরে এটা জায়গা ঘুরাইতে লাগবো,
0: ঘুরাইতে লাগবো। আচ্ছা, তো মোটামুটি ওজন অগ্রায় মাস পর্যন্ত আপনার এই লতা আপনি বিক্রি করতে পারবো। তো আনুমানিক আপনার একটা হিসাব আর যে মোটামুটি কত মানে কি পরিমাণ লতা আপনি বিক্রি করছেন, কত টাকার মোটামুটি হইব আপনি বিক্রি করছেন?
1: আমি
0: 2-3 মাস ধরে তো
1: আপনার বিক্রি, আমি বাজার রেট থেকে কমে বেচতেছি। আমি বাজারে হয়তো 60 টাকা বা প্রথম থেকে তার উর্ধে আসলো, কিন্তু আমি প্রথম থেকে 40 টাকা ধরেই ব্যস্ত আছি। এখন আরো কমেও ব্যস্ত আছি।
0: মানে এটা তো আপনার দিয়া যাইতে আছে?
1: দিয়া যাইতে আছে।
0: আপনাকে এটা বাজার বাজারে তুলো?

0: না, আমি এখানে বাড়ির পাশে একটা ছোট দোকান আছে, ওই দোকানে রেখে বেশিলে।
1: তো মোটামুটি আপনার প্রয়োজনে আপনি ফুলেশ্বর বাজারও নেন দরকার পড়ে। হ্যাঁ নেন নেন, আপনার এখান থেকেই আপনার লইয়া যেতেছে গিয়া,
0: অতিরিক্ত প্রতিদিন বৃষ্টির কারণে এগুলা নষ্ট হইয়া গেছে।
1: আচ্ছা, এখন এই জায়গাটার মধ্যে আপনি আর কিটা লাগাইবা, মানে মনস্থির করছেন?
0: এখন আমি এই বৃষ্টির কারণে কোনো কিছুই করতে আসি না, দেখতে আসি যে বৃষ্টিটা কিছুটা উঠাইলে পরে এরপরে কর্ম, এখন পরিশ্রম কর্মু, বীজ লাগাইমু, কিন্তু যদি প্রতিদিন বৃষ্টি দেয় সেই বৃষ্টির কারণে গাছ উঠলেও সেগুলা সেই রকম হইতো না, যার কারণে আমি এখন আর এতে আদ দিতে আসি না।
1: তো এখন দেখা যাচ্ছে আপনার এখানে একটা মোটামুটি একটা ভালো একটা ঝাড় আছে, এমন দেখা যাচ্ছে শালকুমারের একটা ফুল টুলো আইছে, শালকুমার কিছু বিক্রি করছিল,
0: কয়েকটা বিক্রি করছি,
1: করতে পারছি
0: দুই একটা পাইছি।
1: কখন দিয়ে আবার নতুন করে দিয়ে যে আবার আইতাছে, এটার কারণটা কি?
0: এগুলা আইব, সবগুলা টিকছো না, ফুল আইলো কই আইলো সবগুলা টিকে না, ওইটাই যা দুই একটা যদি টিকে তো এটা বিক্রি করা হইব বা খাওয়াইব এরকম।
1: আচ্ছা আচ্ছা, তো এমনি কিতে আপনি কি তা ওই যে ঔষধ করছেন নি আপনি?
0: না করা হয়েছে না,
1: ঔষধ করেন না? কেন
0: করি না, কেন সবার সাথে একসাথে দান কাত করতে হয়, নতুবা বানরের উৎপাতে দান কাত রাখা যাইতো না, যার কারণে এখানে আশপাশে যারা আছে তারা যখন খেত করব তখন সেই সময়ে তাদের সাথে দান খেত করা হইব।
1: আচ্ছা, তো এর মানে আর বুঝতে বুঝে আপনার সাইল খেতটাই করবা?
0: হ্যাঁ,
1: তো সাইল খেত করতে গেলে তো আপনার বোধ হয় ইটারও তো প্রস্তুতি নিতে লাগবো।
0: হ্যাঁ নিতে লাগবো,
1: মোটামুটি আলি উলি ফালাইতে হইব, এরকম ফালাইছেন নি আপনি?
0: না এখনো ফালানো হয়েছে না।
1: তো এটা কিন্তু আপনার অম্বাবাসীর পরে ফালাইবেন আগে?
0: হ্যাঁ,
1: এর আগে ফালাইতে পারতেন
0: না?
1: আচ্ছা, তো মোটামুটি এখানে আপনার কতটুকু জায়গার মধ্যে আপনি সাইল খেত করবা বা আগে করছেন নি?
0: আগেও করছি, আগে করেছিলাম, তো এবার আগের থেকে তুলনায় কিছুটা কম কর্ম ওটাই।
1: যেখানে কারণটা কিটা?
0: কারণ বানরের কারণ, যেমন কচু খাত আর কিছু বাড়াইমু, বানরের কারণে ধান খাতটা কিছু কমাইমু।
1: ও মানে আপনি সবজি থেকে আপনি সবজিটাই করবা? তো সবজির মধ্যে করতে গেলে যে সবজি আপনার বানরে খায় না এটাই তো আপনার ফলাইতে হবে, এই হিসাবেই বুঝে আপনি আপনার কচু লাগাইছেন? তারপরে পুঁই শাক, তারপরে আপনার বোধহয় মরিচও কিছু আছে, ভেন্ডিও কিছু আছে, সবই আপনি বিক্রি করছেন? তো কম তো আর তেমন আপনার কোনো কিছু নাই, ওখানে একমাত্র আপনার লতাই আছে? ফটাফট বৃষ্টি আহরে নিল মোটা নাকি? আচ্ছা, তো এই যে আপনার সাইল খাত যে লাগাইবা, তো এটা আপনি কিটা কি ধানের বীজ লাগাইবা?
0: এটা ব্লক থেকে যে দান দেওয়া হইব ওইটা লাগানো হইব।
1: আচ্ছা, মোটামুটি আপনার ব্লকের লগে আপনার যোগাযোগ আছে?
0: আছে।
1: কৃষি বাবুর লগে আপনার যোগাযোগ আছে?
0: আছে।
1: আচ্ছা, তো এমনি তো আপনার ক্ষেতের মধ্যে কোনো জলের কোনো সমস্যা আছে নি বা জলের কোনো লাইন আছে নি, সেচের ব্যবস্থা আছে নি?
0: এমনিতে সেচের ব্যবস্থা নাই, যেহেতু বৃষ্টির সিজন থাকবো তখন তো সে কারণে ক্ষেতটা করা যাইব আর কি।
1: আচ্ছা, তো এমনি শুকা মরশুমে আপনি কিটা করুন?
0: শুকা মৌসুমে তো এখানে জলের কোনো ব্যবস্থা নাই,
1: তখন আপনার কিরকম ইয়ে করেন?
0: তখন ওই শুকাতেই খেত করতে লাগে, লাগানোর পরে যদি খেত শুকিয়ে যায় তো এইভাবে শুকনাই থাকবো খেত।
1: তখন আপনার জল আপনার কিরকম কই থেকে দিবে?
0: এখানে তো জল দেওয়ার ব্যবস্থা নাই, জল দেওয়ার ব্যবস্থা নাই,
1: ব্যবস্থা নাই
0: নাই।
1: আচ্ছা, তো এমনি তো দেখলাম আপনার একটা আপনার জায়গার মধ্যে দেখলাম একটা বড় একটা আপনি ফুসকুনি বানাইছেন, এটা কি তা বেনিফিশিয়ারি পাইছেন নি না আপনি আপনি নিজের উদ্যোগে করছেন? এটা
0: না নিজের উদ্যোগে না, এটা বেনিফিশিয়ারি হিসাবে মিলছে
1: পাইছেন। তো এটার মধ্যে কি আপনি মানে কতটুকু জায়গার মধ্যে ওই জায়গাটা আপনি মানে পুকুর বানাইছেন আপনি?
0: এটা
1: তো আপনার তো আমি যেটা যতটুকু জানি এটা তো আপনার দানি জমি আছে,
0: দানি জমি,
1: তো এটার এখানে আপনি দানি জমি বাদ দিয়ে আপনি এখানে ফুসকুনি বানাইলে কারণটা কি?
0: কারণ দানি জমি এখানে বানরের উৎপাত, এরপরে এখানে এই দানের পরিবর্তে

0: মাছ চাষ করলে আমি যখন একসাথে টাকাটা মাছ যখন আমি তুলিয়া এটা বাজারে বিক্রি করবো তখন একসাথে টাকাটা পাওয়া যাইব, তো দানের খাসটা ওই টাকা দিয়েই করা যাইব। এই কারণে আর দান কাজ করতে গেলে প্রতিনিয়ত এতে ট্রাক্টর দেও, বেড়া দেও, বিভিন্ন রকমের খরচা, দান কাটানি মারা দেওয়া, বাচ্চা দেওয়া, দান লাগানো, এগুলাতে প্রচুর পরিমাণে অর্থ খরচ হয়। তো প্রতিনিয়ত হাতের মধ্যে টাকা না থাকলে পরে ওই কাজগুলা করানো অসম্ভব হইয়া দাঁড়ায়। যে কারণে মাছ চাষ করলে একবার মাছ পালাইলে পরে পরবর্তীতে যাই হোক যত বড়ই হোক মাছগুলা বিক্রি করিয়া একসাথে টাকাটা আনা যায়, আর মধ্যবর্তীতে আর কোনো টাকা এতে বিশেষ প্রয়োগ করতে হয় না।
1: তো সেই হিসাবে আপনি মাছ চাষ আপনি মাছ ফেলাইছেন, আপনি পুষ্করণী করার ইচ্ছা বা করে দিয়েছেন, তো এই যে পুষ্করণীর মধ্যে মাছ কিরকমের মাছ ফেলাইছেন আপনি, মানে পোনা এটাও কিন্তু আপনি
0: পোনা এটা নিজেরা কিনা
1: নিজে, অনেক সময় তো কিন্তু পোনাও কিন্তু আবার আপনার ফিশারি ডিপার্টমেন্ট থেকে কিন্তু পোনাও দেয় কিন্তু
0: না নিজেরাই ফেলাইছি।
1: আচ্ছা, তো এটা মোটামুটি এই যে পুষ্করণী আপনার যতটুকু করলা এটা কতটুকু জায়গার মধ্যে করছেন?
0: ১০-১৫ হাজার টাকা আমরা নিজে লাগাইতে লাগছে, লাগাইছে এটার পুকুরের পাটটার আমরা বাজিয়ে গেল।
1: আচ্ছা, তো মোটামুটি যে পোনা যে আপনি ফেলাইছেন এটা তো বোধহয় কিনা আনিয়া ফেলাইছেন? তো কিতা কিতা মানে কি কি মাছের পোনা আপনি ফেলাইছেন?
0: এটা ঘাস কাপ আছে, কই আছে, শিঙ্গি আছে, এরকম
1: রাবার বাগানের কারণে আপনার ক্ষেতই হন বা আপনার এখানে যে পুষ্করণী ইয়ে করছেন এটা কিনা কোনো ক্ষতি করতো নাইনি?
0: এটা রাবারে হার্টের উপরে কিছুটা ক্ষতি করে, মানুষ কো পশু কো যেকোনো কিছু কিছুটা ক্ষতি করবই, এতে তার বৃদ্ধির দিকে কিছুটা অসুবিধা হয়, এটা হইবই। এখন আমার জায়গার পরিস্থিতি এরকম আর কিছু করবার নাই।
1: আচ্ছা, তো মোটামুটি আপনি এই যে একদম বাগান লাগোয়া, এটা তো আপনার নিজেরও বাগান নাই, এটা তো অন্য মানুষের। আচ্ছা, তো এইটার কারণেও তো বোধ হয় আপনার এই পুষ্করণীর মধ্যে মাছের বৃদ্ধিটাও বোধ হয় কম হইতে পারে,
0: কম হইতে পারে
1: দেখুন। তো মোটামুটি আপনি মানে কবে ফেলাইছেন বা আপনি বিক্রি করতে পারছেন নি এখন?
0: না, এখনো বিক্রি করা হয়েছে না।
1: তো এর মানে
0: এটা কয়েক মাস আগে,
1: খুব বেশি
0: না না, এটা নতুন
1: নাম নতুন। তো মোটামুটি কিন্তু বছরখানে হয়ে গেছে বোধ হয়?
0: না, এখনো বছরখানে হয়েছে না,
1: বছরখানে হয়েছে না,
0: হয়েছে না।
1: তো মানে আপনার প্রথমই আপনি মাছের ফোনা আপনি ফেলাইছেন, তো এই যে ফোনাটি ফেলাইছেন এটা ফেলাইতে গিয়া তো মোটামুটি কয় মাস হয়ে গেছে?
0: না,
1: ওখানে আপনি দেখছেন নি আপনার মাছের পোনা এই তিন চারি মাসে কতটুকু বড় হয়েছে না হয়েছে এরকম দেখছেন নি?
0: না, এমনি জাল মারা হয়েছিল, কিছুটা বড় হয়েছে, জালের বাড়ি দেওয়া হয়েছে, ধরা হয়েছে না।
1: আচ্ছা, তো মাঝে মাঝে তো বোধহয় জালের বাড়ি দেওয়া লাগে না?
0: হ্যাঁ, বাড়ি দেওয়া লাগে,
1: এটা মানে মাছের বৃদ্ধি হওয়ার জন্য বোধহয়।
0: মাছের বৃদ্ধি
1: এমনি মোটামুটি তো মাছে প্রায় একখানি জায়গা হইলেও তো মাছের তো একটা দৌড় আছে, এই দৌড় তো দিতে পারে সে?
0: দৌড় দিতে পারে,
1: দিতে পারে। আচ্ছা, তো মোটামুটি আপনি কতটুকু ফোনা ফেলা হয়েছেন এটা আনুমানিক আর কি? যে
0: এখন কতটুকু আছে, এখন বিভিন্ন রকম উপদ্রব আছে, সাপে খাইতে পারে, উদিয়া খাইতে পারে, এখন এগুলো রাতেই কতটুকু আছে এটা ঠিক বলা যায় না।
1: তো মানে উদো খাইতে পারে?
0: হ্যাঁ, খাইতে পারে।
1: আচ্ছা, তো এই হিসাবে কিন্তু মাছের মধ্যে এই পুষ্করণীর মধ্যে আপনারা ওই যে বাস গাইতে গাইতে যে রাখে এই ধরনের কোনো কিছু করছেন না?
0: এটা অল্প স্বল্প আছে দেওয়া,
1: দেওয়া দেওয়া আছে। তো মোটামুটি আপনি মাছ মারতে আর কতদিন পরে আপনি মারবা?
0: আরো ৫-৬ মাস পরে।
1: আর ৫-৬ মাস তো মোটামুটি কিটা সামনের পরশুরামতে আইলে পরে নি মারবা না।

0: আগে, এর আগে মারবা,
1: এরপরে মারাইব।
0: পরে পরে মারাইব। তো এমনি মাঝে মাঝে আপনার তুইলা দেখুন
1: দেখা
0: বাড়ছে কিনা না
1: দেখায়।
0: হ্যাঁ আচ্ছা, তো এটারে কেন্দ্র করে আপনি হাস তো প্রতিপালন করতে পারেন?
1: হ্যাঁ করা যায়,
0: বা করছেন নি রকম?
1: হ্যাঁ করার চেষ্টা করতেছি।
0: তো এখানে তো দেখলাম মাসের বাচ্চা হচ্ছে, দেখছি আপনি আনছেন বাচ্চা ডাকেন, এটা কিন্তু নতুন বানাইছেন?
1: হ্যাঁ নতুন,
0: মানে এটা কিন্তু কিনে আনছেন না আপনার ডিম
1: না এটা কিনে আনছে।
0: কিনে আনছেন, তো মোটামুটি ওই ফুসকুনি যে কেন্দ্র হয়ে যায়নি আপনি হাঁস
1: এরকম, যেহেতু কচুগত জলের মধ্যে আছে, পুকুর আছে, ওইটারে কেন্দ্র করিয়ে আসে আর ধীরে ধীরে বৃদ্ধি করার চেষ্টা করতে।
0: আচ্ছা তো যাই হোক, মোটামুটি ওখান এই আপনার কতটুকু আনছেন? এটা তো বাজার থেকে কিনে আনছেন না? এটা
1: না, এটা গ্রাম গ্রাম থেকে কিনে আনছি,
0: গ্রাম থেকে কালেকশন করছেন। তো মোটামুটি কতটা হাঁসের বাচ্চা আপনি আনছেন এখানে?
1: প্রথম দুবার 6টা আনছি, আগে ওই 6টা যদি টিকিয়া থাকে পরবর্তীতে আরো কয়েকটা বাড়াই, ধাপে ধাপে
0: ধাপে ধাপে
1: একসাথে আনার পরে পয়সা ঢোকানোর পরে পরে যদি এই জিনিসটা যদি আমি না টিকাইতে পারি তাহলে পয়সাটাই যাইব। দেখা প্রথমে আগে দেখতে লাগবো যে আমি টিকাইতে বা আমার পরিচর্যার দ্বারা আমি টিকাইতে পারি কিনা, ওই জিনিসটা আগে আমার দেখতে লাগবো। যদি টিকে তো পরবর্তীতে আরো
0: সুযোগ থাকবো,
1: সুযোগ থাকবো,
0: সুযোগ থাকবো। আচ্ছা, আর যেহেতু মানে এখন আপনি ফসলও আপনার ঠিক মতো ফলাতে পারতেছেন না, হ্যাঁ, কারণ এখন সামনে তো আপনার সাইল দিন আপনার লাগাইবা, এরপরে আপনার লাগাইতে হইব। আপনার বাস্তু খাতের মধ্যে আইলে আপনার শীতকালীন সবজির আইব, এখন তো বর্ষা হিসেবে তো আপনার বর্ষাকালীন সবজি হিসেবে তো তেমন কিছু তো আপনার আর নাই
1: না?
0: হ্যাঁ আচ্ছা, তো এই ইত্য বছরে আপনি ওই হাঁস প্রতিপালন করলা, হ্যাঁ হাঁস কিছু কিনছেন, হাঁসের বাচ্চা তো আপনার যেটা হইলা আরে আপনার এই ফুসুনির কেন্দ্র করিয়া, হ্যাঁ আপনার এটা করলা, তো তো এমনি তো মোটামুটি যে বাচ্চাগুলো হাঁস বড় হইতে তো বোধহয় খুব বেশি সময় লাগে না, বোধহয় বাড়তে হতে বোধহয় খুব
1: বেশি
0: সময় লাগে না,
1: কয়েক মাস?
0: আচ্ছা, এমনি কিন্তু আপনার ওই যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকেও কিন্তু দেখা গেছে মাঝে মাঝে তারা এই রমের হাঁস হাঁসের বাচ্চা হচ্ছে এরা ওইটা ইয়ে করে দেয়, এই বিষয়ে আপনার কোনো খবর খবর আসেননি?
1: না না,
0: অনেক সময় তো দেয় কিন্তু আপনার হাঁসের হাকি ক্যাম্বেল হয়ে এই রকমের বোধহয় হাঁস আছে, হ্যাঁ যেটা শুকনার মধ্যেও থাকে, তো এটা আপনি একটু যোগাযোগ করবো, হাঁস হুস পাওয়া যায় কিনা,
1: হ্যাঁ
0: প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে আপনি এরকমের হাঁসের বাচ্চা পাওয়া যায় কিনা এটা একটু খবর আপনি নেবা। তো যাই হোক, দাদার সঙ্গে অনেকক্ষণ কথা কইলাম, আপনার যাতে ক্ষেত কৃষি যাতে আরো উত্তর উত্তর শ্রীবৃদ্ধি ঘটে আমরা এটা চাইমো। নমস্কার দাদা।
1: নমস্কার।
2: আগামী 19 জুলাই সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং অনেক জায়গাত হালকা তাকিয়া মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 32-34 ডিগ্রি এবং 25-26 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক তাকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 10 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন আর্দ্রতা 97 এবং 68% থাকতে পারে। এই পরিস্থিতিতে ভারী বৃষ্টিপাতের ফলে নিচু জমিতে জল দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা। ওই সমস্ত এলাকার কৃষক ভাই যারা আছেন সর্বোচ্চ সতর্ক থাকতে হইব। নিচু জমির পুকুরগুলির চারিদিক জাল দিয়া ঘেরাও করিয়া দেওয়া লাগব, জল যাতে উপচিয়া পুকুরে ঢুকলো মাছ যাতে বাইরিয়া না যায় এদিক নিশ্চিত করতে হইব। আগামী 2 দিন গবাদি প্রাণীর ঘরে বান্ধিয়া রাখা এবং পর্যাপ্ত পরিমাণে খাওয়ার জল খাওয়ার ব্যবস্থা করতে হইব। জমিতে সার এবং ঔষধ প্রয়োগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পিছিয়ে দিতে হইব। রাজ্যের কম বেশি প্রায় সব জায়গাতেই বিগত কয়েকদিন ধরিয়া ভারী তাকিয়া অতিভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে, যার ফলে নিচু এলাকায় অনেক জায়গায় বন্যা হয়েছে। আমন ধানের বীজতলা জল দাঁড়াই গেলে এবং তা দীর্ঘমেয়াদী হইলে পরে প্রতিকূল পরিস্থিতির সম্ভাবনা আছে। এছাড়াও সদ্য রোপণ করা চারাও বন্যার জলে ক্ষতিগ্রস্ত হইতে পারে, তবে আহুর ধানে এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক। কোনো কোনো জায়গাত বন্যা পরিস্থিতি সৃষ্টি হইল, এখনও ব্যাপক কোনো ক্ষতি হয়েছে না। স্বাভাবিকভাবে আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টিপাত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এই পরিস্থিতিতে অবস্থা অনুযায়ী ব্যবস্থা আপনারা গ্রহণ।

করবা। নিয়মিত আবহাওয়ার পূর্বাভাস শুনবা, লক্ষ্য রাখবা ক্ষেতের দিকে। আবহাওয়ার পূর্বাভাস জানতে আপনারা অবশ্যই মৌসুম বা মেঘদূত অ্যাপ, যারা মোবাইল আছে বড় মোবাইল, তারা ডাউনলোড করিয়াও রাখতে পারেন। জমিতে জল জমিয়া থাকলে জল বাইর করিয়া দেওয়ার লাগিয়া পর্যাপ্ত ব্যবস্থা করতে হইব, আল তুলিয়া দিতে হইব, কারণ ধান গাছের পাশকাটি ছাড়ার পর্যায়ে তিন দিনের বেশি সময় ধরিয়া ধান গাছ সম্পূর্ণ জলমগ্ন অবস্থায় থাকলে ফলন উল্লেখযোগ্যভাবে কমিয়া যাওয়ার সম্ভাবনা। ভারী বৃষ্টিপাত থামিয়া গেলে জমিতে দুই থেকে তিন সেমিটিমিটার গভীরতা বজায় রাখবা। একটি শিকড়কে মাটির সাথে দৃঢ়ভাবে আটকে থাকে এবং আরও বেশি পাশকাটি গজাইতে সহায়তা করে। ফুল বা ফল আসার সময় ঢেঁড়সের শোষক পোকার আক্রমণ হইতে পারে। আক্রমণ প্রতিরোধে কার্বারেল 50 WP 40 গ্রাম প্রতি লিটার জলে গুলিয়া অথবা ইমিডা ক্লোপ্রিড 0.3 মিলিলিটার প্রতি লিটার জলে গুলিয়া স্প্রে করবা। আক্রমণের মাত্রা বেশি হইলে পরে আপনারা বিশেষজ্ঞের পরামর্শ নিয়া অবশ্যই ওষুধ স্প্রে করবা। প্রাথমিক অবস্থায় থেরেস গাছে কোনো রকমের অসুবিধা বা ওষুধ দিতে লাগে না, জৈব ওষুধেই কাজ করে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকার কারণে ওষুধ স্প্রে করার আগে আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে নিবা, সেইভাবে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করবা। এই সময়ে পোলট্রিতে কোক্সিডায়োসিস রোগ দেখা দিতে পারে। মুরগির ঘর শুকনা এবং পরিষ্কার রাখতে হইব। প্রয়োজন বুঝে ফিনাইল দিয়া নির্দিষ্ট সময়ে পরপর ঘর দিয়া দিতে হইব। এই রোগ যথেষ্ট সংক্রামক, তাই আক্রান্ত মুরগি আলাদা করিয়া রাখতে হইব। শুকরের এই সময় কৃমির আক্রমণ হইতে পারে। কৃমিনাশক ঔষধ অবশ্যই প্রয়োগ করবা চিকিৎসকের পরামর্শ নিয়া। যথাসম্ভব ঘর দর পরিষ্কার রাখবা এবং সবসময় হাঁস মুরগ শুকর ভেড়া মহিষ গরু প্রভৃতি ছাগল যারা পালন কররা সবার ক্ষেত্রেই আমরা অনুরোধ করিয়ার জীবাণুনাশক দিয়া সবসময় ঘরটা পরিষ্কার করিয়া রাখবা। তাতে করিয়া আপনার পশু সম্পদ খুব সুরক্ষিত থাকবো। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা, বিশুদ্ধ পানীয় জল পান করবা, রান্নাবাড়ার কাজেও পরিষ্কার পরিশ্রুত জল ব্যবহার করবা। জলের উৎস যাতে দূষিত না হয় এদিকে খেয়াল রাখবা।

0: শুরু হচ্ছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক প্রযোজিত অনুষ্ঠান কিষাণ বাণী।
1: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, আসরে আইজ আইলাম আমরা একজন দিদিমণিরে সঙ্গ লইয়া। দিদিমণি নমস্কার আজ্ঞা, তা আপনার পরিচয় হাম দিলাও কা।
2: নমস্কার, আমি ডক্টর অমৃতা দাস, BHMS অ্যাডভান্স কোর্স ইন গাইনি এন্ড অপস।
1: আচ্ছা, তে আইজ কিতা বিষয় লইয়া আলোচনা করতা?
2: আজ একটি আমরা খুব মানসিক দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গল্প করছি, খুবই কম, সেটা হচ্ছে অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন।
1: আচ্ছা, খুব আজকালকার দিনের খুব ভালো একটা আলোচনা আপনি করবা, আলোচনা শুরু করুক।
2: দেখুন, অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশনে বর্তমানে কোটি কোটি মানুষ এই সমস্যার সম্মুখীন। এটা শুধু একটা মানসিক অবস্থাই নয়, এটা ব্যক্তির দৈনন্দিন জীবন, কর্মজীবন, পারিবারিক সম্পর্ক প্রভাবিত করে। তাহলে প্রথমে জানি অ্যাংজাইটিটা কি। অ্যাংজাইটি হলো কোনো বিপদ, চাপ বা অনিশ্চয়তার প্রতি আমাদের শরীর ও মনের স্বাভাবিক প্রতিক্রিয়া। দেখুন, পরীক্ষার আগে

0: বা জব ইন্টারভিউ আগে যে আমাদের শরীরের যে স্বাভাবিক চেঞ্জেসগুলো হয় সেটা কিন্তু স্বাভাবিক, কিন্তু এই চেঞ্জেসগুলোই যদি অনেক দিন ধরে চলে তখন আমরা এটাকে অ্যাংজাইটি বলি বা তাকে আমরা একটা মানসিক রোগের নাম দিই। তো অ্যাংজাইটিক সিমটমগুলো কী কী হয়, প্রথমে হচ্ছে হার্টবিট বেড়ে যাওয়া, মনে হচ্ছে বুকটা ধরপড় ধরপড় ধরপড় করছে, তারপর হচ্ছে শরীরে অতিরিক্ত সারা শরীরে অতিরিক্ত ঘাম দেওয়া, সারা শরীরটা ঘাম হচ্ছে একটা, তারপর হাত পা কাঁপা, শ্বাসকষ্ট হওয়া, মনে হবে যে দম আটকে যাচ্ছে এরকম একটা মনে হবে, মাথা ঘুরবে, শরীরের মাসেলে টান দেবে, সারাটা শরীর শক্ত হয়ে যাবে, টান, এগুলো হচ্ছে আমরা অ্যাংজাইটির সিমটম। প্রথমে আমরা বুঝতে পারবো যখনই আমরা অ্যাংজাইটিটা কি করে শুরু হচ্ছে, যেমন যখনই মনে হবে যে আপনি খুব ওভার থিঙ্ক করছেন, সারাক্ষণ সব কিছু একটা নিয়ে ভাবছেন, সাথে আপনার বুকটা ধরপড় ধরপড় করছে, মাথা থেকে সেই ওভার থিঙ্কটা যাচ্ছে না, আপনি চাইছেন ওভার থিঙ্কিংটা সরাতে কিন্তু আপনি সরাতে পারছেন না, তখনই বুঝবো যে আপনার এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, তখন আমি বুঝবো যে এটা আপনার অ্যাংজাইটি হয়ে গেছে। অ্যাংজাইটি দীর্ঘদিন থাকা বা মন খারাপ দীর্ঘদিন থাকা কিন্তু আপনার ডিপ্রেশনের, আপনি ওই মানুষটা ডিপ্রেসড হতে পারে, মানে দীর্ঘদিন সে অ্যাংজাইটিতে আছে, দিয়ে ওর ডিপ্রেশনের যে বাকি সিমটমসগুলো আছে, মন খারাপ থাকা, হতাশা থাকা, নিজেকে ভ্যালুলেস মনে করা, এগুলো যখন হবে তখন কিন্তু ও মানুষটা ডিপ্রেসড হয়ে যাবে, কিন্তু মূলত শুরু হচ্ছে কিন্তু আপনার অ্যাংজাইটি থেকে, অ্যাংজাইটি থেকেই কিন্তু একটা লোক ডিপ্রেশনে যায়। তো তারপর হচ্ছে অতিরিক্ত চিন্তা, অস্থিরতা, ভয় লাগা, মনোযোগের অভাব, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, এগুলো হচ্ছে আপনার অ্যাংজাইটির নর্মাল সিমটমস।
1: আচ্ছা,
0: তারপর হচ্ছে এবার আসি যে কি কি কারণে এটা হতে পারে। এটা হতে পারে পারিবারিক বা জিনগতভাবে, ধরুন আপনার বংশে কারোর ছিল,
1: আচ্ছা,
0: তার জন্য হতে পারে, বাবার পরিবারের কোনো প্রবলেম আছে। আজকালকার দেখবেন ছেলেমেয়েরা প্রবলেম থাকলে সে এটা শেয়ার করতে জানে না, নিজের মতে পরিবারের সাথে শেয়ার করতে জানে না।
1: তো মা বাপে দেখিয়া যদি বুঝে কিছু, কিবা ডাক্তারের পরামর্শ লইলা বাইয়ে, নিজের তো নেই কিন্তু কিছু কইতা না। আরও একটা বড় কথা হইল, আজকালকার ফুলাফান গড়ের মধ্যে মাতুন না কিছু, সারাক্ষণ মোবাইল লইয়া থাকবা, আর সময়ে সময়ে বাইরে গেলা গিয়া খাওয়ার সময় খাইলিলা, আর গড়ে মাত্তা ওনাকে হাসি ফুর্তিও নাই কিছু নাই, বাইরে গেলে বন্ধু বান্ধবের লগে তোরা আসলা। তো অটির তনে তো ও অ্যাংজাইটি হইন, ডিপ্রেশন হইন, অতার তনে কিন্তু মনে হয়, আমার মনে হয় আর কি লাখ পায়।
0: হ্যাঁ, অবভিয়াসলি শেয়ার না করলে ঘরে যদি পরিবেশ, নিজের মা বাবার সাথে কানেকশনটা না থাকে তাহলে তো সেটা শেয়ার করতে পারবে না। আর যখনই আমার মনে হয় যে যখনই এরকম কিছু প্রবলেম শুরু হয় আগে কিন্তু নিজের মা বাবাকেই বলা উচিত, আর প্লাস মা বাবার বোঝা উচিত যে অ্যাংজাইটি ডিপ্রেশনটা কি। আজকালকার যদি কেউ বলে যে আমার ডিপ্রেশন হয়েছে, ও কিছু না, ও ঠিক হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু ওটা পাত্তা না দেওয়ার মতো নয়। আপনি যদি কেউ বলে যে হ্যাঁ আমার ডিপ্রেশন হয়েছে, তা আপনি বুঝুন ব্যাপারটা, ওকে সাপোর্ট করুন, ব্যাপারটা এরকম। তারপর হচ্ছে দীর্ঘদিনের মানসিক চাপ, সেটার জন্য কিন্তু অ্যাংজাইটি ডিপ্রেশন হতে পারে, ছোটবেলায় কোনো ট্রমা, ছোটবেলায় বা কোনো খারাপ জিনিস হয়েছে এটার জন্য আপনার হতে পারে। তারপর অতিরিক্ত ক্যাফিন বা অ্যালকোহল, তারা অতিরিক্ত অ্যালকোহল বা ক্যাফিন খায়। আরেকটা হচ্ছে আমি আমি মনে করি পার্সোনাল ভাবে যে মোবাইলটাও একটা অ্যাংজাইটির জিনিস,
1: ওটাও তো হইরা। আপনি 24 ঘন্টার মাঝে তারা তো 18 ঘন্টা মোবাইল নিয়ে থাকে।
0: হ্যাঁ, এটা ঠিক।
1: ইট ওটা তো নাকি তার শরীরের কোনো ক্ষতি করেন না, চোখ কন মাথা কন কোনো কি ক্ষতি করেন না, মন তো সঙ্গে আসই।
0: বেশ, কারণ মোবাইলে নানা নানা সময় নানা জিনিস নানাভাবে আমরা দেখি বা অ্যাটাচ হয়ে যাই, তার তার থেকেও কিন্তু আপনার অ্যাংজাইটির শুরুয়াত হতে পারে। তো আপনি কিভাবে অ্যাংজাইটিকে প্রতিরোধ করবেন?

0: আপনি যদি অ্যাংজাইটিকে প্রতিরোধ অ্যাংজাইটিতেই প্রতিরোধ করে দেন তাহলে কিন্তু সেটা ডিপ্রেশনে যাবে না। প্রথমেই হচ্ছে এক্সারসাইজ বা ইয়োগা, আপনাকে এক্সারসাইজ করতে হবে, ইয়োগা করতে হবে, প্রপার স্লিপ, মানে 8 ঘন্টা 8 ঘন্টা ঘুমোতে হবে। তার মানে এই নয় যে আমি রাত 2টায় ঘুমালাম ওইদিকে 10টায় উঠলাম, না, আপনাকে হার্ডলি 11টা রাত্রে 11টায় আপনাকে ঘুমিয়ে যেতে হবে। আর সব থেকে ভালো ঘুম তখন হয় আগের দিনে, যেন লোকেরা খেত যে সূর্য ডুবার আগেই খেয়ে নিত, দিয়ে সূর্য ডুবার সাথে শুয়ে পড়ত। তো সেম আপনার ঘুমানোর 3 ঘন্টা আগে কিন্তু আপনাকে খেয়ে নিতে হবে, দিয়ে আপনি যখন ঘুমাবেন সেটা জল হোক বা যাই হোক, আপনার যাই খাবেন সেটা আপনার ঘুমানোর 3 ঘন্টা আগে।
1: আচ্ছা,
0: তো আপনি যদি 11টায় ঘুমায় আপনি 8টা 7টা করে খেয়ে নিতে হবে।
1: আচ্ছা,
0: তো আপনি 11টা থেকে ঘুমালে আপনাকে টানা 8 ঘন্টা ঘুমোতে হবে।
1: ওই সকালবেলা উঠুন না, আপনি 5টা 6টায় উঠিয়ে আপনি কিছু এক্সারসাইজ করুন, হাঁটুন।
0: হ্যাঁ, একদম। তারপর হচ্ছে একটা হচ্ছে ডিপ ব্রিথিং এক্সারসাইজ, মানে আপনি শ্বাস জোরে নেবেন, হালকা জোরে নেবেন, নিয়ে আবার ধীরে ধীরে ধীরে ধীরে ছাড়বেন, আবার শ্বাসটা টানবেন আপনার লাংস পুরো ভর্তি করে, আবার ধীরে ধীরে ছাড়বেন। যখনই মনে হচ্ছে যে আপনার এংজাইটি হচ্ছে, আপনার টেনশন হচ্ছে, ওভার থিঙ্কিং হচ্ছে, আপনি মনটাকে ডাইভার্ট করতে পারছেন না, তখন আপনি এই এক্সারসাইজটা করবেন। এই এক্সারসাইজটা খুব হেল্পফুল, আপনি যখনই এটা করবেন দেখবেন অ্যাংজাইটিটা, আপনার মনটা ডাইভার্ট হয়ে যাবে, আপনার অ্যাংজাইটিটা ঠিক তখনই কমে যাবে। আর এটা হচ্ছে মেডিটেশন করতে হবে, যার যতটা বয়স তাকে ঠিক তত মিনিট করে মেডিটেশন করতে হবে। কারো যদি 15 তাহলে তাকে 15 মিনিট করতে হবে, কারো যদি 27 তাকে তাকে 27 মিনিট করে মেডিটেশন করতে হবে। তারপর হচ্ছে সব থেকে একটা ইম্পর্টেন্ট হচ্ছে পরিবারের সাথে যোগাযোগ করা বা পরিবারের সাথে নিজের প্রবলেম নিয়ে কথা বলা। আপনি নিজের পরিবারের সাথে শেয়ার করুন, সব থেকে সেফ প্লেস হচ্ছে আপনার সিক্রেটগুলোকে রাখার কিন্তু আপনার পরিবার। তো আপনার পরিবারের সাথে আপনি বাইরে শেয়ার না করে আপনি আপনার পরিবারের সাথে শেয়ার করুন, আপনার প্রবলেমকে গুলো শেয়ার করুন, বলুন। তাও যদি দেখা যায় যে আপনার সাইকিয়াট্রিক বা থেরাপিস্টের দরকার আছে তাহলে আপনি থেরাপিস্টের কাছে যান। সেটাই হচ্ছে অ্যাংজাইটি, এতটুকু হচ্ছে আপনার অ্যাংজাইটি। আপনি অ্যাংজাইটিকে যদি আটকে দিন তাহলে কিন্তু আপনাকে আর ডিপ্রেশন অবধি পৌঁছাতে হচ্ছে না।
1: আচ্ছা,
0: আপনি অ্যাংজাইটি, কারণ অ্যাংজাইটি থেকেই ডিপ্রেশনটা ডেভেলপ করে। এবার আসি ডিপ্রেশন কি। তো ডিপ্রেশন শুধু এটা কোনো একটা দুঃখ, সবসময় স্যাড বা দুঃখ থাকা একটা ইয়ে না, এটাও কিন্তু একটা মানসিক একটা ডিজিজ যেটা আপনার নর্মাল লাইফের উপরে আপনার প্রভাব ফেলবে। তার সিমটমসগুলো কী কী হচ্ছে, সবসময় আপনি দুঃখে থাকবেন, আপনার মনটা, আপনি চাইলেও হ্যাপি থাকতে পারবেন না, মনটা সবসময় মনে হবে হচ্ছে একটু কষ্টে কষ্টে, একটু দুঃখে দুঃখে থাকবে।
1: আমি আমার ওই জগতে সবচেয়ে বেশি দুঃখ, আর কেউ এরকম দুঃখ নাই, মনে হয় আর কি।
0: একদম আশাহীনতা, তারপরে নিজেকে মানে হোপলেস, পুরো ভ্যালুলেস, নিজেকে মনে হবে যে আমার কোনো ভ্যালু নেই, আমার থেকে কোনো লাভ নেই। যে কারণ বেশিরভাগ ডিপ্রেস মানুষদেরই সুইসাইডাল থট আসে। তো তারপর নিজের আত্মবিশ্বাস কমে যাওয়া, তারপর নিজেকে ভ্যালুলেস মনে করা, তারপর কোনো সব কাজে আগ্রহ হারিয়ে ফেলা। মানে ধরুন আগে কারো ড্র করতে খুব পছন্দ ছিল, সে খুব ভালো আর্টিস্ট, কিন্তু দেখবেন সে ডিপ্রেসড হওয়ার পর বা ডিপ্রেশনে যাওয়ার পথে যে জার্নিটা আছে ওইটাতে দেখবেন ওর ওই আগ্রহটা হারিয়ে ফেলেছে, ওর আর তেমন ভালো করে
1: দ্বারা আর কিচ্ছুই তো নাই।
0: হ্যাঁ,
1: এটাই
0: ওর আগ্রহটা হারিয়ে ফেলেছে, যে ও আর এখন আর ড্র করে না। ও কিন্তু খুব ভালো আর্টিস্ট, কিন্তু আর ও ড্র করে না, সব সময় মনে হবে ও খুব টায়ার্ড, ও খুব টায়ার্ড। তারপরে ঘুম হবে না, ইনসোমিয়া হবে, ঘুমের সমস্যা হবে, খিদে কমে যাবে বা খিদে বেড়ে যাবে, মনোযোগের অভাব হবে, তারপর কাজ করার শক্তিটাও কমে যাবে। এগুলো হচ্ছে আমাদের ডিপ্রেশনের

0: সিমটমস। কেন হয়, সেম জিনগতভাবে বা ব্রেইনের কিছু কেমিক্যাল আছে, কেমিক্যালের চেঞ্জেসের জন্য হয়। ট্রমা থেকে হতে পারে, যেটা বললাম দীর্ঘদিন অ্যাংজাইটি থাকার পরে আপনার ডিপ্রেশন হতে পারে, একাকিত্ব, একাকিত্ব থেকে আপনার হতে পারে, বা আপনি অনেক দিন ধরে অনেক কিছু কোনো রোগে ভুগছেন সেটা থেকেও কিন্তু আপনি ডিপ্রেশনে যেতে পারেন। এগুলো হচ্ছে কজ। তাহলে ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্ট হচ্ছে আপনি প্রথমে হচ্ছে আপনি কাউন্সিলিং করবেন, তারপর সাইকোথেরাপি নেবেন বা কাউন্সিলিং। কারণ যখনই একজন ডিপ্রেশনে পৌঁছে যায় তখন তাকে সবার আগে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। কারণ ডিপ্রেশন তখন আর বাড়িতে সুস্থ হওয়ার মতো রোগ নয়, ডিপ্রেশন মানেই তাকে একটা থেরাপিস্ট বা কাউন্সিলিং এর প্রয়োজন।
1: আচ্ছা, তো দিদিমণি আপনারা হোমিওপ্যাথিকে কি তা ও তার ট্রিটমেন্ট আছে না?
0: হ্যাঁ, আমাদের হোমিওপ্যাথিতে একদম ট্রিটমেন্ট আছে। দেখুন, ডিপ্রেশন যেটা হয়েছে, ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে মেডিসিন থেকেও আপনার থেরাপি বা কাউন্সিলে কিন্তু বেশি কাজ করে।
1: আচ্ছা,
0: মেডিসিন থেকেও আপনার বেশি কাজ করে আপনার কাউন্সিলিং। সাথে তো আপনার মেডিসিন আছে, তারপরে আপনার হেলদি ডায়েট, হেলদি ডায়েট করতে হবে, এক্সারসাইজ, যোগা, ডিপ ব্রিথিং এক্সারসাইজ, মেডিটেশন, পরিবারের সাথে খুলেমিলে কথা বলা, একটু যা ডিপ্রেশন আছে তাদেরকে একটু ছোট ছোট কাজ দিন, যেটা ও যেটাতে আগেও ভালো ছিল, যে আগে ড্র করতে ভালো ছিল তাকে আপনি আবার ড্র করতে শুরু করতে বলুন, ওকে সাপোর্ট করুন, দেখবেন ওর যে কাজটা করতে ভালো লাগে আপনি সে কাজটা করুক।
1: খাওয়া দাওয়ার ব্যাপারটা যে কইলা, এটা তো আপনার নর্মালি যা আছে শাক সবজি ফলমূল, এছাড়াও এইসব ব্যাপারে স্পেশাল খাওয়া কিটা দরকার?
0: স্পেশাল খাওয়ার কোনো দরকার নেই, আপনি যে নর্মাল যে আপনি খাবার খান শাক সবজি সেগুলোই বেশি করে খাবেন। শাক সবজি, মাছ, ডিম এগুলোই বেশি করে খাবেন, একটু চটপটা এগুলো কম খাবেন, তেল মশলা কম খাবেন, ফল, জল, যেরকম জল বেশি করে খেতে হবে। আর সব থেকে তারপরে যদি দেখা যায় যে ইম্প্রুভমেন্ট হচ্ছে না, আমি মনে করি যে একটা যাদের অ্যাংজাইটি ডিপ্রেশন আছে তাদের ছোট্ট একটা পেট রাখলে ভালো হয়। এটা হতে পারে একটা বিড়াল, হতে পারে একটা মাছ, যার সাথে ওর একটা বন্ডিং, একটা কানেকশন তৈরি হবে যেখানে ও একটু ভালো থাকবে। তা আমার মনে হয় যে ওই যে পারছে না ওর ফ্যামিলির সাথে বন্ডিং তৈরি করতে, তো ওর কাছে একটা ছোট্ট প্যাট থাকলে ওর মনটা ভালো থাকলো। কারণ ডিপ্রেশন বা এংজাইটি মানুষের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওর মনটা ভালো রাখা। ওর মনটা ভালো থাকবে তাহলে সুস্থ থাকবে, কারণ এংজাইটি হবে না। কারণ এংজাইটি বা ডিপ্রেশন সুস্থ হওয়া কিন্তু ডাক্তারের থেকেও কিন্তু বেশি হচ্ছে যে রোগী তার হাতে। হ্যাঁ, এটা অনেকটা কষ্টকর, কিন্তু তাও ও যদি চায় তবেই কিন্তু সেটা কমবে। এর মানে এটা নয় যে ও ইচ্ছে করে পুরো ব্যাপারটা করছে, যেটা শুনে বলবেন না যে আবার ও ইচ্ছে করে এটা করছে, না, ওর হাতে কিছু নেই, কিন্তু ওর হাতেই সুস্থতা হয়েছে। ও যত চাইবে যে সুস্থ হতে তখনই ও সুস্থ হবে। তো ডায়েট করবেন, এক্সারসাইজ করবেন, যোগা করবেন, মেডিটেশন করবেন। মেডিটেশন যেটা বললাম, আপনি যার যত বয়স ঠিক ততটাই, 25 হলে 25, 17 হলে 17। আর মনে রাখবেন অ্যাংজাইটিকে ইগনোর করবেন না, অ্যাংজাইটি থেকেই কিন্তু ডিপ্রেশনের তৈরি হয়, আর ডিপ্রেশন থেকেই কিন্তু আপনার নানা ধরনের আরও অসুখ বিসুখ হয়, সেগুলো তৈরি হয়। তারপরে কিন্তু এই ডিপ্রেশন থেকে কিন্তু সুইসাইড অফ দিয়েও লোকজন করে।
1: একদম একদম, ও যে এখন কিন্তু ওটা পত্র পত্রিকা খুললে বা ফেসবুক খুললে ওটা কিন্তু বেশি দেখা যায়, এবং আপনার 30-35 বৎসরের মধ্যেই বেশি, 30 বৎসরের মধ্যে বেশি ফুলাফানে মানে ওইসব জিনিস কররা। তো এইসবের খাট

0: বিভিন্ন কারণ আছে, তো কিছু তো আপনি আলোচনা করলাই। আচ্ছা, আর একটা কারণ হয়েছে এই যে বাচ্চারা মা বাবা চাকরি করেন, বাচ্চারা একলা বাড়ির মধ্যে কাজের মাসির লগে থাকে, তো এই যে ব্যাপারটা মা বাবা চাকরি করণের লেগা আস্তা দিন ওই তারা অফিসে কাটাইলেরা আইলা ছয়টা সাড়ে ছয়টা সাতটার সময়, এরপরে বাচ্চা গেল গিয়া ইয়ত ফোড়া মাইয়া, এরপরে আইল আইয়া খাইয়া গুম, মা রে বাবারে সেইভাবে পাইল না, এইটাও কিন্তু কিছু কারণ এই যে ডিপ্রেশন কোন অ্যাংজাইটির কোন খিটখিটা মেজাজ হয়ে গেল গিয়া,
1: এটা কিছুটা না এটা অনেকটা বড়ই কারণ। তো ওই জন্য বললাম না যে পেট, যারা মনে করেন যে ওরা খুব লোনলি একাকিত্ব, ওদের জন্য পেট, সেটা একটা বিড়াল হোক কুকুর হোক মাছ হোক যাই হোক একটা পেট।
0: আচ্ছা, বিড়াল হোক কুকুর হোক ও কথাটা বুঝলাম না কি তা কইছেন আপনি?
1: বললাম যে একটা পেট সেটা যেই যে কোনো পশু পাখি হতে পারে, সেটা বিড়াল হোক কুকুর হোক বা একটা মাছ হোক, যে একটা পেট হোক যার সাথে ও একটা কানেকশন হবে, যার যে থাকলে ওর যে একাকিত্বটা লোনলিনেসটাও ওভারকাম করবে। কারণ দেখুন মা বাবা বা সিবলিংস যেই আছে ও তো সময় দিতে পারছে না, তো একা ফিল করছে, তো সেই সেটাকে ওভারকাম করার জন্য একটা পেট রাখুন। একটা পোষ্য থাকলে হচ্ছে আমাদের বড়দেরই মন ভালো হয়ে যায় একটা পোষ্য থাকলে, সে তো একটা ছোট বাচ্চা। কারণ এখন বেশিরভাগ সুইসাইডগুলোই বা এখন বেশিরভাগ ডিপ্রেশনই কিন্তু টিন এজ এইজে দেখা যাচ্ছে।
0: একেবারে ঠিক ঠিক তো, আর তারা আরো মোবাইল বেশি দেখুন, মোবাইলে ভালা জিনিস দেখুন এর থেকে তারা খারাপ জিনিস ওই বেশি দেখুন, দেখিয়া এইসব পরিণতি হওয়ার। এই সবে ট্রিটমেন্টের ব্যবস্থা আপনার হোমিওপ্যাথিকে আছে?
1: আমার হোমিওপ্যাথিকে আছে। হোমিওপ্যাথিতে মেডিসিনের আমি নাম বলবো না, কারণ মেডিসিন নাম বললে আবার আবার কিনে খেতে শুরু করে দেবে, তো অনেকগুলো মেডিসিন আছে যেগুলো এইসবে কাজ করে। তার থেকেও বললাম যে মেডিসিনের সাথে সাথে আপনার হেলদি ডায়েট বা সাইকোথেরাপি যেটা বলে কাউন্সিলিংটা হেল্প করে। তো আমাদের ক্ষেত্রে তো বেশিরভাগ আমাদের হোমিওপ্যাথিতেও কাউন্সিলিং করা হয়, তার সাথে তো মেডিসিন আছেই দেওয়া হয়। মেডিসিন থেকেও দেখুন এটা তো একটা মানসিক ব্যাপার, একজনকে হ্যাপি রাখা বা স্যাড রাখা ওটা তো মেডিসিন দিয়ে হবে না, কিন্তু যে কেমিক্যাল চেঞ্জেসগুলো হচ্ছে বা যে জেনেটিক্যাল চেঞ্জেসগুলোর জন্য হচ্ছে যে ডিপ্রেশন বা অ্যাংজাইটিটা, ওটা আমরা কন্ট্রোল করতে পারি মেডিসিন দিয়ে।
0: আচ্ছা, তো খুব ভালো আলোচনা আপনি কররা, একদম মানে অখনের জেনারেশনের লেগা খুব খুব মানে ভালো আলোচনা। তো আমরার ছেলে মেয়ের মা বাবাও নিশ্চয়ই শুনরা, তারাও খুব যত্নবান হওয়া দরকার এই বাচ্চারার প্রতি, কারণ তারার কাজের লেগে বাচ্চারার প্রতি কোনো অবহেলা হইব এটা কিন্তু ঠিক নাই। আগের আমরা যেমনে বড় হয়েছি বা আপনার মা কাকি পিসিরা যেমন জিলাখান বড় হয়েছে, নহনের বাচ্চারা কিন্তু সেই রকমভাবে বড় হওয়ার না, সেই রকম খাওয়া খাদ্য সেই রকম কিছু না। তো এর লেগা কইরাম যে তারার মা বাবা যাতে আরও বেশি যত্নবান হইন তারার প্রতি।
1: আরেকটা হচ্ছে যে একাডেমিকলি অ্যাংজাইটি, আজকালকার বাচ্চারা পড়াশোনা নিয়েও কিন্তু একটা অ্যাংজাইটি তৈরি হয়, তার পেছনে কিন্তু দায়ী মা বাবা। আপনারা প্রেশার না দিয়ে আপনার বন্ধুর মতো হয়ে সাপোর্টিভভাবে আপনারা কথা বলুন। এই এই যখনই কোনো আমি দেখেছি যখনই কোনো এই বয়সের বাচ্চাকে কাউন্সিলিং করতে দেখা গেছে, তো বিষয় কি কেন তোমার অ্যাংজাইটি হচ্ছে, কি নিয়ে তোমার টেনশন, তো এই কথাটাই বলে যে হ্যাঁ আমার পড়াশোনা আমাকে এটা এই টপ করতে হবে এটা করতে হবে ওটা করতে হবে। যখনই ও এটা করতে পারছে না তখনই ও কিন্তু ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে চলে যাচ্ছে। আপনি বেশি হ্যাঁ আপনি বেশিরভাগই দেখবেন যে মাধ্যমিকে বা টুয়েলভের পরেই কিন্তু বেশিরভাগ বাচ্চাদের সুইসাইডের খবর আসে।

0: কি, কারণ দেখবেন যে ওর যখন হিস্ট্রি ঘাটা হয় তখন কিন্তু দেখা হয় যে ওর ফার্স্ট ডিভিশন আসা ছিল, ও ফার্স্ট ডিভিশন হয়নি, বা ও টপ র্যাঙ্ক করার আশা ছিল, ও টপ র্যাঙ্ক করা হয়নি, তো তখনই ও তাইও সুইসাইড করেছে। তো এটা তো কোনো মানে সলিউশন নয়,
1: ওটাও কথা, কারণ এই এবং সলিউশন করতে গেলে সবাই পরিবারের সবাই সবার প্রতি খুব যত্নবান হওয়া দরকার লাগবো, এবং খাওয়া খাদ্যের প্রতিও নজর দিতে লাগবো, এবং তারা আর পড়াশোনা করেননি বা না করেননি, মাস্টার বাড়ি যাননি না যাননি, মোবাইল কতটা দেখরা, ওটা সব ব্যাপার যদি ঠিক ঠিকভাবে নজর দেওয়া যায় বা যত্ন, এইসব ব্যাপারে যত্ন করা যায়, তে কি বা সমস্যাটা মানে সমাধান হতে পারে। তো যাই হোক, আজকে খুব ভালো আলোচনা করছেন দিদিমণি, আগামী দিনও আবার আপনি আরও সুন্দর আলোচনা নিয়ে আইবা আমরা এই আশা। তো আজ আসরতনে উঠিয়া গান শুনতে শুনতে
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মোর, শুনো শুনো চাষি ভাই।

0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার মাধ্যমে ছোট ও সীমান্ত কৃষকদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত।
1: আর 60 বছর বয়স থেকে মাসে 3,000 টাকার পেনশন হবে সুনিশ্চিত।
0: প্রতি মাসে 55 থেকে 200 টাকার কিস্তি দিয়ে প্রবেশ করতে পারে 18 থেকে 40 বছরের কৃষক।
1: এই অংশীদারিত্বের যোজনায় সরকার দেবে সমান অংশ।
0: সকল কৃষক ভাই বোনেরা এই যোজনার লাভ গ্রহণ করার জন্য জনসেবা কেন্দ্রে যান
1: আর বিনামূল্যে নিজের পঞ্জীকরণ করান।
0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা, অন্নদাতার পরিশ্রমের সম্বল, পেনশন দ্বারা সুরক্ষিত তাদের ঘর। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: অন্নদাতা কিষাণ কি খুশহালি আর উনকি আয় মে বড়োতরি কে লিয়ে ভারত সরকার লগাতার প্রয়াসরত হ্যায়। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি কে দূরদর্শী নেতৃত্ব মে পিছলে 7 বর্ষো মে খেতী কো আধুনিক ওর কিষানো কো আত্মনির্ভর বনানে কে লিয়ে কই নির্ণয় লিয়ে গয়ে হ্যায়।
3: ছোটা কিষান বনে দেশ কি শান, ইয়ে হামারা সপনা। দেশ কে 80% সে জিয়াদা কিষান এসে হ্যায় জিনকে পাস 2 হেক্টর সে ভি কম জমিন হ্যায়। আব দেশ মে ইনি ছোটে কিষানো কো ধ্যান মে রাখতে হুয়ে কৃষি সুধার কিয়ে যা রহে হ্যায়, নির্ণয় লিয়ে যা রহে হ্যায়।

0: Nani.
1: তাবুক তো ওয়াতিং জ্বর খাইনে নি ফাগুন
0: কাসুন
1: বৈশাখ
0: টঙ্কা।
1: কাসুন টঙ্কা এনেকে ও জ্বর রোগ তো মাল মাতা মুসুক রং নিতা মুসুক রং নিতো বেমার কম মানে টঙ্গ গামন বিশিং যে বেমার যে যে নুকজাং মানে হেঙ্গা আমার অঙ্গে যেমন সঙ্গ বাটি হন মানে বাটি মানে মুসু শুধু মুসুক হেমিয়া পুন নি সাগো বঙ্গ বাঘ নি সাগো বঙ্গ গেতা অন্য মাল মাতার বঙ্গ সিনি ওর রগো সিনি হাস্তে রগো তো সঙ্গ মুসুক পুন ওয়াগ মিশি আমার হাইরং না তঙ্গ বেশি আমার রগো না সঙ্গ নুকজাঙ্গে বাটি মানে হিঙ্গা কাইতো কাইসে আমো ফুট এন্ড মাউথ ডিজিজ হিনজাগো এফ এম ডি ডিজিজ মুসুক নি কাইসে হামিয়া বেমার হামিয়া অমো হঙ্গে কাইসে ভাইরাস ভাইরাস চিকনতে ভাইরাস বাইঙ্গ ও ভাইরাস হিঙ্গা কাই পিকোর না ভাইরাস অমো মানে হিঙ্গা কাই তাবো কাইসে মুসুক নিথিনি যখন নুকজাখা বারানি মুসুক যত সাগন সাঙে সলো বিনি লক্ষণ রক ভাইকে চিনি না আমি তো যত না সাইমানো তব ফানো সাইখানার নাম নাইও যে পুলানো বিনি যে নুক মানে যে লক্ষণ হাকাই সিমটম সঙ্গাকাই বুকু কিনা কিনা যে ও বুয়া কিনা কিনা রকম যে জায়গা তমানি আজাগ রক সাং নাই পুলা পরে হেঙ্গাকাই বিনি বসলাই রক কসাং নাই হেঙ্গাকাই আমি হয়তো হেঙ্গাকাই বিনি ইয়াকুং রকব থাঙ্গেই ছলওই ইয়াকুং রক কসাং জাগাই হেঙ্গা অম হাকাই বিনি যে খুকটি ফেনা ফেনা খাই ব তামুই হাই হমালে ব আদা চাইমে আংরা নাই পুলানো হাঙ্গে কসা তো যেহেতু তো ব আদা বত আদা তো ক্রাক বলে ক্রাক আদন চাইমে আংনাই হাঙ্গে চাইমে আংতেন হেঙ্গাকাই ব কাইসা তরক তরকাই বিনি যে স্বাস্থ্য রোগ আফ্রগান যে জায়গা মুসুক দশ লিটার পনেরো লিটার দুধ হানি জায়গাও বাপ্রক আদাসে চাই মালিয়া হাঙ্গাকে বিনি আদা মনানি ক্ষমতা সে গ্রীক হাঙ্গাকে বাইকে দুধ সাইবা গামনি বাকে সঙ্গ আমন ওখাকাই নং বন কাহাম নাকি মাখাই
0: আমি হাই খাঙ্কে জ্বর খাইনে যে ও বাতি মানে যে কক সামানা
1: পুলিয়া তো বন ফাইকে তো মাখাই চিন্তা যে ও বেমার যাতে চিনি আপারাও বা নিনগ ফাইকে তো আমাকে তন্নান থাকে সিনি মাল মাতা হামকরে বেদেক রক জায়গা জায়গা পাড়া পাড়াও সাব সেন্টার রক দো আর সাব সেন্টার থ্রুতে ভ্যাকসিন টিকা রোগ রই দো আমচাই আমচাই কাকাওই তাবুক টি জ্বর রকম বেশি টিকা রোগ রই দো টিকা রুফ্রু সিনি যে পাড়ানি মুসুক যত মুসুক দো মানে যাতে তালাঙ্গে খবর মাখাকাই না খানা কাকাই না বয়স যখন বসা চাই তিন মাস যখন হাঙ্গাকাই আটিকান রেনা নাঙ্গ একবার রেখাকাই ব ছয় মাস নিপরে বন রেনা রিপিট খাইনে
0: নাঙ্গাই
1: আমি বছর প্রত্যেক বছর না সঙ্গে নাঙ্গো বিনি লাইভ সং যত যতদিন পর্যন্ত বতং
0: থাকে
1: বছর দুইবার খাই ছয় মাস পরে পরে না সঙ্গে মারো না আর টিকা রঙ রুই দাকাই সুগ্র সাগো তাই বেমার খাইয়াং নাই হ্যাঁ থাইজিং পুলা না আংসে সামানি মানে অংই থাঙাকাই তামো খাই নাই থাই বলে
0: যতদিন
1: কতর কোনো কারণে এই থাঙাকাই উমই পতং অনেক সময় নুগো পাড়া রক অনেক সময় পাড়ানি বড় রক যে বড় রক টিকা রক না থাঙাকাই অনেক সময় বিভিন্ন দিক দিয়ে চিন্তা খাই বড় রক উল্টা ওয়ানসুক টিকা রকাকাই মুসুক রক থিও বা অমহাই রক আদা রক চাই আমি অনেক সময় আগে নিজুক রক বেলাকে খানা তাবুক খাঙাকাই আসে টব
0: ফানুকি
1: মানখা সিনি বড় রং বুজুগ্রি তাবুক খানার ইমানখা হাঙাকাই যখন আমার টিকা রোনা থাকে সিনি পাড়ানি যত মুসুক মারো রা একটা মুসুক যদি রেজা গিয়ে
0: থাকে
1: বিনি সাগো যে কারজাক নাই মুসুক সাগো হাঙ্কাকাই তাই যে রেজাক মুসুক সাগো সলই মান মানে পরে হাঙাকাই কোনো কারণে এই থাকা হাঙ্কাই বন চিকিৎসা মা খাই না বনত বিথি রং মাজার নাই পুলে তো আঙা লক্ষণ বিনি যে সিমটমস
0: চিনি নাই
1: আর রোগ না চিনি নাই আংটু সাকা যে বুকু কিনা আধা চাইমে আংনাই বুঝলাই কি আংনাই ফেনা ফেনা আংনাই কুলুম রক বুতংনাই ইয়াকুং রক কসা রকম গা আমার হাইরং নকাকাই পুলে বিনি বন খাই

0: এটামো সেন যাতে তাই অনিমসুকো সলে যাং আনতে সেন আনানি যে নি নগং খাবলে সেন পারানি যত যত নি নগন সেন পিলানো সেন রিং ভ্যাকসিনেশন হন যেতা হ্যাঁ রিং ভ্যাকসিনেশন মানে সেন মানে 3 কিলোমিটার এরিয়া রেডিয়াস গুরু গই সেন পিলা টিকা মার রনাই আয়ং 3 কিলোমিটার হাসাল নিমি সেন গানা ফাইতে ফাইতে ফাইতে জিরো ও ফাই ছপাই নাই
1: ও যে নক আয়ং তো বাইরিয়া মতে
0: বাইরিয়া মতে
1: বাইরিয়া কি খাই
0: আমরা মারতা আজ ইয়ং যাতে অন্য পারা মতে ঠাঙ্গি আং মতে এঙ্গাই আমা হাকে 3 কিলোমিটার নিমি সিং হাইতে হাইতে এঙ্গা বিনি যে ও জেং জাং না নি নক সেন
1: ফাই ছপাই সেন আইতে
0: আমাকে গরিং ভ্যাকসিনেশন রিং ভ্যাকসিনেশন আমাকে সিস্টেম হই সেন টিকার রনা দা পুলা টিকা আঙ্গা এঙ্গা ও যে ইনজাম সুং না হঙ্গা কা চিকিৎসা মা খাই নাই সঙ্গ পুলানো চিকিৎসা খারে না আঙ্গা যে বিনে যে কসারং সঙ্গ হামরা না নাই বিলে দাদা সাই আমি তো আঙ্গা
1: হিন্দু মালিয়া
0: কে মালিয়া আঙ্গা কে সঙ্গ বন বিনে যে কসারং না সঙ্গ পুলানো পটাশিয়াম পারমাং না ঠনাই সলি আছে তো আ বিটি না সঙ্গ তাম খাই না অ্যাক্টিভিটি বা চাঙ্গ ইয়াসি কং নি বেসিং যে খসা ওই মানে যে
1: দিয়া কামানি
0: কামানি আমি সে সঙ্গ আ বিটি না ওই সঙ্গ বালতি কাছে দিয়ে গুলো গই আতি বেকে গুলো গই সঙ্গ বিনে বুকুক না মাসু নাই তাই বিনে বুসলাই রগ যত না আতি বেকে ওই তাই ইয়াকুং গব সঙ্গ সুই রে না
1: ইয়াকুং ইয়াকুং বুসা শুনাইতা
0: আমনে পরে হ্যাঙ্গে কাছে বিনে কাছে কাছে বিটি তো যে বোরাক সানাই হ্যাঙ্গা এলাম হনে কাছে বুকুক জাতীয় তো সম জাতীয় সমাই আ বিটি রঙ সঙ্গ আ বুকুক রগ ফুলে রে নাই হ্যাঙ্গা আমঙ্গে বুকুক নি থাঙ্গা হ্যাঙ্গা আমনে পরে হ্যাঙ্গা কাই আমুক তো এক্সটার্নাল ট্রিটমেন্ট সে যেন বাইরে যে চিকিৎসা বিভিন্ন বিটি রক্ত বিভিন্ন জাতের বিটি রক্ত গা বিটি রং সঙ্গ মাফুল নাই গেছে সিস্টেমেটিক ট্রিটমেন্ট চিকিৎসা মাখাই নাই যেমন অ্যান্টিবায়োটিক মানে যে কারণ বিনি বিশ্বিং নিজে বিনি জীবাণু না সঙ্গে থানা না অ্যান্টিবায়োটিক বিটি রক্ত সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন রোগ অনেক সময় ইয়ং থাকা গায়ে ইয়ং কসার তরি থাকা গায়ে অন্য ব্যাকটেরিয়া ভাইরাস নিয়ে তো কোনো চিকিৎসা করে কিন্তু তবে আমার ফানে আমি পরে ভাইরাস নিয়ে হইতে না অনেক সময় সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে ফাইও ব্যাকটেরিয়া রকম গাইতে চিকিৎসা রকম সঙ্গে আমি পাকে অ্যান্টিবায়োটিক অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টি অ্যালার্জিক যে কসারক দু রবন মানি গাইজে বিনি যে কসা ইয়ং রং বুথার মানি আমি বিটি মার নাই কিন্তু রামই থাকাই আদর জায়গাতে জায়গাতে
1: গাবন কারে মুসনি থানিব তাই তাম তাম বেমার ভাইমান
0: তাবুক তে ওয়াতিন জ্বর তো তেবু বেমার তঙ্গ যে ব্ল্যাক কোয়ার্টার নে কাছে বেমার ব্যাকটেরিয়াল ব্যাকটেরিয়াল ডিজিজ আম ব্ল্যাক কোয়ার্টার হঙ্গা কাই
1: আবকে বাহাই বেমার আব
0: আম ব বেলাকে হামিয়া বেমার ন আম ছল নাই যাব বেমার কাছে মুসুক হঙ্গা কাতে কাছে মুসুক হঙ্গা আম বিনি ইংমানি ইংমানি যে লক্ষণ হঙ্গাকাই তো পইলা নাং সাগাই মুসুক কাম তিন থেকে চার বছর বা দুই থেকে তিন বছর বয়স মুসুক স্বাস্থ্য কাহাম কাহাম মুসুক একদম স্বাস্থ্য গুণা আম হাই মুসুর বেশি চক্র ফাইতা হ্যাঁ ভাইকে চক্র ফাই মানে বিনি যে মাংস পেশি তমানে বিনি হান তমানে উকলো নি বিয়াও আর বিয়াও থাঙ্গে এটা অঙ্গ অঙ্গ চক্র উড়িও মাংস পেশি যে মান জাগার আমি জাগার থাকে এটা খাই আমি হঙ্গাকে ভাইকে এটা খাই যেমন ফুঙাই নিয়ম মুসু কাহাম করেন যখন ক্লাঙে থাঙ্গা দিয়ে ফিওগিনে রহকা মুসু কাহাম নো নন ফিওগি রহকা রহমানি পরে হঙ্গাকে তামং নাই বসারিকে যখন নগ গই নগ ফিরক ভাইপুর হঙ্গাই খরা প্যাং খরা প্যাং হিম খরা প্যাং হিমায় ইয়াসা দিঘি এক সাইড খরা খরাকে হিমি ফাই নাই দা হঙ্গা আপুরু নাই নাই যে আমার নামনি কারণে
1: তাঙ্গে খাব
0: বুঝানি বা বিনি বাহানা দব খরাং মানে তো বিভিন্ন কারণ তো ইয়াকুং অনেক সময় হাকর কালাই পানি দুঃখ মানে খরাং বা বই বাকি দার জায়গায় দুঃখ মানি পান বিনি বজাগাও আমো দুঃখ মান নাম না মানে না গেলা
1: ফিয়া বাও যে বুগ্রাকে ফুঙ ফিয়া গ্রুপর কাহা মাসে
0: কাহা মাসে ফাইপুর অঙ্গে খরা কাহি থাকা থাকাই গামন সঙ্গে আমনও মানাই নাই যে তামনি কারণে যখন বিনি বিয়াও যদি

0: পদ্দুন উজাক বা সাজা কাহ
1: হুম
0: কাকা আপ্রো গাইছেন মনে খাইছে নাই যে আমার ব্ল্যাক কোয়ার্টার বা
1: হ্যাঁ
0: পাতলা রুখন
1: হুম
0: গাইছেন কক ব্র হিংগাই কহন দা যেমন বস বস শব্দ হন এই রূপ
1: হ্যাঁ
0: হেঞ্জা গো দা তাঙ্গি হিমালে ও বাহান বিশিং আমি তাম খাই বি নিজে মাংস পেশি তমন এমন আর থাঙ্গি বিশিং হাবি আজিং গ্যাস ফর্ম খাইছি রু গ্যাস ফর্ম হঙ্গাকে তো বহক বিশিং সেন্সি নিজে বহক ও গ্যাস হঙ্গাকে বহক গিয়া দিবা হঙ্গা আর বাহান বলছে তাঙ্গি নাই খাকে শব্দ হংনাই বস বস শব্দ হংনাই মানে আমি বাকি সেম বস বস শব্দ হংনা হনতা হঙ্গা আমি বাকি আমো হাই হিংগাকে সঙ্গবন পুলা চিকিৎসা মা খাইও নাই চিকিৎসা খাই না নিথাঙ্গাকে সঙ্গবন আয়ং নমা বোথার নাই বিনি বাহানত আমো বাহান জাগাও সঙ্গ ইঞ্জেকশন ডক মারো না গুড়ি ও ইঞ্জেকশন যাতে আমার একটা জায়গা হাকে সারা সরিও না সরগ হয়ে থানা
1: সরগ থানায়
0: সরগ থানায় ঘন্টা 24 ঘন্টা নিবি সঙ্গে চিকিৎসা খাই আমার সরগ হয়ে থানায় সরগ হয়ে থেই থানায় আমার পারানি যত মসুক না আমি সলাই থাকে চিকিৎসা খাই রয়েছে আর মা কাশো নাই বেমার যে মানজাক মসুক না আলকা খাই আলাদা
1: করতে
0: হঙ্গা আমার হাই খাই সঙ্গবন চিকিৎসা মা খাই নাই হঙ্গাই চিকিৎসা নি তো পরে সে ফাই উনিয়া তনা না দরকার উনিয়া তনা হিঙ্গাই সঙ্গ বসা যাই বি বয়স যখন 3 মাস হাকানে সঙ্গ আব আমি কাছে টিকা টং
1: টিকা
0: পলিও টং আর টিকানো সঙ্গ মাচার নাই মার নাই যা চিনি পারা রগ সঙ্গ চিনি মাল মাথা হাম করে বেদে হইতে যে সেন্টার টং জাগা রগ সঙ্গ বা সময় সময় না সঙ্গ যেমন আমি পয়লা সাকা এফ এম ডি নি খোরা পেরা ব্ল্যাক ওয়াটার নি বসে আমি হাকানে টিকা মারো নাই টিকা রেখা আর উগ্রকটা ফাইমে আং নাই যে জায়গা উংখা উনি টংখাও পারাও বসে আং যে থাজিং পয়লা নি বেমার সামান রিং ভ্যাকসিনেশন খাই সঙ্গ টিকা নো আর মাকা শোনাই তো যাতে অন্য পারাও সলই আং নানি আমার হাই খাই সঙ্গ আর বেমার নো মাকা শোনাই
1: মাকা শোনাই আবার যে মুসলিম থানি কাছে বেমার কত আবার যে ব্ল্যাক কোয়ার্টার হবে
0: ব্ল্যাক কোয়ার্টার
1: কোয়ার্টার হবে
0: বিক্রিও সংক্ষেপে গেছে
1: বিক্রি আপন কারি পাইতাম তো মান
0: আওতে বো মুসুনি বেমার কম মানে তো আমি বিশৃঙ্গ হঙ্গে যে কেতে গাইছে হাঙ্গাকাই যে ততরা ফলি হই নোক মানে থাই মানে যে
1: মুসুক ততরা
0: ফলি হই ততরা ফলি মানে তো বিভিন্ন কারণ তো অনেক সময় বিনি ছাগো যখন কৃমি তো হাঙ্গাকাই বো ততরা ফলি হো হঙ্গে ততরা ফলি মানে গাইছে বেমার তো যে হেমারেজিক সেপ্টিসিমিয়া হনে গাইছে বেমার তো ব্যাকটেরিয়া বা ইংগো আমো বো গাইছে হামিয়া বেমার ন আমো তো ততরা ফুল নুক নাই বিন ছাগো ততরা ফলি বিনি যে খলাই তলাও ফলি হই অনেক সময় নক নাই নৌকা গা হিংগে বকুল দিফেনা ফেনা অখরি তো নাই গা ডা চাই আং নাই
1: ততা সাজাক তো
0: হাঁকে টেম্পারেচার বিন সাগো 105-106 ডিগ্রি ফ্যারেনহাইট রকমই নাই হিংগে কুটি ফেনা ফেনা নাই হিংগে বহ ফুলি নাই আদা চাই আং গই দাবসা কালাই থি থানাই গা আমো হাই বেমার রং নব গাছ উং ইয়াকে তো না হিংগা কে তো সং বন চিকিৎসা ডাক্তার নহারি চিকিৎসা মা খাই নাই হিংগা ইং ইয়াকে তো না হিংগা তো বন টিকা মারর নাই সং 3 মাস বয়স না সং বন টিকা মারর নাই 3 মাস বয়স যখন বিনি বয়স সং খাকা না সং বন 3 মাস নি বিছিং না মারর নাই আমন পরে 6 মাস নি পরে পরে সং টিকা মারর নাই জাং পুলা নিমে যে 3টা বেমার সামানে আর 3টা নি বিছিং বছর 2টা খাই একটা বেমার নি টিকা মারর নাই হাঙ্গা 3টা বেমার নিকে 6টা 6 বার খাই সং বেমার নি নকাসুন না সং আমার টিকা রই মাতো নাই তা আমি ব্যাধি বলতে বতং বেমার যে তাবো চিনি পারা আম সাইড কোনো যে জায়গা জায়গা আমি চিনি হাসতে অনুক যাব যে অ্যান্থ্রাক্স নে কাছে বেমার হামিয়া বেমার আমি হঙ্গে জেনেটিক ডিজিজ যাব জেনেটিক্স মানে চিনি যে বেমার মল মাতানি হইতে বড় কথা বা বরং হইতে মাল মাতাও
1: ভাঙ
0: আমার অন্য জেনেটিক ডিজিজ জেনেটিক ডিজিজ নিবেছে অ্যান্থ্রাক্স কাছে বেমার টঙ্গ দেখেছে টঙ্গ রেবিস দেখেছে গঙ্গ টিবি টিউবারকুলোসিস আমার অঙ্গে জেনেটিক ডিজিজ আমার অঙ্গে বরগ মাল মাতেন হয়েছে বরগ সলো টিবি রোগ মাল মাতেন হয়েছে ফাইয়ত চিনি বরং সাগ রেবিস তো সাইমান যতন যে থুই গছই কবর বার জানো বরক থাই আমার জেনেটিক মুসুক নিবিছে যে জেনেটিক ডিজিজ অ্যান্থ্রাক্স কাছে আমার বেমার হামিয়া আমার ব বন মানে নুখাকে বুনতেকে চিনি না হিঙ্গা
1: চিনি না চিনব না
0: হঠাৎ কে এমনি মসু কাম করে অনেক সময় আদা চাই আঙ্গে কুলম্ব সাকুতং গে ভ ফুলি হই ডাবসা কালাই থই থানাই হঠাৎ কে ইন থই থানাই থিমানি পরে নুক নাই বিনি বুকুং তৈ থি কঠাং কঠাং অখরি ফাইগা থই কঠাং কঠাং অখরি ফাইনাই আমন পরে যে বিনি পাইখানা লামা তৈব থই কঠাং ফাইনাই আমার হাই রোগ নুখাকাই না লগে লগে না সঙ্গ মা চিনি মাল মাতা হাম করে বেদেনি বরং খবর মারে নাই হঙ্গাই উনি যদি থই থাঙাকাই তো সঙ্গ বেলাইকে না আমার চাই একলাই যে পাড়া পাড়ার রোগ নগো যে থই কাকাই সময় জায়গা যে কোনো জায়গা নখিবি রোগ রে সঙ্গে আমার

0: ভাই আমার লক্ষণ আমার সিমটমস নুখাকায় থাকি মানে নুখাকায় যেন বলতো আমি হাকর খাইছে কয়ে কঠু খাই 3-4 ফুট কঠু খাই হাকর ফাওবই যেন আশাকাও সন্দেহ রোগ বা ব্লিচিং পাউডার রোগবই ব্লিচিং পাউডার রোগবই যেন আমার ফাওবই রোখাকায় বেলাই খাই খামো না এটা তামুং হিমালয় যেন বারাম যাই রোগ নো যে মুসুক থেকে একদম আমার কাইছে পারাওনি হয় তাতে কাছে পারাও চলো নাই আমাকে লাই যায় কারণ ওই জীবাণু অঙ্কে 10-12 বছর কাছে জায়গা তোমাক খবর খাগালে বকি এন্ট্রাক্স থাকা না নাই বি পরীক্ষা মা খাই নাই থ হারি ল্যাব্রগ তো আমি পরীক্ষা খাই নাই খাকে সাইমান খাকে আমার আজাগর আরো ব্যায়ামার মা কাসু নাই কাসু না থাকে বুলানো যে ইয়া মুসু রং যেন কাসুই তিন রিং ভ্যাকসিনেশন মা খাই নাই 3 কিলোমিটার যে 3 মাইল হাসাল কুসু হাসাল নিহিমে যেন ভ্যাকসিন টিকা রিফাই নাই যাতে জিরো ফাই সপাই না মানে যে ইংজা ঘানানি নক নি বড় মুসু রং গে যেন অ্যান্টিবায়োটিক বাই যেন বিটি রেওই মা কাসু নাই বেমার রং যেন আমি হাই খাই না সিনি মাল মাতা রং যেন বেমার রং থাকে মা কাই আগ্রহ নাই
1: অবতাসং যে সারা তোমা বং ক মুসু নতে সিং কে মুসু না কারি তাবে সিং তো না রগ পুন বই লাই ওয়া বই লাই ক তা বই লাই তে সি রগ বই লাই গাবে কারি মুং ক মুসু না কারি সিং ওয়া গ্রন নি থানি লাই তাম তাম বেমার নং জা অ ক ওয়াতে নি জানা রগ তা ওয়াতে নি মল
0: ওয়ার নি তো কাছে বেমার বেলা কি হামিয়া বেমার তো সোয়াইন ফিভার নি কাছে সোয়াইন ইনফ্লুয়েঞ্জা হ্যাঁ বাস ভাই ইং হচ্ছে আমাকে ছল নাই ওয়া কাছে ওয়া গং খাকাইতে কাছে ওয়া গো ছল পারা নি যত ওয়া গো নই মান ওয়াক নি কাইতে কাছে আমি সাকা পুইলা অন যে এফ এম ডি নই মানে ফুড এন্ড মাউথ ডিজিজ যে বাটি হন মানে
1: আমি সরকারি ওয়াক বাটি হন
0: ওয়াক নি যাকুন রোগ কসাং নাই সোয়াইন ফিভার হাই আমার বেলা খেয়ে হামিয়া বেমার মুসু ওয়া বিনি চিনি বন চিনি না হিঙ্গা বিনি সাগ যখন আমার হাই অল বেমার থাকে হিঙ্গা বিনি সাগ টেম্পারেচার একশো মানে গবাং মাং থানায় 106-108 ডিগ্রি
1: ফারেনহাইট
0: থানায় আধা চাই হাই বিনি অনেক সময় সাগ ওয়া কুফুর হিঙ্গা বেলা খেয়ে লক্ষণ সিমটমস নুকজাগ যে বিনি খুঞ্জ কচাক থ্রি জমগুই তো বিনি সাগ রগ ইয়াকুং রগ অনেক সময় যেমন সেন সুসি বাই সুপলাকাই ক্রংস জাগ কচাক থ্রি কম হায় হাই ফুটি ফাটা গঙ্গে কচা সারা সরিও বিনি বহক তলার কচা কচা গঙ্গে দা হাঙ্গা আমি হঙ্গা বেলাকে হামিয়া আমি উঙি থাকে যেন বিঠি রোগ রুই ফানো যে অনেক সময় নারা গঙ্গি মাইয়া থই রোগ থাকা বন ইয়াকে তন্না নিন বাগিনে যেন মাসে তো মা নাই নাই তাহামকাই মা তন্না বেমার ফাইয়াকে তন্না যেন বিনি ওয়াক যখন নুন বাজারনি ফানে পাইকা নি নক নি ফানো যেন সাক খাইকা খাই যখন বিনি বয়স যখন 50 থেকে 60 দি নিখা মাস নিবিসিং যেন 8 টিকা নো কাছে মারো না সোয়াইন ফিভার নিয়ে টিকা
1: কাছে মারনাইতে
0: 8 টিকা নো রোগাকে আর বেমার তাই কাটিছে নাইতে থাকে
1: কাটিছে নাইতে
0: আমি নিবিসিং তে বেমার তো ওয়াক নিঙ্গে কিরিমিন বিটি রক কিরিমিন ফিটা কিরিমিন রক যেন সময় সময় কিরিমিন বিটি রক মাছ আর নাই আমি হাই খাই তঙ্গ তনখাকে না সেন ওয়াক রং যেন রোগ সোগ রং হাতে কাটি নি মানে
1: গাবা কারি যেন তাব তক নি বেখাক থাকে যেন তক নি থানু
0: বেমার রানীখেত রোগনে কাছে গামবুর রোগনে কাছে বার্ড ফ্লু হই মানে যেটা বরগ সলো মানে আমার ফাইকাই তো না রানীখেত রোগ নো কাহামকাই কাটে যখন পলিও চারি টিকা আনজাগ আর টিকা

0: শোন, যদি 2 মাস নিবি শুনে শুন, টিকা রে মা খাই নিনে হপা সিনে হপা রানি যে টক টক মগে যে থই তো মানে আমি থই আর না যা সঙ্গ পাড়ার গো তো সিনে মাল মাতা হাম করে বেদে রো পাড়া পাড়া আমি গুরুই না সঙ্গ টিকা রোগ পলি রোগ সারি জন যখন আমি হাই খানা খাকাই না সিনে মাল মাতা হাম করে বেদে আমি হয়ে যখন খানা খাই না খবর হয়ে যান আর টক রঙ লাগে টিকা রোগ সার যে মা খাকাই আর বেমার ফাইয়াং নাই তা আমন সঙ্গ সিনা নাং না যে সিনে পাড়ার গো সঙ্গ টক রোগ বেমার রঙ তুবি আখে তানানে আমি হাই খানা সঙ্গ মারি মাল মাতা হাম করে বেদেগুলি হইতে আংস থাকা যে টিকা রোগ রইতন সময় সময় না পাড়ার রোগ থাকে টিকা রয়েছে বা যে মালিক সঙ্গে যোগাযোগ পেলাই আমি যে টক নগন টক টঙ্গ বা ব্রয়লার ফার্ম টঙ্গ আংতো বুলানো থাকা যে মাল মাতা কুথুই রং না চামানি কে বেলাই কেন হামিয়া কালাই কারণ আরো তো আমার জীবাণু টঙ্গি বথিকা তোমা ইয়ং টঙ্গি থাকা আমি তো কেব সাইমিয়া হঙ্গে যে মাল মাতা যেসে মাল মাতা ফান মুসুক ফান মুসুক ফান আমন থিকা কে সিং হাকর রগ ফবই জেন্দি রগ রুই ব্লিচিং পাউডার রগ রুই ফবই রিমান খাইনো বেলাই কে কাহামু নাই কারণ নং চাকা কে নি সাগো পান আং তো ফিলান সাগে জেনেটিক ডিজিজ মানে
1: চাই তখন চাও
0: কাহাম তা জয়েন্ট ফ্লু মানে যে অ্যান্থ্রাক্স মানে রেবিস মানে আমার বেমার আর জীবাণু রোগ টঙ্গি টঙ্গে তো চাকা কে সিন ছাগো পানো সলো ইমানো বার্ড ফ্লু রোগ টক রোগ কথা চাকে বার্ড ফ্লু রোগ ফানো ইমানো আমন ভাবে সিন চাকা কে টঙ্গে না কে কাম
1: মানে গুণ ডক্টর না হামায়া ফর আছে সে জয়ান বিসিং নং নি নাকুক মানে কক যে অ বাতে নি জয়া মাল মাতে নি বেমার রোগ ভাই কা শোনা নং অ কক রোগ সেই শুক্রব হিসাবে মানে ভাবে জং বুসকানে সলা জল মাখাই না হাই হাই গুবন কক প্রথম রোগ না তুই ছানা ভাবে সিন জয়া নন রিং ফিউ নাই খাজন তাকে বুকুক না রা সাইমান খানা শিকানা যে অ তিনি জড়াব মাল মাতা নি বেমার রক্ত ভাগে কাজ শোনা নিতে ভাইকে নাকিন খানি অবরণ কগ্নর এই সেমা কানা একে জড়া করে কে চিংর মাবস লসেনে যত্ন হামবাই
0: হামবাই
2: হবানি ক পান্ডা খানা বাইখ্যা আকাশবাণী আগরতলা তাবো খানালাইনে যাদনী রেসাপুং রেসামুঙ্গ খরাং রোয়ানো পূর্ণ রূপিনী

ককবরক অনুষ্ঠান এখানেই শেষ হলো। আকাশবাণী আগরতলা এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, জলবায়ু পরিবর্তনের মতো সমস্যার মধ্যেও ভারত এবছর বিপুল পরিমাণে ফসল উৎপাদন করেছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বিভিন্ন অর্থনৈতিক সমস্যার মোকাবিলায় বিমস্টেক গোষ্ঠীর সদস্য রাষ্ট্রগুলির মধ্যে আরও নিবিড় সহযোগিতার ওপর জোর দিয়েছেন। ওড়িশার পুরীতে

0: চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় বিশ্ববিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল প্রথম পরিবেশ বান্ধব হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। পুরুষদের দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে কার্ডিফে ভারত ইংল্যান্ডের মুখোমুখি। ইংল্যান্ড টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, জলবায়ু পরিবর্তনের মতো সমস্যার মধ্যেও ভারত এবছর 37 কোটি 60 লক্ষ টন খাদ্যশস্য উৎপাদন করেছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে শ্রী চৌহান বলেন, বিজ্ঞানীরা কৃষকদের সঙ্গে একযোগে কাজ করার জন্য সরাসরি মাঠে যাচ্ছেন। ক্ষেত বাঁচাও অভিযানের অঙ্গ হিসেবে 1657টি বৈজ্ঞানিক দল 728টি জেলায় যান। প্রায় 1 কোটি কৃষকের সঙ্গে তারা কাজ করেছেন। এক্ষেত্রে যে জেলাগুলিতে এলনিনোর নেতিবাচক প্রভাবের আশঙ্কা রয়েছে সেগুলিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, সরকার মিশন ICAR 100-এর অধীনে 100 ইয়াং সায়েন্টিস্ট গ্রাম চ্যালেঞ্জ কর্মসূচি চালু করবে। এই চ্যালেঞ্জ চলাকালীন তরুণ বিজ্ঞানীরা ভবিষ্যতে চাহিদা অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, নির্ভুল কৃষি পদ্ধতি এবং জলবায়ু সহনশীল কৃষিকাজের মতো ক্ষেত্রগুলিতে উদ্ভাবনের লক্ষ্যে জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশ নেবেন। এছাড়াও কৃষি মন্ত্রক 100টি জলবায়ু সহনশীল গ্রাম গড়ে তুলবে। এই গ্রামগুলিতে জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত পরিস্থিতিতে সুস্থায়ীভাবে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা হবে। গত 1 বছরে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ ICAR 44টি ফসলের ক্ষেত্রে 386টি উন্নত প্রজাতির উদ্ভাবন করেছে। এর মধ্যে 94% জলবায়ু সহনশীল এবং 29টি পুষ্টিগুণ সমৃদ্ধ বায়ো ফর্টিফাইড।
1: এক সাল মে 44 ফসলোঁ কি 386 নই কিসমে, জিনমে সে 94 ক্লাইমেট রিজিলিয়েন্ট হ্যায়, 29 বায়ো ফর্টিফাইড হ্যায়, ইয়ে বিকশিত কি হ্যায়। বাগবানি কি 117 কিসমে হমনে অলগ অলগ আলনিনো কে প্রভাব কে কারণ অর ওয়েসে ভি জো সংবেদনশীল জিলে উনকে লিয়ে আকস্মিক যোজনা বনাই হ্যায়। আজ মে গর্ব সে কহতা হুঁ, ICAR কৃষি পরিবর্তন কা অগ্রদূত বন চুকা হ্যায়।
0: উত্তর পূর্ব ভারতে প্রযুক্তি গবেষণা ও উদ্ভাবনের নতুন পরিকাঠামো গড়ে তোলার কাজে গতি আনতে ত্রিপুরায় একটি এক্সেলেন্ট সেন্টার এবং ইনোভেশন হাব তৈরি করা হচ্ছে। এই কাজের জন্য IIT খড়গপুর, ত্রিপুরা সরকারের তথ্য প্রযুক্তি দফতর এবং সেন রিসার্চ টেকনোলজিস লিমিটেডের মধ্যে ত্রিপাক্ষিক সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভের চুক্তিতে স্বাক্ষর করেন IIT খড়গপুরের অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী, সেনরিসা টেকনোলজিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর, মুখ্য কার্যনির্বাহী আধিকারিক কুমার সাহা এবং ত্রিপুরা সরকারের তথ্য প্রযুক্তি বিভাগের নির্দেশক জেয়া রাগুল গেশান বি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আন্তর্জাতিক স্তরে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সহ বিভিন্ন অর্থনৈতিক সমস্যার মোকাবিলায় বিমস্টেক গোষ্ঠীর সদস্য রাষ্ট্রগুলির মধ্যে আরও নিবিড় সহযোগিতার ওপর জোর দিয়েছেন। নতুন দিল্লিতে আজ বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের পঞ্চম বৈঠকে তিনি বলেন, আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার ফলে প্রতিটি দেশ অর্থনৈতিক সংকটের সম্মুখীন। বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা, যৌথ স্বার্থে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আলোচনার মাধ্যমে নানা সমস্যার সমাধানের পথ খুঁজে বের করতে হবে। শ্রী ডোভাল আরও বলেন, বিমস্টেক ভারত মহাসাগরীয় অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় অঞ্চলগুলিকে যুক্ত করেছে। এই অঞ্চলের মোট অভ্যন্তরীণ উৎপাদনের পরিমাণ প্রায় 5 লক্ষ কোটি মার্কিন ডলার।
2: BIMSTEC's long-standing goals of regional security, connectivity, capacity building and economic security should continue to drive our collective efforts. For India, BIMSTEC represents our vision of neighborhood first, our commitment to Act East policy and the Mahasagar vision, which stands for mutual and holistic advancement for security and growth across regions.
0: কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, মান নির্ধারণের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে বেঙ্গালুরুতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি একটি সমঝোতাপত্র স্বাক্ষর করবে। এই দেশগুলির জাতীয় মান নির্ধারণকারী সংস্থার প্রধানদের এক বৈঠকের পর তিনি একথা জানান। ওড়িশার পুরীতে অগণিত ভক্ত সমাবেশে চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় মহাপ্রভু জগন্নাথ দেবের বিশ্ববিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। পবিত্র পাহান্ডি বিজে ও ছেঁড়া পাহারা রীতির পর আজ বিকেলে ভগবান জগন্নাথ, ভগবান বল ভদ্র এবং দেবী সুভদ্রার 3টি সুদৃশ্য রথ টানার আনুষ্ঠানিক সূচনা হয়। শঙ্খধ্বনি, বৈদিক মন্ত্রচরণ এবং জয় জগন্নাথ ধ্বনিতে লক্ষ লক্ষ ভক্ত সুবিশাল কাঠের রথগুলি টেনে বড় দাগু ধরে গুর্নিচা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছেন। সন্ত্রাসবাদীদের অর্থের যোগান দেওয়া এবং অবৈধ অনুপ্রবেশের একটি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এনফোর্সমেন্ট নির্দেশালয় ED আজ 13টি জায়গায় তল্লাশি চালাচ্ছে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা।

0: মুর্শিদাবাদ জেলা, হরিয়ানার ফরিদাবাদের বল্লভগড়, উত্তরপ্রদেশের সাহারানপুরের দেওবন্দ, দিল্লিসহ অন্যান্য অঞ্চল। উত্তরপ্রদেশ এটিএসের দায়ের করা একটি এফআইআরের ভিত্তিতে এই অভিযান চলছে। ওই এফআইআরে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যারা রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের ভারতে অবৈধ অনুপ্রবেশের সহায়তা, জাল ভারতীয় পরিচয়পত্র তৈরি এবং দেশের বিভিন্ন জায়গায় তাদের পুনর্বাসনে সাহায্য করার কাজে যুক্ত। তল্লাশি চলার সময় পশ্চিমবঙ্গের কালিকাপুরের হারোরা আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম থেকে 40 লক্ষ টাকা নগদ এবং সোনা উদ্ধার হয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল হরিয়ানার জিন্দ থেকে জিন্দ ও সোনিপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত সেই সব দেশের তালিকায় যুক্ত হবে যাদের কাছে হাইড্রোজেন চালিত ট্রেন পরিষেবা রয়েছে। এই তালিকায় জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলি রয়েছে। পরিবেশ বান্ধব ট্রেনটি সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 110 কিলোমিটার হওয়ার মতো নকশা করা হলেও আপাতত এটি সর্বোচ্চ ঘণ্টায় 75 কিলোমিটার গতিতে চলবে। এই হাইড্রোজেন ট্রেনটিতে 10টি কোচ রয়েছে। এটি 3200 হর্সপাওয়ার ক্ষমতা সম্পন্ন প্রপালশন ব্যবস্থাপনার মাধ্যমে চলবে। 80তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতিকে কেন্দ্র করে এবছরের 15 আগস্ট পর্যন্ত দিল্লির ঐতিহাসিক লালকেল্লা চত্বর জনসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে। ভারতের প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণের এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতার মোহনপুর ক্যাম্পাসে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয়ের 70 জন শিক্ষার্থীকে নিয়ে শুরু হয়েছে 7 দিনের বিশেষ সামার ক্যাম্প। মেঘনাথ সাহা হলে গতকাল এর উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ক্যাম্পে প্রথম 3 দিনে বিজ্ঞানভিত্তিক আলোচনা, শিক্ষকদের সঙ্গে মতবিনিময় এবং সায়েন্স সিটি পরিদর্শনের আয়োজন করা হয়েছে। এর পরের 4 দিন অংশগ্রহণকারীরা আইজারের অত্যাধুনিক গবেষণাগারে হাতে কলমে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার বিশেষ অভিজ্ঞতা অর্জন করবেন। শ্রী মজুমদার ছাত্রছাত্রীদের নানা বিষয়ে প্রশ্ন করার অভ্যাস করে তুলতে পরামর্শ দেন।
1: Why is the one which can make you the scientist? When you have that capacity or that kind of mindset of asking question why, that will help you become a scientist. And people like you, you are the brighter students of this country, our Kendriya Vidyalaya, you have been selected on the basis of some criteria, I feel so, and you have the opportunity. And I would like to request you, don't make it a burden, enjoy it and keep asking questions.
0: নতুন দিল্লিতে আজ কংগ্রেস সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি সাংবাদিকদের জানান, সংসদে আসন্ন বাদল অধিবেশনে যেসব গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করা হবে সেই বিষয়ে দলের অবস্থান নিয়ে তারা আলোচনা করেছেন। বালুচিস্তানের উপকূলবর্তী জিওয়ানি অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বালুচ ন্যাশনাল মুভমেন্ট BNM গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই সংগঠনের দাবি, পাকিস্তানি কর্তৃপক্ষ স্থানীয় জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার চেষ্টা চালাচ্ছে। মায়ানমার উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে 2টি নৌকাডুবির ঘটনায় 500 জনের বেশি রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। উল্লেখ্য, মায়ানমারের নিরাপত্তা বাহিনীর দমননীতির ফলে প্রায় 12 লক্ষ রাষ্ট্রহীন রোহিঙ্গা বাংলাদেশের জনাকীর্ণ শরণার্থী শিবিরগুলিতে আটকা পড়ে রয়েছেন। ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দ্বিতীয় সেমিফাইনালে গত রাতে 2-1 গোলে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে দেয়। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে। ইংল্যান্ড টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। ভারত শেষ পাওয়া খবরে 30 ওভারে 3 উইকেট হারিয়ে 168 রান করেছে। এসবাস্টনের প্রথম ম্যাচে ভারত 6 উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজ 1-0 এগিয়ে রয়েছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, জলবায়ু পরিবর্তনের মতো সমস্যার মধ্যেও ভারত এবছর বিপুল পরিমাণে ফসল উৎপাদন করেছে। ওড়িশার পুরীতে চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় বিশ্ববিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
2: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। দ মুসাসুক লাইফ ইন্স্যুরেন্স পলিসি নিবো মুশালা প্রিমিয়াম কিসা দেয় বোনাস কবাং মানে পয়তো ক্লাইম আনাই যাত
3: বিএলআই টংলে
2: হাফং নিশেবু ক্লাইনে এবাকে।

প্রফেশনাল গ্রেজুয়েট তাই ডিপ্লোমা হোল্ডার নাহারিমানে পি এল আই পলিসি নি সাপসাপ তাই পোস্টাল ডিপার্টমেন্ট নি পৈত ক্লাইমুং তৈব কাহামকে সাবিমান্না নি বগৈ গানা নি পোস্ট অফিস থাঙ্গি তাবুকে করিং দি এবাকে লগ ইন খাই দি ইন্ডিয়া পোস্ট ডট গভ ডট ইন অ ওয়েবসাইট।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপূর্ণা দেব বর্মা তিনি ককতুমা ববাগ রকংখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী খানা হরিয়ানা জিন রেলওয়ে স্টেশন নিসিমে জিনতে সুনিপত নিবিশঙ্গ ভারতনি পুইলা হাইড্রোজেন ট্রেন চেঙ্গেরিওয়ান খানা নিসিমি হাস্তেব চেঙ্গজাগানো লুকুলে খামং নৈসাই নৈচিসিনি হা কতর নিলগী হাস্তেব রথযাত্রাতে যাই যাইখে বরমদেবই পালাইজাগৈ টঙ্গু বস্কাং ককতিশালও নিউ জার্সিনি ম্যাটলাইফ স্টেডিয়ামও হায়ুঙ্কা ফুটবল ফাইনাল ম্যাচও আর্জেন্টিনা বাই স্পেন থাইয়ানো তাবুক ককতুমা শুক্রবৈ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী খনা হরিয়ানা বেড়াইমাও থাঙ্গানো আরব জিন রেলওয়ে স্টেশন নিসিমি জিনতে সুনিপত নিবিশঙ্গ ভারতনি পুইলা হাইড্রোজেন ট্রেন চেঙ্গেরিওয়ানো ভারতনি ডিজাইন তাই তাংসেপ নিবিশংতৈ স্নামজাক ও ট্রেন হাকতরনি হামচাজাক রেলওয়ে তাংবেখ্রেপনি বাবায়ও ভারতনি হামক্রাই ইংমানি ফুনুকমারি ও হাইড্রোজেন ট্রেনও কাইচিকুস টঙ্গানো আবনো কারিব ও ট্রেন কবাংমা বেরেমনি নাইমথাংনি সেপ টঙ্গু ও ট্রেন চেঙ্গজাকমা বাই ভারত হাকতর হাইড্রোজেন বাই ট্রেন চলিনাই সেপনি মুংরেমো ফাইয়ানো ও রেমো তঙ্গ আমেরিকা জার্মান জাপান চীন র মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী খনা পাঞ্জাব বেড়াইনানি থাঙ্গানো ব আর জলন্ধর কন্টেনমেন্ট রেলওয়ে স্টেশন ন চেঙ্গৈ রিওয়ানো তে অমৃত ভারত স্টেশন তাংবতাংনি বিশিং তৈব স্নিচি ব্রৈ রেল স্টেশন ন ভার্চুয়াল তৈ চেঙ্গৈ রিওয়ানো আবনকারিব মন্ত্রীবক্রক সন্ত রবিদাস এক্সপ্রেস ন চেঙ্গৈ রিওয়ানো জলন্ধর থাঙ্গানি সেকাং মন্ত্রীবক্রক চণ্ডীগড়নি পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ ব বেড়াইনায়ানো আরব জুদা জুদা বেখ্রেপ হামক্রাই তাংবতাং ন চেঙ্গৈ রিওয়ানো তিনি রথযাত্রা হাকতর নিলগী হাস্তেওব রথযাত্রাতে যাই যাইখে বরমদবই পালাইজাগৈ টঙ্গু রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু রাষ্ট্রবক্রক ইয়াকসু সিপি রাধাকৃষ্ণন মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তে কেন্দ্রনীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাকতর তাই হাকতর ফাতারনি যত লুকুরকন খাকাহাম ইয়াফারকা আগরতলাবু জগন্নাথ জিউ মোতায়নক ইস্কন মোতায়নক হরে কৃষ্ণ মোতায়নক উদয়পুর মেলাঘর বিলোনিয়া জুলাইবাড়ি বাইখুড়া সাবরুম মনুবাজার ন খবই হাস্তেনি জুদা জুদা আমচাইও নাইথথক রথকারীজাখা হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালু আগরতলানি পূর্বাশা বুস্কাঙ্গ ইস্কন মোতায়নক বাই সংসাজাক রথযাত্রাতে ন চেঙ্গি রেখা আর মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা এমপি রাজীব ভট্টাচার্য তেই আগরতলা পুর নাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার তংখা আগরতলানি আশ্রম লামপ্রাও হাস্তেফা ইস্কন হরে কৃষ্ণ মোতায়নক বাই সংসাজাক রথযাত্রাতে ন চেঙ্গি রেখা আগরতলানি জগন্নাথ বাড়ি নিসিমি সংসাজাক রথ আউলিনি জুদা জুদা লামা বেড়াইখা আর কবাংমা তংথারনি বরকরক মানজাখা এমপি বিপ্লব কুমার দেব আগরতলানি যুগেন্দ্রনগরনি আদর্শ যুব সংস্থান বাই সংসাজাক রথযাত্রানো চেঙ্গি রেখা রাংমন্ত্রী প্রণজিৎ সিনহা রায় উদয়পুরনি জগন্নাথ দেবনি রথযাত্রাতে নো চেঙ্গি রেখা আর মানজাখা উদয়পুর পৌর পরিষদনি চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার বাকমা জগন্নাথ জিউ মোতায়নকনি রথযাত্রা নো চেঙ্গি রেখা বিধানসভানি স্পিকার রামপদ্ম জমাতিয়া বাইখুড়া ইস্কননি রথযাত্রা তের মানজাখা তাংচুরু মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এমপি বিপ্লব কুমার দেব মেলাগড় তিনি রথযাত্রা তেরতেই বাণিক নিশাল নিশালো সাই সাই তংথানি বরক রক মানজাখা খনা নিসিমি হাস্তেব চেঙ্গজাগানো লুকুলে খামুং বিশিং নৈ সাই নৈচিসিনি আবো উঙ্গানো হাকতনি পুইলা ডিজিটেল লুকুলে খামুং আবো মোবাইল এপ্লিকেশনসতে ওয়েব নিবিশিং তৈ মনিটরিং বাই ককথুম নাহারনানি তৈ আমজগুই নাইজাগানো অবো বাই লুকুলে খামুং স্রাই স্রাই উঙ্গানো লুকুলে খামুং নাইখুংনি দাগিফাং রতন বিশ্বাস তিনি তাংন কতর ককতুমা থুমনাই রকনি থুম অকক্ন সাকা ব সাকা হাস্তেব খনা নিসিমি চেঙ্গানো সাকবাই থাংলে খামুংনি সামুং আবো চলিওয়ানো অ তালনি শাল থামচিসা শালমারি জরা আবনি উগলো আগস্টনি পুইলা শালমারি নিসিমি আগস্ট শাল থামচি জরা নক নগ থাঙ্গই লেখানানি সামং তাংজাগানো হাস্তেনি লুকু লেখামানি ফিলনি বেরেম বিশি নৈ সাই নৈ চিসনি ফেব্রুয়ারি তালো চেঙ্গজাগানো আবনো চাসারেনানি বাগৈ হাস্তে হাপাংতে লুকু লেখামং নাইখুং কথালাই তিয়ার ইংলাই তঙ্গো খনা নিসিমি অ জুলাই শাল থামচিসা জরা শাকবাই থাং লেখানানি বেরেমো বরক রক নগ আচুগুইন অনলাইন পোর্টাল se.census.gov.in নিবিশিংতৈ জানিজা ককথুম সাকবাই থাংন ফিল আপ ক্লাই মানানো দাগিভাং তৈব সাকা সাকবাই থাং লেখানানি সামুঙ্গ বরক রক বাই থাংনি মোবাইল নম্বর বাই ওয়ান টাইম পাসওয়ার্ড নিবিশিংতৈ পোর্টালও লগ ইন ক্লাই মানবাইয়ানো সয় ককথুম রুমানি উল কাইসা সেলফ এনিউমারেশন

ইনহেরিটেন্স আইডি নাম জাগানো উল অ এস আই আইডি ফুনুখেন ডেটা আমজগৈ নাইজাগানো তাই সই হই সাইমানো আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খাই টংবায়ু আকাশবাণী ককতমা আপডেট মানানি বাকে লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এআইআর এপ তে টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব আইডি নিউজ অন এআইআর অফিসিয়াল আবন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমা আপডেট মানাকে টুইটার এবা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানো মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী ও তালনি নৈচিদক শালমারি ককতিশালনি ফুং দামচি সাব আকাশবাণী মন কি বাত পান্ডাব হাকতর তৈ বুই হাকতর নিলুকুরক বাই ককলাম সালায়ানো অব অঙ্গানো মন কি বাত নি ফিল সারা থামচিদক বেরেমনি পান্ডা মন্ত্রী বক্রক লুকুরক্ন বরকনি ওয়ানসকমা খাকামা কক মন কি বাত রহরনানি কবখা মাইগভ ওপেন ফোরাম এবার নমো এপস লুকুরক ওয়ানসকমুং রক্ন রহরি মানবায়ানো টোল ফ্রি নম্বর 1800117800 ও নম্বর কল খাইয়ই হিন্দি এবা ইংরেজি বাই ওয়ানসকমুং রক্ন রেকর্ড খাই মানবায়ানো আবনকারিব 1922 নম্বর মিস কল দিবই জে লিং মানানো অবতীব এস এম এস খাই মানবায়ানো ফোন লাইন ও তালনি বুসকাং সালনৈ চিব্রী সালমারি জরা ফিয়কজা টঙ্গানো মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তিনি আলংনক রগ খা কাহাম টংনানি বাকে গবাং খাইয়ে জুদা জুদা থংমুং তাই দারা খামক্রাই ফ্রংনানি বাকে দাগিখা তিনি টি আই এফ টিনি কনফারেন্স হল আলংনক রগ্ন কাহাম খাইনানো তুই সংসারজাক পান্ডাও ব অ দাগিমুং রেখা আলংনক রগ টংনাই রগ্ন চামুং কাহাম তাই সা খামনো তুই যাই যাইকে কক বিতিরিমা রগ্ন সামুঙ্গব টাংনানি দাগিখা কগলামো মানজাখা আলংমন্ত্রী সান্তনা চাকমা সচিবক্রা জে কে সিনহা হাস্তে পুলিশনি দাগিনাই অক্রা অনুরাগ নংজাকনাই তুই তাই সা খাম নাইখংনি সচিব অভিষেক সিং আইজি প্রিজন অসীম সাহা আকসং তাবুক হায়ুংকাপ ফুটবলনি ককতমা ফুটবল হায়ুংকাপ ও সেমি ফাইনেল কাইনিনি বাতাইমুং পাইখা পুইলা সেমি ফাইনেল স্পেন নই বুকজা গোল বাই ফ্রান্স নো মেচে নই ফাইনেল কাশাকা তেই কাইসা সেমি ফাইনেল হায়ুং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ড নৈসা গোলনি ফের বাই মেচে নই তেই বাইসা হায়ুংকাপনি ফাইনেল কাশাকা ইয়াং ফিলথাম থাইনি বাগৈ অ জুলাইনি সালচি চার সালমারি ও ফ্রান্স বাই ইংল্যান্ড বাতাইলাইয়ানো জুলাইনি সালচি চুকু সালমারি ও নিউ জার্সিনি ম্যাটলাইফ স্টেডিয়ামও ফাইনেল ম্যাচ এঙ্গানো আরও চ্যাম্পিয়ন স্পেন বাই আর্জেন্টিনা থংলায়ানো তাবুক নবার্তিবারনি ককতমা ভারতনি নবার্তিবার নাইখং বুসকাং সালসনি সালকা সালচি সালকা ভারত সালকা উত্তরপ্রদেশ আমচায় গবাং ওয়াতৈ ওয়াউই মানুহনৈ হজাকমুং রেখা ইয়াংগো আগরতলা নবার্তিবার নাইখংনি বখাকতৈ বুসকাং দামনৈ চিব্রৈয় সালথাং হাংকর সিপাহীজলা গুমতি সালচিতে খোয়াই হাংকর গবাং ওয়াতৈ ওয়াউই মানুহনৈ হজাকমুং রেখা নবার্তিবার নাইখং খনাশালনি সাকানি তুংমারি থামচি থামতে খামানি নৈচিদক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টংগানো তিনি সালনি সাকানি তুংমারি টংমানি থামচিব্রৈ তৈ খামানি নৈচিদক দশমিক ব্রৈ ডিগ্রি সেলসিয়াস ককতমা পাইনানি সেখান ককতমা বুবাগ রক তেই বাইসা সাফিরু মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী খনা হরিয়ানা জিন রেলওয়ে স্টেশন নিশিমি জিন তাই সুনিপত নিবিসঙ্গ ভারতনি পুইলা হাইড্রোজেন ট্রেন চেঙ্গি রিওয়ানো খনা নিশিমি হাস্তে ও চেঙ্গজাগানো লুকুলে খামং নৈ সাই নৈ চিসিনি হা কতর নিলগি হাস্তে ওব রথযাত্রাতে যাই যাইকে বরম রুবই পালাই যাগি থঙ্গো বুসকাং ককতিশাল নিউ জার্সিনি ম্যাটলাইফ স্টেডিয়াম হায়ুংকাপ ফুটবল ফাইনেল ম্যাচ আর্জেন্টিনা বাই স্পেন থংলায়ানো কক্রক বাই ককতমা পরিমুং তিনি বাকে অরণ পাইখা উলনি ককতমা আওয়াই এঙ্গানো খনাফং দামসনি তামৈ সতী ব্রীচিব

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, সারা দেশের সাথে রাজ্যেও রথযাত্রা উৎসব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। আগামীকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনা 2027। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যের সংশোধনাগারগুলিতে আবাসিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানায় ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। আজ রথযাত্রা, সারা দেশের সাথে রাজ্যেও রথযাত্রা উৎসব উৎসাহ উদ্দীপনায়।

বিদায় হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিভি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রথযাত্রা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আগরতলায় জগন্নাথজিউ মন্দির, ইস্কন মন্দির, হরেকৃষ্ণ মন্দির, উদয়পুরে মেলাঘরে, বিলোনিয়া, জোলাইবাড়ি, বাইখোড়া, সাবরুম, মনুবাজার সহ রাজ্যের বিভিন্ন স্থানে সুসজ্জিত রথের আয়োজন করা হয়। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আগরতলার পূর্বাশা প্রাঙ্গণে ইস্কন মন্দির আয়োজিত রথযাত্রা উৎসবে উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিকশা, সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। আগরতলা আশ্রম চৌমুহনীতেও রাজ্যপাল ইস্কন হরেকৃষ্ণ মন্দিরে আয়োজিত রথযাত্রা

স্বাধীনতা উৎসবে উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিকসা, সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। আগরতলা আশ্রম চৌমুহনীতেও রাজ্যপাল ইস্কন হরিকৃষ্ণ মন্দিরে আয়োজিত রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন। আগরতলা জগন্নাথ বাড়ি থেকে একটি সুসজ্জিত রথ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রথযাত্রা উপলক্ষে সর্বত্র হাজার হাজার পুণ্যার্থীর সমাগম পরিলক্ষিত হয়। সাংসদ বিপ্লব কুমার দেব আগরতলা যোগেন্দ্রনগরে আদর্শ যুব সংস্থা আয়োজিত রথযাত্রার উদ্বোধন করেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উদয়পুরে জগন্নাথদেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতলমোচন মজুমদার, বাগমা জগন্নাথজিউ মন্দিরের রথযাত্রার সূচনা করেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। বাইখোড়া ইস্কনের রথযাত্রা উৎসবে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, সাংসদ বিপ্লব কুমার দেব। মেলাঘরে আজ রথযাত্রা উৎসব ও মেলার দ্বিতীয় দিনে হাজার হাজার পুণ্যার্থীর সমাগম হয়। আগামীকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনা 2027। এটি হবে দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা, যেখানে মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েব ভিত্তিক মনিটরিং ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ, যাচাই এবং তদারকি করা হবে। ফলে জনগণনায় দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে। জনগণনা দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস আজ মহাকরণে সাংবাদিক সম্মেলনে কথা জানান। তিনি জানান, রাজ্যে আগামীকাল থেকে শুরু হবে স্বগণনার কাজ, তা চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। এরপর 1 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে গণনা কার্যক্রম পরিচালিত হবে। রাজ্যের জনগণনার দ্বিতীয় পর্যায়ে 2027 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হবে। শ্রী বিশ্বাস জানান, জনগণনা 2027 সফলভাবে রূপায়ণের লক্ষ্যে রাজ্য সরকার ও জনগণনা দপ্তর যৌথভাবে প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামীকাল থেকে 31 জুলাই পর্যন্ত স্বগণনা পড়বে। নাগরিকরা ঘরে বসেই অনলাইন পোর্টাল ac.census.gov.in এর মাধ্যমে নিজেদের তথ্য নিজেরাই পূরণ করতে পারবেন। রাজ্যের 8টি জেলাতে এবার কোনো কাগজের ফর্ম ছাড়াই সম্পূর্ণ ডিজিটাল উপায়ে মোবাইল অ্যাপ ওয়েব পোর্টালের মাধ্যমে তথ্য দিতে পারবে। এ উদ্দেশ্যে মোট 33টি প্রশ্ন চূড়ান্ত করা হয়েছে। রাজ্যের নাগরিকরা কোনো গণনাকারী বাড়ি আসার আগেই নিজেদের সুবিধাজনক সময়ে অনলাইন পোর্টালের মাধ্যমে পরিবারের তথ্য জমা দিতে পারবেন। জনগণনা অধিকর্তা আরও জানান, স্বগণনার ক্ষেত্রে নাগরিকরা তাদের নিজস্ব মোবাইল নম্বর ব্যবহার করে ওয়ান টাইম পাসওয়ার্ডের মাধ্যমে পোর্টালে লগ ইন করতে পারবেন। পোর্টালে 16টি আঞ্চলিক ভাষার যে কোনো একটি বেছে নিয়ে ফর্ম পূরণ করা যাবে। সফলভাবে তথ্য জমা দেওয়ার পর একটি অনন্য সেলফ এনিউমারেশন আইডি তৈরি হবে। পরবর্তী সময় গণনাকারী যখন বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালাবেন, তখন শুধু এই এসি আইডি দেখালেই ডেটা যাচাই অনুষ্ঠিত হয়ে যাবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যের সংশোধনাগারগুলিতে আবাসিকদের মানসিক সুস্থতার জন্য আরও বেশি করে বিভিন্ন খেলাধুলা ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন। আজ TIFT-র কনফারেন্স হলে সংশোধনাগারগুলির সংস্কার ও আধুনিকীকরণের বিষয়ে আয়োজিত সভায় তিনি এই নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বলেন, দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ গ্রহণ করলে স্বাস্থ্যের মেয়াদ শেষ হওয়ার পর তারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে রোজগার করতে পারবে। যারা সাজার মেয়াদ শেষ হওয়ার পর মুক্তি পেয়ে মূল স্রোতে ফিরে এসেছেন, তাদের পরবর্তী জীবনযাত্রার প্রতিও নজর রাখতে হবে। সংশোধনাগারের কারা আবাসিকদের সঠিক পুষ্টি, চিকিৎসা প্রভৃতি বিষয়েও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। সভায় আলোচনায় অংশ নেন কারামন্ত্রী সান্ত্বনা চাকমা, মুখ্য সচিব জেকে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ, পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের সচিব অভিষেক সিং, আইজি প্রিজন অসীম সাহা প্রমুখ। সভায় কারা দপ্তরের সচিব বৃজেশ পাণ্ডে, কেন্দ্রীয় সংশোধনাগার সহ বিভিন্ন সংশোধনাগারে আবাসিকদের সংখ্যা, তাদের জন্য খাদ্য চিকিৎসা সহ গৃহীত যাবতীয় ব্যবস্থা সম্পর্কে বৈঠকে অবহিত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিসড কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতে SMS করা যাবে। ফোন লাইন এ মাসের 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ, টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলআরসি, ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়াল। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানা সফরকালে জিন্দ রেলওয়ে স্টেশন থেকে জিন্দ সোনিপতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। সম্পূর্ণভাবে ভারতের নকশা ও প্রকৌশলভাবে তৈরি সংযোজিত এই ট্রেনটি দেশীয় প্রযুক্তিতে গড়ে তোলা হয়েছে, যা উন্নত রেলওয়ের প্রযুক্তির ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান ক্ষমতার প্রতিফলন। এই হাইড্রোজেন ট্রেনটিতে 10টি কোচ রয়েছে, যা এটিকে এ পর্যন্ত তৈরি হাইড্রোজেন চালিত যাত্রীবাহী ট্রেনগুলির মধ্যে সব অন্যতম দীর্ঘ ট্রেনে পরিণত করেছে। ট্রেনটি হাইড্রোজেন ফুয়েল
ডিজিটাল প্রযুক্তির সাহায্যে চলবে। এই প্রযুক্তিতে হাইড্রোজেনকে বিদ্যুতে রূপান্তরিত করে ট্রেনটি চালানো হবে। এই

প্রক্রিয়ায় উপজাত হিসেবে কেবল জলীয় বাষ্প নির্গত হয়, ট্রেনটি চলার সময় কোনো কার্বন নিঃসরণ হবে না। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার বরোহিতে আজ জোলাইবাড়ি ব্লকে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন এমডিসি কেনারাম রিয়াং, ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রতিনিধিগণ। সভায় জোলাইবাড়ি ব্লক এলাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পানি সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ গুজরাটে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রাজ্যে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি ও দুগ্ধচাষীদের আর্থিক ক্ষমতায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিনজারাপু রামমোহন নাইডু জানিয়েছেন, উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের লক্ষ্য হল 120টি নতুন গন্তব্যে বিমান পরিবহন ব্যবস্থা যুক্ত করা এবং আগামী 10 বছরে 4 কোটি যাত্রীর ভ্রমণের সুযোগ সৃষ্টি করা। নতুন দিল্লিতে উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ে বিষয়ক এক কর্মশালায় বক্তব্য রাখার সময় শ্রী নাইডু একথা জানান। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 7 দিনে পূর্ব উত্তর পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা, গোমতি, দক্ষিণ সিবাই জেলা ও খোয়াই জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। ফুটবল বিশ্বকাপে 2 সেমিফাইনালে লড়াই শেষ হয়েছে। প্রথম সেমিফাইনালে স্পেন 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠে। দ্বিতীয় সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ম্যাচে প্রত্যাবর্তন ঘটিয়ে ইংল্যান্ডকে 2-1 গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আগামী 18 জুলাই ফ্রান্স মুখোমুখি হবে ইংল্যান্ডের, আর 19 জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। সেখানে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ফ্রেন্ডস ইউনিয়ন জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ফ্রেন্ডস ইউনিয়ন 2-0 গোলে বীরেন্দ্র ক্লাবকে হারিয়ে দেয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। সারা দেশের সাথে রাজ্যেও রথযাত্রা উৎসব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। আগামীকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনা 2027। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যের সংশোধনাগারগুলিতে আবাসিকদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানায় ভারতের প্রথম হাইড্রোজেনের যাত্রার সূচনা করবেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

0: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ভারতের জনগণনা 2027 নিয়ে ত্রিপুরার মাননীয় রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু একটি আবেদন। অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা, FM উজ্জয়ন্ত, আকাশবাণী কৈলাসহর, আকাশবাণী বিলোনিয়া এবং ত্রিপুরার সমস্ত রিলে কেন্দ্র থেকে।
1: My dear sisters and brothers of Tripura, Namaskar. Our beautiful state of Tripura stands on the threshold of a vital national milestone as we prepare to launch the first phase of the Census of India 2027, consisting of house listing, that is identification and numbering of all structures

0: कानूनी सहायता टेलीलॉ के ऐप, वेबसाइट www.daily-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: आशुन शुनी इंश्योरेंस एर किछु गल्प।
2: বাইক ছিল মন্নু ভাইয়ের প্রাণ, 50,000 কিলোমিটার চলেছিল, কিন্তু বডিতে একটা স্ক্র্যাচও পড়েনি। খুব যত্ন করে রাখতেন, কিন্তু একদিন স্বাতি নিজের গাড়ির স্টিয়ারিং সামলাতে পারেনি। ও ভয়ে ভয়ে সরিও বলেছিল, আর মন্নু ভাই তার জবাবে হেসে বলেছিলেন, আচ্ছা কিয়া, মোটর ইন্স্যুরেন্স লিয়া, এবার লোকসান কভার হয়ে যাবে।
1: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India. আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স
3: লিয়া। বিজ্ঞাপনে বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। এখন শুনবেন আইন অধিকার।
4: শুরু করছি আইন বিষয়ক আলোচনা।

0: আইন ও অধিকার আমাদের আজকের বিষয়, যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন। এই নিয়ে বলবেন কৈলাসহর বার অ্যাসোসিয়েশনের আইনজীবী কামাল এম মাসাদ্দার। নমস্কার।
1: নমস্কার।
0: আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, এই আইন পাশের প্রেক্ষাপটটি কী?
1: আমাদের সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদে মহিলা ও শিশুদের উন্নয়ন সুরক্ষার জন্য রাষ্ট্রের হাতে বিশেষ আইন প্রণয়নের ক্ষমতা অর্পণ করা হয়েছে। তেমনি সংবিধানের নির্দেশাত্মক নীতি সম্পর্কে 39 নম্বর অনুচ্ছেদে শৈশবকে সর্বপ্রকার শোষণ থেকে মুক্ত ও সুরক্ষিত রাখার জন্য রাষ্ট্রীয় নীতি প্রণয়নের কথা বলা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক আঙ্গিনায় 1992 সালের 31 ডিসেম্বর তারিখে শিশুদের অধিকার সম্পর্কে সম্মিলিত জাতিপুঞ্জে একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। এই চুক্তিপত্রে বলা হয়, ঘোষণা করা হয়েছে, ভারত তাতে সম্মতি ও স্বাক্ষর প্রদান করেছেন। তাতে উল্লেখিত, শিশুদের অধিকার আমাদের দেশের রূপায়ণের দায়িত্ব এবং আমাদের সরকার সেই অধিকারকে রূপায়ণের দায়িত্ব তার কাঁধে নিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে ভারত সরকার বিভিন্নভাবে চিন্তা করেছেন এবং বিভিন্ন সময়ে এই আইনটি প্রণয়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলেই ভারত সরকার এই আইনটি প্রণয়ন করেছেন, যা শিশুদের সম্পূর্ণ সুরক্ষা প্রদান করে।
0: এই আইনে শিশু বলতে কাদের বোঝায়?
1: এই আইনের আওতায় শিশু বলতে বোঝানো হয়েছে দোজ হু হ্যাজ নট কমপ্লিটেড 18 ইয়ার্স, যারা 18 বছর পূর্ণ করেনি তারা শিশু, সে ছেলে হোক বা মেয়ে হোক, তাদেরকে শিশু বলেই আইনে উল্লেখ করা হয়েছে।
0: অন্যান্য অপরাধমূলক আইনের সাথে এই আইনের বিশেষ কি কোনো পার্থক্য আছে?
1: অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন, তার জন্য ধন্যবাদ। অন্যান্য অপরাধমূলক আইন, বিশেষ করে শিশু এবং মহিলাদের বিরুদ্ধে অন্যান্য যে অপরাধ সংঘটিত হয়, সেই অপরাধের বিচার প্রক্রিয়া এবং এই অপরাধের বিচার প্রক্রিয়া অনেক ব্যতিক্রম রয়েছে। প্রথমত আমি উল্লেখ করতে চাই যে এই আইনটিকে সংক্ষেপে পক্সো বলা হয়েছে। পক্সো পূর্ণ নাম হচ্ছে দ্য প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট 2012, যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন 2012। তো এখানে এই আইনটি অত্যন্ত কঠোর। যে আইন প্রণয়ন করা হয়েছে তাতে মহামান্য আইন প্রণেতারা দেখেছেন যে অন্যান্য আইনের ক্ষেত্রে অপরাধীরা আইনের ফাঁক ফুকর দিকে দিয়ে বেরিয়ে যায়, তাদের সঠিকভাবে শাস্তি হয় না। অন্যান্য আইনে অপরাধী যার বিরুদ্ধে মামলা রুজু করা হয়, যার বিরুদ্ধে মামলা হয় আদালতে হোক বা থানাতে হোক, যতক্ষণ পর্যন্ত তার অপরাধ প্রমাণিত হয় না ততক্ষণ পর্যন্ত তাকে অপরাধী বলা হয় না, তাকে অভিযুক্ত বলা হয়। কিন্তু পক্সো আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয় তাহলে আদালত প্রথম থেকেই তাকে দোষী বলে মনে করেন, কারণ একটি শিশু কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা কোনো মামলা করবে না, কারণ এটা সতী সাবিত্রীর দেশ, গঙ্গা যমুনার দেশ ভারতবর্ষ। এই ভারতবর্ষের মহিলারা মিথ্যা মামলা করে না, আর বিশেষ করে যাদের, যারা 18 বছর পূর্ণ করেননি তারা তো করবেন না, এটা পরিষ্কারভাবে বোধগম্য হয়েছে বলেই মহামান্য ভারত সরকারের পার্লিয়ামেন্টে আইন প্রণয়ন করা হয়েছে। এখানে উল্লেখ করা যেতে পারে যে এই আইনটি বিচার প্রক্রিয়া অত্যন্ত কঠোর কেন বললাম, এর জন্যই বললাম, প্রথমত অন্যান্য যে কোনো আইনে যদি মামলা দায়ের করা হয় আর সেটা যদি অপরাধমূলক হয়, মামলা দায়ের করার পর তদন্ত শুরু হয়, তদন্তে যদি দেখা যায় পুলিশ অফিসার ঘটনাস্থলে যাবেন, সাক্ষ্য গ্রহণ করবেন, সাক্ষ্য প্রমাণ গ্রহণ করার পর মেডিকেল বা অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করবেন, তারপর চার্জশিট দেবেন, তারপর চার্জশিট দেওয়ার পর বিচার প্রক্রিয়া শুরু হবে। কিন্তু এই মামলায় দেখা গেছে মামলা দায়ের করার পরই যে ভিকটিম, মানে যার সাথে অপরাধ সংঘটিত হয়েছে, সেই ব্যক্তি, সে 18 বছরের পূর্ণ যেহেতু বয়স হয়নি, তাই তাকে আদালতে সুপোর্ট করা হবে। আদালতে মাননীয় বিচারক, প্রথম শ্রেণীর বিচারক, তিনি তার জবানবন্দি গ্রহণ করবেন। সিআরপিসি, ক্রিমিনাল প্রসিডিউর কোডের সিআরপিসির 64 নম্বর ধারা অনুযায়ী তার জবানবন্দি গ্রহণ করা হবে। যখন জবানবন্দি গ্রহণ করা হয় ওই সময় যে ভিকটিম লেডি যে বিবরণ দেবে মাননীয় আদালতে, সেই বক্তব্য থেকে যে অপরাধগুলি আসবে তার সাথে দেখা যাবে যে তার প্রাথমিকভাবে যে দায়ের করা মামলার যে বিবরণ তার সাথে সামঞ্জস্য আছে কি না। যদি দেখা যায় সামঞ্জস্য আছে এবং তার প্রাথমিক ডাক্তারের চিকিৎসায় যদি দেখা যায় যে না সত্যি সত্যি ঘটনা ঘটেছে, তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে সেটা হতে পারে সেকশন 4, 8 অথবা 10

সেটা অন্য ব্যাপার। যদি দেখা যায় তার সাথে সেক্সুয়াল অফেন্স বলতে অনেক কিছু বোঝায়, প্রথমত যদি দেখা যায় তার শ্লীলতাহানি হয়, 18 বছর পূর্ণ হয়নি এমন কোনো শিশুর সাথে যদি শ্লীলতাহানি হয়, তার শরীরে কোনো ব্যক্তি হাত দেন, তাহলে সেই মামলা রুজু হবে। তখন তো অনেক সময় মেডিকেলের প্রয়োজনীয়তাও দেখা দেবে না, তখন তার বিরুদ্ধে মামলা হবে। আদালত যদি মনে করেন তাকে জামিনে মুক্ত করার, আদালত সেক্ষেত্রে জামিনে মুক্ত করতে পারেন। তার বিরুদ্ধে প্রথমত আইপিসি ইন্ডিয়ান পিনাল কোড অনুযায়ী মামলা রুজু হবে, ইন্ডিয়ান পিনাল কোডের 354 অনুযায়ী মামলা দেওয়া হবে। পাশাপাশি যদি ভিকটিমের বয়স 18 বছরের নিচে হয় তাহলে পক্সো একটা জুড়ে দেওয়া হবে। দ্বিতীয়ত যদি দেখা যায় তার সাথে সেক্সুয়াল অফেন্স বলতে যদি দেখা যায় ধর্ষণ হয়ে গেছে, ধর্ষণ হলে 376 আইপিসি ইন্ডিয়ান পেনাল কোড, পাশাপাশি পক্সো আইনের আরও একটা ধারা জুড়ে দেওয়া হবে। তো এক্ষেত্রে কি হলো, যদি পক্সো একটি সেই ধারা জুড়ে দেওয়া হয় তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে মামলা দেওয়ার পর 164 সিআরপিসি অনুযায়ী স্টেটমেন্ট বা জবানবন্দি গ্রহণ করার পর মামলা শুরু হবে। মামলা শুরু হওয়ার পর আদালত ওই ব্যক্তিকে জামিন দিতে পারেন বা না দিতে পারেন, সেটা হচ্ছে ডিসক্রিশন অফ দ্য লার্নেড কোর্ট। জামিন সাধারণত দুটি কারণে হয় না, প্রথমত হলো যে ভিকটিম এবং সাক্ষ্যদেরকে যিনি একিউজড পারসন অভিযুক্ত ব্যক্তি তাকে ভয়ভীতি প্রদর্শন করতে পারে, সাক্ষ্য বাক্য দেওয়ার ব্যাপারে তার উপর হুমকি দিতে পারেন, যাকে বলা হয় টেম্পার, উইটনেসকে টেম্পার করতে পারেন আইনের পরিভাষায়। তাছাড়া অ্যাকিউজড পালিয়ে যেতে পারে, আসামি অপরাধী পালিয়ে যেতে পারে, তার জন্য জামিন দেওয়া হয় না। আদালত যদি দেখেন যে ওই ব্যক্তি ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াবে না এবং সে পালিয়ে যাবার সম্ভাবনা নেই, তাহলে তাকে জামিনে মুক্ত করতে পারেন। জামিনে মুক্তি পেয়ে গেছে এর অর্থ এই নয় তিনি এই অপরাধ থেকে বেঁচে গেছেন, তার জন্য রয়েছে কঠোর শাস্তি যদি প্রমাণিত হয় সাক্ষ্য বাক্যের মাধ্যমে। তো এই ক্ষেত্রে বিশেষ করে একটা ব্যাপার আমি উল্লেখ করব যে অন্যান্য আইনে এবং আইনের পার্থক্য কী। যদি একজন ব্যক্তির বিরুদ্ধে 376 আইপিসি অনুযায়ী মামলা দায়ের হয় তাহলে তার বিরুদ্ধে 376 আইপিসি অনুযায়ী মামলা দায়ের করা হবে। এই আইনে বিশেষ বৈশিষ্ট্য এবং অন্য অপরাধমূলক আইনের মধ্যে যে ডিফারেন্স রয়েছে, দ্য বেসিক ডিফারেন্স বিটুইন টু অ্যাক্ট বলতে বোঝাচ্ছি আইপিসি এবং পক্সো। এখানে যদি কোনো ভিকটিমের কোনো শিশুর শরীরের কোনো স্থানে হাত দেন অপরাধী ব্যক্তি, এই অপরাধে গণ্য হবে, তিনিও অপরাধী হবেন, সেটা আগে ছিল না, পক্সো একটি সেটা জুড়ে দেওয়া হয়েছে। সুতরাং কোনো ক্ষেত্রেই কোনো শিশুর প্রতি যদি কেউ যৌন অপরাধ করেন, সে যেভাবেই হোক, তাহলে তিনি রেহাই পাবার নয়। যদি দেখা যায় যে শিশু বয়স যদি 18-এর নিচে থাকে এবং পক্সো অনুযায়ী যদি মামলা হয়, তাহলে যে সাক্ষ্য বাক্য শুরু হবে তার বিচার প্রক্রিয়াও অন্য ধরনের হবে, অন্যভাবে হবে। এক্ষেত্রে আমি বলে রাখি যে বিচার শুরু হবে কোথায়, স্পেশাল কোর্টে। স্পেশাল কোর্ট বলতে কী বুঝি, প্রত্যেকটা জেলায় একটি করে স্পেশাল কোর্ট শ্যাল হ্যাভ টু এস্টাবলিশ বাই দ্য গভর্নমেন্ট। যেখানে দেখা যাচ্ছে যে স্পেশাল কোর্ট পৃথকভাবে খোলা যাচ্ছে না, বর্তমানে আমাদের ত্রিপুরায় অনারেবল হাইকোর্ট নোটিফিকেশনের মাধ্যমে প্রত্যেক ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজকে স্পেশাল জাজের ক্ষমতা দিয়ে রেখেছেন। কোথাও কোথাও দেখা যাচ্ছে না, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজকে স্পেশাল কোর্টের ক্ষমতা অর্পণ করা হয়েছে। যেমন আমাদের ঊনকোটি জেলায় এডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ যিনি আছেন, উনি স্পেশাল কোর্টের জাজ হিসাবে মর্যাদা পেয়ে যাচ্ছেন এবং উনার আদালতে সেই বিচার কার্য চলছে। শুধু তাই নয়, এই ক্ষেত্রে আরও একজন স্পেশাল পাবলিক প্রসিকিউটর নিযুক্ত করা হয় ল ডিপার্টমেন্ট নোটিফিকেশনের মাধ্যমে, গেজেট নোটিফিকেশনের মাধ্যমে একজন স্পেশাল পাবলিক প্রসিকিউটর নিযুক্ত করবেন, যে স্পেশাল পাবলিক প্রসিকিউটর শুধুমাত্র প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস কেস বা পক্সো মামলাগুলোতে তিনি সওয়াল করবেন, অপরাধীর বিরুদ্ধে সওয়াল করবেন, ভিকটিম গার্লের হয়ে শিশুর হয়ে তিনি আদালতে লড়াই করবেন, তিনি শুধুমাত্র সেই মামলাগুলি পরিচালনা করবেন। সুতরাং বিচার কার্যটা সম্পূর্ণ পৃথক। আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আলোচ্য আজকে, সেটা হচ্ছে যে এই যে স্পেশাল কোর্টে যে বিচার কার্য পরিচালিত হবে, বিচার কার্য চলবে, তখন কি অন্যান্য মামলার মতো হবে? না, নিশ্চয়ই না। স্পেশাল কোর্টে যখন বিচার কার্য শুরু হয়, সাক্ষ্য শুরু হয়, তখন সেটা ইন ক্যামেরার ট্রায়াল হয়। ইন ক্যামেরার বাংলা হচ্ছে যেখানে শুধুমাত্র ভিকটিম গার্ল, তার নিযুক্ত উকিলবাবু যিনি স্পেশাল পাবলিক প্রসিকিউটর, এবং একিউজড অভিযুক্ত ব্যক্তির যিনি নিযুক্ত উকিলবাবু ছাড়া, এবং কোর্টের যারা প্রয়োজনীয় ব্যক্তিত্ব যারা না থাকলে নাই হয়।

0: যেমন পেশকার বাবু বা অন্যান্য স্টাফ ছাড়া বাকি সবাই এই গৃহ থেকে বেরিয়ে যেতে হবে। দরজা বন্ধ করে দিয়ে বিচার কার্য শুরু হয় এবং বিচার প্রক্রিয়াও সম্পূর্ণ পৃথক। সেখানে মূল আইনে বলা হয়েছে যদি এখানে প্রশ্ন করা হয় যাকে বলা হয় ক্রস এক্সামিনেশন, ক্রস এক্সামিনেশনের বাংলা হচ্ছে জেরা। জেরা যখন করা হবে সেই ক্ষেত্রে যিনি উকিলবাবু হবেন তিনি এমনভাবে জেরা করবেন যাতে সেই ভিকটিম গার্ল যিনি আছেন শিশু ওনার মান সম্মানে যাতে আঘাত না হয় সুন্দরভাবে জেরা করবেন এবং জেরা করে সঠিক তথ্যটি তিনি মাননীয় আদালতের কাছে উপস্থাপন করবেন। বিচার কার্য সম্পূর্ণ পৃথক, সম্পূর্ণ আলাদা। এবং এখানে একটা ব্যাপার উল্লেখ করছি, সেটা হচ্ছে যে ভিকটিম গার্ল যিনি হচ্ছেন তার মান সম্ভ্রমের কথা চিন্তা করেই এভাবে ইনক্যামেরার ট্রায়ালের ব্যবস্থা করা হয়েছে, এখানে অন্য কোনো ব্যক্তি থাকবে না। এবং এই বিচার প্রক্রিয়া চলাকালীন, শুধু বিচার প্রক্রিয়া চলাকালীন বলছি না, যখন ভিকটিম লেডি থানাতে মামলা করবে অথবা আদালতে মামলা করবে তখন থেকেই ব্যাপারটা অত্যন্ত গোপনীয়তা রক্ষা করা হয়। যেমন থানাতে মামলা করার সাথে সাথে সাংবাদিক বন্ধুরা এবং ইলেকট্রনিক মিডিয়ার বন্ধু যারা রয়েছেন তারা যদি থানাতে যান তাহলে সেই ভিকটিম যে শিশু রয়েছে তার নাম তার ছবি প্রকাশ করা যাবে না খবরের কাগজে বা ইলেকট্রনিক মিডিয়ায়। যদি করেন তাহলে সেটাও একটা অপরাধ বলে গণ্য হবে, তার বিরুদ্ধে সাংবাদিকের বিরুদ্ধেও মামলা রুজু হয়ে যাবে, পত্রিকা খবরের কাগজ হোক আর ইলেকট্রনিক মিডিয়া হোক তিনি আইনের আওতায় চলে আসবেন। সুতরাং সম্পূর্ণ প্রক্রিয়াটি অত্যন্ত গোপন রাখা হয়েছে এবং অত্যন্ত গোপনভাবে করা হয় যাতে শিশুর মান সম্ভ্রম রক্ষা হয়।
1: তো এই বিচার প্রক্রিয়াটি কি অন্যান্য আইনের মতো?
0: অবশ্যই নয়। আমি কিছুক্ষণ আগে অনেক কিছু আলোচনা করেছি, বিচার প্রক্রিয়াটা হচ্ছে সম্পূর্ণ স্পেশাল কোর্টে বিচার পরিচালনা হয়, সেখানে স্পেশাল জাজ দ্বারা বিচার কার্য পরিচালনা হয় এবং সেখানে স্পেশাল পাবলিক প্রসিকিউটর থাকবেন এবং ভিকটিম লেডি শিশু ছাড়া সেখানে কেউ প্রবেশ করতে পারবেন না। ইনক্যামেরা ট্রায়াল হবে এবং জেরা বা ক্রস এক্সামিনেশনের ধরনও এমনভাবে হবে যাতে ওই শিশুর মান সম্মান রক্ষা হয়।
1: এই ধরনের মামলা কি মীমাংসাযোগ্য?
0: অত্যন্ত জরুরি প্রশ্ন করেছেন, প্রয়োজনীয় প্রশ্ন। অবশ্যই নয়। দিস ইজ টোটালি অ্যান্ড পিওরলি এ নন কম্পাউন্ডেবল অফেন্স অ্যাকর্ডিং টু প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট 2012। এ ধরনের মামলা মোটেই মীমাংসাযোগ্য নয়। অত্যন্ত পরিতাপের বিষয়ে দেখা যায় আমাদের গ্রামাঞ্চলে বা শহরাঞ্চলে অনেক শিক্ষিত মানুষও এই ধরনের মামলাতে ভূমিকা পালন করে থাকেন। তারা বলে থাকেন যেহেতু ঘটনাটি ঘটেই গিয়েছে তাহলে এখন মেয়েকে ওই ভিকটিমকে তো শিশুকে তো অন্য কোথাও বিয়ে দেওয়া যাবে না, তাই এক কাজ করো ওই ছেলের সাথে একটা কম্প্রোমাইজ করে নাও, মীমাংসা করে নাও। তখন অনেক ক্ষেত্রে দেখা যায় দরিদ্র পরিবারের শিশুরা নির্যাতিতা হন, তাদের সাথে এ ধরনের জঘন্য অপরাধ করা হয়। তো অপরাধ সংগঠিত হওয়ার পর কী হয়, ওই দরিদ্র মেয়ের দরিদ্র কন্যার দরিদ্র শিশুর পিতাকে গিয়ে বলা হয় যে তুমি এত টাকা মোটার অঙ্ক নিয়ে নেও এবং ব্যাপারটা মীমাংসা করে নাও। তখন কী হয়, তখন ওই দরিদ্র যে মেয়ের কন্যা শিশুর কন্যা যিনি আছেন তিনি ওই টাকার অনেক সময় অনেকেই ডোন্ট টেক ইট আদারওয়াইজ টাকার লোভে হোক আর চাপে পড়ে হোক মীমাংসা করে নেন। সেই মীমাংসাটা অনেকেই গ্রামাঞ্চলে কেউ কেউ পঞ্চায়েতের মাধ্যমে করে নেন, সেটা সম্পূর্ণ অপরাধ। দিস ইজ অলসো অ্যান অফেন্স অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান পেনাল কোড। তো এ ধরনের ক্ষেত্রে দেখা যায় যে দরিদ্র যারা রয়েছেন তারা টাকার প্রলোভনে পড়ে অনেক সময় মীমাংসা করে নেয়। তো একটা প্রশ্ন একটা জাগতে পারে আপনার মনে, তো ওই মহিলার জীবনটা তো নষ্ট হয়ে গেল, তখন যদি সে ব্যাপারটা মীমাংসা করে নেয় তাহলে তো কিছু অর্থ পাচ্ছে বা ওই ছেলের সাথে বিয়ে হচ্ছে। সেই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। ওই প্রশ্নের উত্তরটা হচ্ছে যে সরকার জানেন, মহামান্য কেন্দ্রীয় সরকার জানেন যে এ ধরনের অপরাধ হলে দরিদ্র মহিলা যারা রয়েছেন দরিদ্র শিশু যারা রয়েছেন তারা অনেক সময় চাপের কাছে নথি স্বীকার করেন, কেউ আবার ও নিজের অনিচ্ছা সত্ত্বেও যে অভিযুক্ত ব্যক্তির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে যান বা টাকা নিয়ে যান। তাই মহামান্য কেন্দ্রীয় সরকার একটা স্কিম চালু করেছেন যাকে বলা হয় ভিকটিম কম্পেনসেশন স্কিম। এ ধরনের অপরাধ যদি সংগঠিত হয় তাহলে যদি কোনো এলাকায় সংগঠিত হওয়ার পর সাদা কাগজে লিগেল সার্ভিসেস অথরিটি, ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটি রয়েছে, মহকুমা আইন সেবা কর্তৃপক্ষ রয়েছে প্রত্যেক এলাকায়, সেখানে গিয়ে আপনি সাদা কাগজে যদি দরখাস্ত দেন, দরখাস্তের সাথে প্রয়োজনীয় কাগজপত্র এবং এই মামলার প্রত্যায়িত নকল কপি যাকে আমরা সার্টিফাইড কপি বলে থাকি, তো সেই

0: কাগজপত্র দেওয়ার পর লিগ্যাল সার্ভিসেস অথরিটির তরফ থেকে নোটিশ করা হবে, ওই ভিকটিম লেডি বা শিশু তাকে ডাকানো হবে, তিনি সেখানে যাবেন, তার জবানবন্দি গ্রহণ করা হবে। তারপর যদি দেখা যায় যে সত্যি সত্যি ঘটনাটি ঘটেছে, সামঞ্জস্য রয়েছে, 164 সিআরপিসি যে মূলে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছিল সেই স্টেটমেন্টের সাথে ফার্স্ট ইনফরমেশন রিপোর্টের সম্পূর্ণ সামঞ্জস্য রয়েছে এবং ভিকটিম লেডির বক্তব্য শিশুটির বক্তব্যের সাথে সামঞ্জস্য রয়েছে, ঘটনা সত্যিই ঘটেছে, যদি মনে করেন আমাদের ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি ডিস্ট্রিক্ট সেক্রেটারি পরবর্তী সময় কী হবে, তাকে একটা বিরাট অঙ্কের কম্পেনসেশন দেওয়া হবে, যে কম্পেনসেশন দিয়ে মেয়েটার বিবাহ সম্ভব হবে, মোটা অঙ্কের কম্পেনসেশন দেওয়া হয়। কত টাকার পরিমাণটা আমি এখানে বলছি না, কারণ ইটস ভেরি ফ্রম পার্সন টু পার্সন, এটা বিভিন্ন ক্ষেত্রে কম বেশি হতে পারে, মোটা অঙ্কের একটা কম্পেনসেশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এভাবে যদি কম্পেনসেশন বা ক্ষতিপূরণ পেয়ে যান তাহলে অবশ্যই তারা কখনো আর এ ধরনের মামলা, এ ধরনের জঘন্য অপরাধের ক্ষেত্রে এটা কম্পাউন্ড করার জন্য বা মীমাংসা করার জন্য মীমাংসা করার পথে তারা পা বাড়াবেন না।
1: তো এই আইনের আর অন্য কোনো দিক নিয়ে কি আপনি আলোচনা করবেন?
0: এই আইনের অনেকটা দিক রয়েছে। প্রথমত আমি আগেই বলেছি যে আইনটা, এই আইনের ক্ষেত্রে অপরাধ যেটা সংগঠিত হয় অন্যান্য অপরাধের চেয়ে এটা জঘন্য এবং ব্যতিক্রম, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এক্ষেত্রে শুধুমাত্র শিশু, সে যদি কন্যা শিশু হয় শুধু তার ক্ষেত্রে সেই আদালতে যেতে পারবে, থানায় যেতে পারবে তা নয়, উল্টোটাও তো হতে পারে। একটা যদি মেল পার্সন থাকে, মেল চাইল্ড ছেলে হয়ে থাকে, তার বয়স যদি 18-এর নিচে হয়, যদি কেউ অনৈতিক কাজ করতে চায় তার সাথে, তবে সেও পক্সো আইন অনুযায়ী ওই ব্যক্তির বিরুদ্ধে মাননীয় আদালতে মামলা করতে পারবে, থানায় মামলা করতে পারবে, এবং তার সম্পূর্ণ বিচার প্রক্রিয়াটিও যেভাবে আমি আলোচনা করেছি সেভাবে হবে। তো এটা অন্যান্য আইনে নেই, কিন্তু যেহেতু সে পুরুষ নয়, সে শিশু, সুতরাং তার সাথে, সে যদি ছেলে হয়ে থাকে তাহলে তার সাথে, বেটা ছেলের সাথে যদি এভাবে হয়ে থাকে, তার বয়স 18 বছর পূর্ণ হয়নি, তাহলে সেও মাননীয় আদালতে মামলা দায়ের করতে পারবে এবং সম্পূর্ণ বিচার প্রক্রিয়া অত্যন্ত কঠোরভাবে হবে, এবং যিনি অপরাধ করেছেন, অপরাধ যদি সাব্যস্ত হয়ে যায়, প্রমাণিত হয়ে যায়, তাহলে তার বিরুদ্ধে শাস্তি হবে, অবশ্যই হবে।
1: শাস্তির মানে কত বছর পর্যন্ত জেল?
0: সমান শাস্তি। প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস 2012 আইনটি পরবর্তী সময়ে 2019 ইফ আই এম নট মিস্টেকিং এটা আবার সংশোধিত হয়েছে। এটার শাস্তি বিভিন্ন অপরাধের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতে পারে, 20 বছর তো হবেই এবং সেটা যাবজ্জীবন পর্যন্তও হতে পারে।
1: আপনি এতক্ষণ আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলেন। আমাদের আজকের বিষয় ছিল যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন। তো আমরা তো বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করলাম এবং আপনি বিভিন্ন বিষয় নিয়েই আমাদের বিস্তারিতভাবে বললেন। তো আমাদের সময় প্রায় শেষ, আজ আইন ও অধিকার এ পর্যন্তই। স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ আপনাকেও।
2: এতক্ষণ শুনলেন আইন ও অধিকার, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন মিক্স মেলোডিস। মিক্স মেলোডিসে প্রথমে রবীন্দ্রসঙ্গীত, আমাদের আজকের শিল্পী ঋতু গুহ।

মিক্স মেলোডিজে এবার হিন্দি ছবির গান। ছবির নাম এক ধুম প্যার কি। শিল্পী অনুরাধা পাড়োয়াল এবং বিপিন শ্রীরাওয়াল।

এতক্ষণ রাত 9টার ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন বাংলা আধুনিক গান, শিল্পী লতা মঙ্গেশকর।

বাংলা আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন লতা মঙ্গেশকর। আকাশ বাণী কৈলা শহর। এখন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন মধুবন্ত সারং রাগে সানাই বাদন, শিল্পী আলী আহমেদ হোসেন এবং তার দল।

0: এতক্ষণ শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে রাগ মধুমন্ত সারং এবং পরে দেশি শুনলেন। সানাই বাদন শিল্পী ছিলেন আলী আহমেদ হোসেন, আকাশবাণী কৈলাসহর। এখন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 75টি পুনর্নির্মিত রেলওয়ে স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। তিনি আগামীকাল দেশের প্রথম পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। দেশে বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পে থেকে এ পর্যন্ত 100 কোটি মানুষ উপকৃত হওয়ার মাইল ফলক অর্জন। সন্ত্রাসবাদে অর্থ সহায়তা এবং অনুপ্রবেশ চক্রের খোঁজে ইডি আজ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে। ওড়িশার পুরীতে চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় বিশ্ববিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর দাবি করেছে আমেরিকা। কার্ডিফে সিরিজের দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ইংল্যান্ডের সামনে জয়ের জন্য 234 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে কনফারেন্সিংয়ের মাধ্যমে 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 75টি পুনর্নির্মিত রেলওয়ে স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রায় 1,570 কোটি টাকা ব্যয় তৈরি এই স্টেশনগুলোকে তাদের আঞ্চলিক পরিচয় বজায় রেখে আধুনিক যাত্রীবান্ধব পরিবেশ পরিবহন কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। পূর্ব রেলের অধীনে অমৃত ভারত স্টেশন প্রকল্পের জন্য 46টি স্টেশন চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে 6টি ইতিমধ্যে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। আগামীকাল পূর্ব রেলের মালদা ডিভিশনের অধীনে শিবনারায়ণপুর রেলওয়ে স্টেশনটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। 17,94,00,000 টাকা ব্যয়ে শিবনারায়ণপুর রেলওয়ে স্টেশনটির পুনর্নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী আগামীকাল অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে পশ্চিমবঙ্গের পুনর্বিকশিত 2টি রেলওয়ে স্টেশনেরও উদ্বোধন করবেন। স্টেশন দুটো হল উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি। এছাড়া রাঙ্গিয়াস ডিভিশনের অধীনে অসমের মাঝবাট পুনর্বিকশিত স্টেশনেরও উদ্বোধন করবেন। স্টেশনগুলোকে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে পুনর্বিকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানায় জিন্দ স্টেশন থেকে জিন্দ ও শনিপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের সূচনা করবেন। সম্পূর্ণ

0: রাষ্ট্রীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব A20 তৈরি করা হয়েছে। এর ফলে ভারত সেই সব দেশের তালিকায় যুক্ত হবে যাদের কাছে হাইড্রোজেন চালিত ট্রেন পরিষেবা রয়েছে। এই তালিকায় জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দেশগুলি অন্তর্ভুক্ত। পরিবেশ বান্ধব ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 110 কিলোমিটার হলেও আপাতত এটি সর্বোচ্চ ঘন্টায় 75 কিলোমিটার গতিতে চলবে। এই হাইড্রোজেন ট্রেনটিতে 10টি কোচ রয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, জলবায়ু পরিবর্তনের মতো সমস্যার মধ্যেও ভারত এবছর 37 কোটি 60 লক্ষ টন খাদ্যশস্য এবং প্রায় সমপরিমাণ 37 কোটি 70 লক্ষ টন উদ্যানজাত ফসল উৎপাদন করেছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে শ্রী চৌহান বলেন, বিজ্ঞানীরা কৃষকদের সঙ্গে একযোগে কাজ করার জন্য সরাসরি মাঠে যাচ্ছেন। ক্ষেত বাঁচাও অভিযানের অঙ্গ হিসেবে 1657টি বৈজ্ঞানিক দল 728টি জেলায় যান। প্রায় 1 কোটি কৃষকের সঙ্গে তারা কাজ করছেন। এক্ষেত্রে যে জেলাগুলিতে এল নিনো নেতিবাচক প্রভাবের আশঙ্কা রয়েছে সেগুলিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, সরকার মিশন ICAR 100 এর অধীনে 100 ইয়াং সায়েন্টিস্টস গ্রাম চ্যালেঞ্জ কর্মসূচি চালু করবে। এই চ্যালেঞ্জ চলাকালীন তরুণ বিজ্ঞানীরা ভবিষ্যতের চাহিদা অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, নির্ভুল কৃষি পদ্ধতি এবং জলবায়ু সহনশীল কৃষিকাজের মতো ক্ষেত্রগুলোতে উদ্ভাবনের লক্ষ্যে জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশ নেবেন। এছাড়াও কৃষি মন্ত্রক 100টি জলবায়ু সহনশীল গ্রাম গড়ে তুলবে। এই গ্রামগুলিতে জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত পরিস্থিতিতে সুস্থায়ীভাবে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা হবে। গত 1 বছরে ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চ 44টি ফসলের ক্ষেত্রে 386টি উন্নত প্রজাতি উদ্ভাবন করেছে। এর মধ্যে 94% জলবায়ু সহনশীল এবং 29টি পুষ্টিগুণ সমৃদ্ধ বায়ো ফার্টিলাইজ।
1: এক সাল মে 44 ফসলো কি 386 নই কিসমে জিনমে সে 94 ক্লাইমেট রেজিলিয়েন্ট হ্যায় 29 বায়ো ফর্টিফাইড হ্যায় ইয়ে বিকশিত কি হ্যায় বাগবানি কি 117 কিসমে হমনে অলগ অলগ আলনিনো কে প্রভাব কে কারণ অর ওয়েসে ভি জো সংবেদনশীল জিলে উনকে লিয়ে আকস্মিক যোজনা বনাই হ্যায়। আজ মে গর্ব সে কহতা হুঁ ICAR কৃষি পরিবর্তন কা অগ্রদূত বন চুকা হ্যায়।
0: বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পে যুক্ত হওয়ার ক্ষেত্রে ভারত 100 কোটির মাইল ফলক অতিক্রম করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া বলেছেন, ভারতে 2015 সালে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পেতে 19% নাগরিক, 2026 সালে তা বৃদ্ধি পেয়ে 68.4% পৌঁছেছে। এর ফলে 100 কোটিরও বেশি নাগরিক বিভিন্ন সামাজিক সুরক্ষা কাঠামোয় যুক্ত হয়েছেন, যা মোদী সরকারের সবকা সাথ সবকা বিকাশেরই প্রতিশ্রুতির প্রতিফলন। লক্ষ লক্ষ মানুষকে আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা ও খাদ্য সহায়তার জন্য গৃহীত বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে ভারতের সামাজিক সুরক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়েছে। দেশজুড়ে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও দারিদ্র হ্রাসে এই প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সামাজিক সুরক্ষা প্রসারিত করার ক্ষেত্রে ভারতের এই অগ্রগতি সর্বজনীন কল্যাণ ও অর্থনৈতিক নিরাপত্তার প্রতি সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। দমন কেন্দ্রশাসিত অঞ্চলের নবনির্মিত নমো বিমানবন্দর থেকে আজ নতুন দিল্লির উদ্দেশ্যে প্রথম বাণিজ্যিক বিমান পরিষেবার সূচনা হল। বিমানবন্দরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক প্রফুল্ল পাটেল যৌথভাবে এই প্রথম বিমানটি যাত্রা সূচনা করেন। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিমানবন্দরের উদ্বোধন করেন। সন্ত্রাসবাদে অর্থ সহায়তা এবং অনুপ্রবেশ চক্রের খোঁজে এনফোর্সমেন্ট নির্দেশালয় ED আজ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে। এ রাজ্যের কলকাতা, 224 পরগনা, মুর্শিদাবাদে তল্লাশি চলে। উত্তরপ্রদেশের সন্ত্রাসবাদ বিরোধী ATS এ দায়ের করা একটি FIR-এর ভিত্তিতে এই তদন্ত শুরু হয়। রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের ভারতে অনুপ্রবেশে সহায়তা, তাদের জন্য জাল ভারতীয় নথিপত্র তৈরি এবং দেশের বিভিন্ন প্রান্তে পাচারের অভিযোগ উঠেছে এই চক্রের বিরুদ্ধে। তল্লাশি চলাকালীন উত্তর 24 পরগনার কালিকাপুরে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুমের 40 লক্ষ টাকা নগদ অর্থ এবং সোনা উদ্ধার হয়েছে। ওই খারিজি মাদ্রাসায় গিয়ে নথিপত্র খতিয়ে দেখেছেন ATS এর আধিকারিকরা। মাদ্রাসার সঙ্গে যুক্ত স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা আবদুল্লাহ গাজীর ছেলেকে জেরা করা হয়। আবদুল্লাহ গাজী পলাতক। হারোয়া এবং বাদুরিয়া বেশ কয়েকটি জায়গায় ED তল্লাশি চালায়। একটি ট্রাস্টের কর্ণধার সম্প্রতি উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার হয়েছিল। ওই ট্রাস্টের কার্যালয়ে তল্লাশি চলছে বলে খবর। অন্যদিকে বাগদার গাঙ্গুলিয়া বিক্রম রায় নামে এক ব্যক্তির বাড়িতে যান কেন্দ্রীয় বাহিনী জওয়ানরাও। ওড়িশার পুরীতে অগণিত ভক্তের সমাবেশে চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মহাপ্রভু জগন্নাথ দেবের বিশ্ববিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র পাণ্ডাজি বিজে ও ছেঁড়া পাহারা রীতির পর আজ বিকেলে ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রা 3টি সদৃশ্য রথ টানার আনুষ্ঠানিক সূচনা হয়। শঙ্খধ্বনি, বৈদিক মন্ত্রোচ্চারণ।

0: এবং জয় জগন্নাথ ধ্বনিতে লক্ষ লক্ষ ভক্ত সুবিশাল কাঠের রথগুলি টেনে দাঁড় বড় দাণ্ড ধরে গুন্ডিচা মন্দিরে নিয়ে যান। এই মন্দিরে ওই তিন দেবী দেবীর মাসির বাড়ি হিসেবে পূজিত হয়। বৃষ্টি হওয়া সত্ত্বেও ভক্তদের উৎসাহে কোনো ভাটা পড়েনি। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। ফিরে আসছি খবরে। ভারত ও ফিনল্যান্ড আজ অর্থনৈতিক ও আর্থিক সহযোগিতা জোরদার করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বৃদ্ধি এবং ডিজিটালাইজেশনের মতো ক্ষেত্রগুলোতে অংশীদারিত্ব সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছে। এই লক্ষ্যে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ফিনল্যান্ডে সরকারি সফরে গিয়েছেন। সেখানে তিনি ফিনল্যান্ডের উপপ্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রী রিক্কা পুরার সঙ্গে সাক্ষাৎ করেন। তারা ভারত ইউএই মুক্ত বাণিজ্য চুক্তির অধীনে ভারত ফিনল্যান্ড অংশীদারিত্বকে আরও গভীর করার পন্থা পদ্ধতি নিয়েও আলোচনা করেন। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী ফিনল্যান্ডের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী সরকারি পরিস্থিতির সঙ্গে বৈঠক করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, 6G, কোয়ান্টাম প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, মহাকাশ এবং সুস্থায়ী উন্নয়ন ক্ষেত্রে যৌথ সহযোগিতার বিষয়ে দুই পক্ষ মতবিনিময় করেন। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর দাবি করেছে আমেরিকা। মার্কিন সেনাবাহিনীর দাবি, এই অভিযানের উদ্দেশ্য ছিল এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজে হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সামরিক ক্ষমতা কমিয়ে দেওয়া। আজ ভোরে তেহরানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগে ইরান বাহরিনে ও কুয়েতে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা দাবি করে। এদিকে ইরান জানিয়েছে বর্তমানে আমেরিকার সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই। অপরদিকে সামাজিক মাধ্যমে একবার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত ডিসেম্বর থেকে ইরানে আটক এক মার্কিন নারীকে ইরানের প্রতি সদিচ্ছার নিদর্শন হিসেবে মুক্তি দেওয়া হয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে সৃষ্ট মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংক আজ 3 বছরের মধ্যে এই প্রথম তাদের সুদের হার বাড়িয়েছে। মুদ্রানীতি বিষয়ক এক বৈঠকের পরে ব্যাংক অফ কোরিয়া তাদের সুদের হার 0.25% বিন্দু বাড়িয়ে 2.5% থেকে 2.75% করেছে। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের জন্য 234 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। ইংল্যান্ড টসে জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠায়। শেষ পাওয়া খবরে, ইংল্যান্ড 6 ওভারে 2 উইকেটে হারিয়ে 21 রান করেছে। এজবাস রানে প্রথম ম্যাচে ভারত 6 উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজে 1-0 এগিয়ে রয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 75টি পুনর্নির্মিত রেলওয়ে স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। তিনি আগামীকাল দেশের প্রথম পরিবেশ বান্ধব হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর দাবি করেছে। খবর পড়া আজকের মতো শেষ হলো। এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মনোজ এবং মনীষা মুরলী নায়ার।

0: on Tuesday. The third ODI will be played at Lord's Cricket Ground in London on Sunday. Two-time Olympic medalist PV Sindhu produced one of her best performances of the season to outclass world number 5 Han Yui of China in straight games and storm into the quarterfinals of the Japan Open Badminton Tournament in Tokyo today. Sindhu needed just 35 minutes to register a commanding 21-16-21-14 win over the higher-ranked Chinese shuttler in the second-round contest. With the victory, Sindhu improved her head-to-head record against Han to 8-1. She will next face Nozomi Okuhara of Japan tomorrow. Vishwanath Suresh 50kg and Ganga 55kg clinched gold medals as India concluded its Asian U19 and U23 boxing championships with strong performances in the finals in Jakarta today. In the U23 men's finals, India delivered an impressive showing with two gold medal finishes. Vishwanath, the reigning senior Asian champion, registered 3-2 victory over Japan's Daichi Wai in the men's 50kg event, while Ganga edged past Kazakhstan's Bekslatan Borna back by a similar margin. Vanshet in 65kg fought valiantly in the final but settled for silver after a 4-1 loss to Uzbekistan's Ilkhomjon Ergashev. And now, before we close, here are the highlights of the bulletin. India calls for closer cooperation among BIMSTEC member countries to tackle security and economic challenges amid geopolitical conflicts. Prime Minister Narendra Modi to flag off country's first hydrogen-powered train from Jind Railway Station in Haryana tomorrow. US expands strikes into northern Iran, disables ship trying to break naval blockade, Tehran retaliates. Ukraine's parliament approves Serhii Korotsky as country's new prime minister. And in men's cricket, India set a target of 234 runs against host England in second ODI in Cardiff. That concludes tonight's World News Bulletin. For more updates, stay tuned to Akashvani. Good night.
1: এতক্ষণ দিল্লি কেন্দ্রের নিউজ বুলেটিন রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 17 জুলাই শুক্রবার আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। সকাল 6:02 অমৃতবাণী অনুষ্ঠানে শুনবেন কেশব চন্দ্র সেনের রচনা থেকে পাঠ। 6:10 থেকে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। সকাল 7:00 সুপ্রভাত ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা সকাল 7:15। সকাল 7:25 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ শুনবেন যথাক্রমে সকাল 7:35 এবং সকাল 7:40। সকাল 7:45 রবীন্দ্রসঙ্গীত। দিল্লি কেন্দ্রে প্রভাতী হিন্দি এবং ইংরেজি সংবাদ শুনবেন যথাক্রমে সকাল 8:00 এবং 8:15। সকাল 8:30 উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:40 বাংলা আধুনিক গান। সকাল 9:00 শুনবেন দিল্লি কেন্দ্রের নিউজ বুলেটিন। সকাল 9:10 থেকে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। বেলা 11:00 শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। দুপুর 12:05 অতুল প্রসাদ, রজনীকান্ত এবং দ্বিজেন্দ্র গীতি। দুপুর 12:30 শুনবেন নজরুল গীতি। দুপুর 1:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 1:05 শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। বাংলা আধুনিক গান শুনবেন দুপুর 1:30। দুপুর 2:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। 2:15 বাংলা ছবির গান। মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান দুপুর 2:30 থেকে। সন্ধ্যে 6:00 ঘর গৃহস্থী। রাত 7:00 আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনবেন রাত 7:35। আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন যথাক্রমে রাত 7:45 এবং রাত 7:55। রাত 8:05 শুনবেন সাহিত্য আড্ডা। গুলমোহর রাত 8:30। রাত 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। 9:15 শুনবেন মিক্স মেলোডিস, শাস্ত্রীয় কণ্ঠ সঙ্গীতের অনুষ্ঠান।

থাকতেন রাত 9:30। রাত 10টায় শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 10:10 কীর্তন, 10:20 রয়েছে বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 10:30 পরবর্তী দিনের অনুষ্ঠান সূচি, আবহাওয়া নৈশ বিজ্ঞপ্তি, সেই সঙ্গে আমাদের আগামীকালের সারাদিনের অনুষ্ঠানের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আমাদের আগামীকালের সারাদিনের অনুষ্ঠান সূচি, আকাশবাণী কৈলাসহর। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল অধিবেশন শুরু হবে যথারীতি 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:33 হয়ে 25 সেকেন্ড। জয় হিন্দ।